0: কথা যাইছে আগে নুগেদা বেলেগ নাইটক গাইছে মানই টকা থাইসিম সাকা হঙ্গে বেলাই কর্ম নাইটক নাইখানকে বেলেগ যাই চারহতক আবহাই আলটিমেটলি যেফুর যাবন সবাইও আর মূসাপন গ্রী চিনতি প্রাসান লাই বমো হাইন মা দো যমহাই ইয়ং নক নক খুঙ্গবসে টং গ্রী আবন যানসুয়াউনাই যমহাই কেন বড় নুনগু যে আনি আসুক দো অমহাই দো আবহাই হঙ্ক যাড়ি টকা থাইসম ইয়াউনাই গুবই যে প্রেকটিক্যাল জিনিস টংমানী আবন যাকজারিস ইনাই বাইকে কাহাম গ্রংকে নিজিন সাকথারি সামুং খাইমান আবন যক সালাই আং সারা কমহাইসি নীলি দংহাঙ্কে বুঝো তো সাইমানো হাইপানো মূসা গ্রীতি বরকন ফুনা বগে শো অফ খাইনা বগে নিজিন কেপন ফুনা নাঙ্গা কাছে ককরে দিবা গলা দুই গুপলুং পিপলা গিয়া হানি আং তিনি কক সারা মানে হিঙ্গে যকা থাইসম ইয়াউনাই বাইকে নিজে সাক সাক নচুক বেরাম থেটলংমান আবনতি কক সালাই নে দাম হান খাবনি দাউটি বুক জং ফাইদি আবনতি কিসা কক সালায়নে সেগুনসা কাইসা কক হাইপানো চিনি নামকুমানী কক পুইলা কাইসা কক ডুবনাই নেগেনা ফুমনি সালকামানী পান ফুকাহাম হ্যালো
1: হ্যালো
0: নাই ফুকাহাম
1: টপি সালকামা পানি প্রসন্ন বাবু বেলাই বেলাই হামাই আপার
0: না না বেলাই কেন হামাই
1: পুলের নিজ কল আর মুখ খাই তো সিয়াখে বদল বেলাই হামবাই রকম
0: আও
1: আও জীবন লাগবে কাহাম কতর কোন আমি সম্পদ আর

0: তাই তরনানি কেবেন কুয়ারি নাগো আবো বউ ফুট গাইথামনো ফাংসারা কাইনানি বাকি বেশি নই নেই ওখাকে বা বেলাইখেন চাও বুফাং তমুং কাইমানী উল ডাক্তি নতরানী বাকি বেদেক বুপ্রা এবারে বলাইরক টংখাকে আবার শান্তি উই রেনানি নামায় কাইনানী সেকাঙ্গন নাইট্রোজেন হই জালসা বিথি টংগা আবো রেনানী নাঙ্গো আবুনি উল কাইমানী উল তাই ওয়াই নই দোষ রেনানী নাঙ্গো ফিয়াবা মস্কি ফসফরাস পটাস আবহাকে কাইমানী উলনি তালো রেনানী নাঙ্গো বুফাং কাইমানী বিশিক থামনি উলন খুম বারো বিশিকব্রী উলকে বুথাই থাইনানী চেঙ্গো বিশিক ওয়াইনি জরাতেই বুথাই রুও ফিয়া বুথাই মনিয়া সিনি খাকনানী নাঙ্গো বিশিবানী উল তৈব বুথাই কবাংখে থায়ো বিশি নই চিনি জরা বুথাই মানি নতংনাই অবঙ্কা মশামীর কাইমানতেই থাইছাথানি কক
1: আও তাবুক হ্যাঁ খরং পান্ডব তিনি ন সালো পাটি মরু তুঙ্গিয়া সাইমালানি তিনি জুলাই নি সালবা সালবরী সাল 1776 বিশিব তিনি ন সালো ন পুইলা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বরক হামামানি সাল তিনি ন সালো বরণ তিনি ন সালো ন হামানমানি সাল নিনাই সাজাকমানি কক আপনার কারিব ইন্টারন্যাশনাল ডে অফ কোঅপারেটস নিব তিনি ন সালো সাজাগো তিনি ইউনাইটেড নেশন তিনি ন সালো বংনি ইন্ডিপেন্স মামানি বাকিনাই বরক সেলিব্রেট খাইলেমেন সাল ডিসঅবিডিয়েন্স ডে আবংখা যে চিনি হামিয়া সামুঙ্গ যে কবুলি টংনাই বরক তিনি ন সালো কাহাম গ্রং খাইনা বাকিনাই কাইসা সাল পালাইলেমেন সাল ন্যাশনাল ফ্রাইড কাম ডে আবংখা তিনি ন সালো ন বরকবুর আরগ্ন বরম রুইনাই বরকমি তিনি ন সালো কাছে পান্ডা চেংমানি সাল তিনি ন সালো ন বেলারও সিনেজাই বরক বহাই নাজিনি ইসিমি বরক হাইকমানি সাল 1944 বিশ্ব গাছজরা যেন পাটিমুরুকে সামেলকা তাক যেন ককটুম হাবলাই
0: আও পাইটি সঙ্গ তাবো ককথুম থাকলাই নেন ককথুমো তিনি বাকি পুইলানি ককথুম খা একলব্য মডেল রেসিডেন্স স্কুল ল এডমিশন ক্লাস সিক্স এডমিশন নাহারনানি বাকি কমংলাই নাহার জাকি দঙ্গ আর ও চিনি বরক দফারকনি বাকি সিমিন উনাই চেলা বড়ি রকনি বাকি বাবাগৈ বুকসা দঙ্গ থামরা ডক্সি এডমিশন উনানি বাকি কয়মংলাই জানি যা আমসাইনি রংনগনো কয়মংলাই রাজাগৈ দঙ্গ কয়মংলাই নাহারনানি তাই সাবমিট খাইনানি পাইথাক সালমারি ওখা অবিসিনি জুলাই তালনি সাল চার সালমারি জরা জরা ওখা ফুংনি দামসারনি সিমি দিবনি দামনই জরানি বিসঙ্গ তেবো কাহামকে সিনানি বাকি ওয়েবসাইট নাইমান নাই https://twd.tripura.gov.in ওয়েবসাইট
1: নিখিল টিপুরা শিক্ষক সমিতি বিভাগটি বীরবল্লভ সাহানি অজাগাও কাইসা সকাত রেজাকনাই আবঙ্গা খানাও দিবনি দাম চিনে নিয়েছিমি আগরতলানি প্লেস ক্লাবও অব চ্যাংজাকাই এটিটি এনি বিভাগটি অকগ্ন সাকলাই যাব টাকলাই মাধ্যমিক টেকুচুক মাধ্যমিক পাশনের নাম্বারনি বিচিংটি অজাগর সকাত রেজাকনাই অরঙ্কা উইলা খরক চিন তেই আবনু কারিব খরক চিথামন অর রেজাকনাই অর ফাইমানজাকাই চিনি রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য

0: সংজালী হলনগর পাইসা পান্ডা সংসাজা খা আর হুকমু রকমতেই কিসান মশা মঙ্গসা রকমাই তাই পদ্রে পদ বাতাইলেন রব উনাইহিনি সাকলাই যাখা তাই কাইসা অঙ্কাব রথ যাত্রা আব বাইখরা জগন্নাথ জিও মন্দির নিসিমি বাজার ইয়াকবা হাতিজরা ও উনাইহিনি কাইসা ককঠুমনি বিসিনটি সাকলাই যাখা সালমারি ইনখান ও বিসিনি জোরাইতালনে সাল চিদক সালমারি ও
1: টিপরা পলিসি ফর স্ক্রিনিং এন্ড এমপ্লয়মেন্ট কালচার আর্টিস্ট অর্গানাইজেশন বিভাগটি অজাগ সেকেন্ড পার্ট নি অডিশন বিভাগেই রেসাপুং মুসামুং টেই ঠুমন খ্লাইয়েই টেই তামনের বিভাগেই টেই অজাগ আবহন বিভাগেই তাও কয়লে বেলাই হারজাগি টুম অবন হারজাকা চব্বিশ জুন নিশিনি আবু চেঙ্গজাগি টুম আবঙ্কা অগস্ট আলনি সাল থামচি সজরা থার্টি ফার্স্ট অগস্ট জরা না যাকাই রক্তম কলেবলে নাম সুমাকে লগ ইন রক্ষলেমন ডাব্লিউ ডাব্লিউ ডট আইসিএ ডট ত্রিপুরা ডট গভ ডট ইন ও ওয়েবসাইট রক জানজা মহকুমা ও খ্লাইমন আমি করি বাহিন কায়দক নিবাকটি মজাকা জেরা সাপনা করে রুমি বাকে আপগ্রেড খাঁজা মুসুমাই রক বড় গোহাইন অর কয়লে বিলাই রিমান আপগ্রেড সন বাকে রক কয়লে বিলাই হারি মানাই আবো ডাব্লিউ ডাব্লিউ ডট আইসিয়া ডট ত্রিপুরা ডট গভ ডট ইন তাপন জরাতঙ্কু কে এখন রেসাপ মুসামু টেই কক্রবাইনি কক্রক সানাই রক মুসুম খাঁকে রক আইসিও থামিনি অর কয়লে বিলাই রিমান আগস্টালি সাল থামচিচা থার্টি ফার্স্ট আগস্ট জরা অম পাইথাক সাল
0: আও আসাম জরা সং কক্ঠুম রক্ষণা বাইকি তাবো সেবক অবরক্তা মানি খানা লায়নে পুলানি সেবক অবরক্তা মানি খাব সি আই এস এফ আর ও বাবাকে বুক চাষু থাই কাইনি সিব্রেই ও সপমানি বাকে কয়মলাই সানজা খা বুক চাষু থাই গা সি আই এস এফ ও বুক চাষু থাই বাকে রেমারি নানি নাঙ্গ ক্লাস টুয়েলভ পাস ওমর নানি নাঙাই বিসি সিসানি সিনি বিসি থামসিবা কয়মঙ্গলের মেনে পাইথাক সালমারি ও বিশিনি জুলাই তানে সাল স্নি সালমারি জরা তেব কাহঙ্কে সিনানি বাদে ওয়েবসাইট নাই মান্নাই https কলন স্ল্যাশ www ডট cisf rit ডট cist ডট গভ ডট ইন ওয়েবসাইট
1: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন নির্বাহকটি 1524 আসুক থাইও এপ্রেজেন্টিক্স ক্লাং জাগেই তঙ্গ মজাগ কলেবলাইন পাইছে সাল ও জুলাই তালি সাল মেচিত সাল আবো শর্টলিস অঙ্ক নাই আগস্ট আলনি সাল বা সাল ডকুমেন্ট ভেরিফিকেশন নাই আগস্ট আলনি সাল চিসা সাল তিনি আরো থ্রেটেন টেকনিশিয়ান নাই আমন কারিব অ্যাটেন্ডেন্স অপারেটর আরও তঙ্গ পঞ্চাশ ফিফটি পার্সেন্ট মার্ক মানে নেই বিএসসি আর ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি আবো তঙ্গ নাই আমন কারি তঙ্গ টেট ফিল্টার মেকানিক ক্লাস টেন পাস নাই দুই বিশিকাঞ্জি আইটিআই সার্টিফিকেট তঙ্গ নাই আমন কারিব কেমিক্যাল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আমন বাকি হন ফিফটি পার্সেন্ট মার্ক নাই ইঞ্জিনিয়ারিং টং নাই থ্রি ইয়ার্স ডিপ্লোমা কোর্স আপন কারি পাহিন সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট আর বিএ বিএসসি বিকম টং হাঁকিং নাই ডাটা এন্ট্রি অপারেটার আবার ফ্রেশার স্কিল সার্টিফিকেট টং হাঁকে নেব ফিফটি পার্সেন্ট মার্ক টং নাই তো কাহকে সাইমন হন সঙ্গে রক ডাব্লিউ ডাব্লিউ ডট আইউসিএল ডট গভ ডট ইন থামিনি আর লগ ইন খাইমানো আসুক জরা যেন সেবক বরতলাম খালাইকা কিছু টাবুক হায়ন খরম পান্ডব
0: রেসাম খালাইনে রেসাম খরা রানা চন্দ্রানী জমাতিয়া

0: সালকামনি পান্দ সঙ্কামন অমহাইন কক সালে যে কক সামান বিশং তুই কী হিসা চিনি যে কেসে কেরং টমানি চিনি দফানি কেসে কেরং টমানি চিনি ইউ ডোক যে হামিয়া লামা থাঙি টমানি আবনো যেন কিসা গানাও তুই ফেমানো কিসা কাহাম ডাক খাইমানো আবনো তিনি রংমাই কক সালাইমানি হাইছি তাইসা কক দুনাই গা ফোন কাহাম হ্যালো সারি ফোন কাহাম
1: তিনি টপিক তো কথাই মু তিনি টপিক তো
0: আও
1: এটা তো কথাই মু হাই তো তাক ওই যেমন মানে আস্তে রুজি রোজগার কম ইনকাম কম বা যখন তলি বলি যে কি সংখ্যায় সংখ্যা কত জায়গা মানে সেভিং মাসাই সিস্টেম ওয়ার্ক কনমারি নাই একাউন্ট রং ফার্মা দানাই কাটি নাই খাটি মাসানাই হ্যাঁ তোমায় বলাইজন নাই এটা চলে থাকে ভবিষ্যতে পাইসা ইয়া খুবই ফেমান ফিনে হান
0: সামগ্রী জরাব কেখা হানি খাবি দাউটি বুক আঙর বাসাছিনাই তেকিসা হানি হইল ন আং নং কৌ দুবুতিসালিয়া পাইথাকে থানান সঙ্গে আপনি কে সানামো চঙ্গো হানি খাবি দাউটি বুক সঙ্গ মানো চিনি সাল থাঙো সাল ফায়ো ইম্প্রুভমেন্ট যেন ডাক ফানো চিনি নক নখং ফানাং চিনি জেসা ফানাং হইলা আনি নক নখং নাং সানাবগে সঙ্গে ওয়ান সুলাইনি ফাইজি আনি নক নখং গাহামঙ্গি ফাইকাঙ্কে আনি বসাবতী কাহামঙ্গি ফাইকাঙ্কে তৈ আনি ফ্যামিলি কাহামং খাঙ্কে আনু নুগুনে তে খরচ বসরঙ্গানে যে ব বি ফ্যামিলি ন আসুক কেসে কেরং টমন বিশংটি আসুক বিয়াল নি বিশংটি ব বিনি ফ্যামিলি ন সনাম গাবি নি নক নকন বকু সু গরমত লাং বগি ওয়ান সুকা খুব খলাই কে হানাই আউন বগি ফাইজি জং অম হাইকে দিখাব খলাই নাই অম হাইকে বুইন আনি টং হনি ফুন গিয়া উনাই ভাইকে জং তে কুজু গরম কাই মান তে কাহাম করং কে টং ইমান আমন সং নাই লাই নাই তামে হিঙ্গে নি টং কে বুঝু তন সাইমানো নিন তাম টং হে দিবা জেফু নং বি আলঙ্গন জেফ্রুনি মূসা করি আফ্রুঙ্গে নিন লগিও কেউ টংলাক জেফ্রু নং কাহাম করং টং ঠক চাথক নং টংমানাই মনে চারি খারি মানে আফ্রুকে নিন লগি কম বরং টংমাই আন বগি ফাইডি যেন ওয়ান চুকলাই বাই কাহাম করং টংমানে বিশংটি যেন বেশ কাম আগুই মানলাই আঙন বাসা কাহানি খামানি ডাউটি বুক সঙ্গ টাউজন কক্তমা খানাই কক্তমা খানামানি আগুলো হাই হাই বাংলা পান্দ যেন হামলাই বেলেগ হামবাই যতন ফুং কাহাম আঙন বাসা কা যতন কাহাম টংডি তিনি সালকামানি পান্দা আগ জরাতন নং খাই টংমানি আকাশবিনা আগরতলান কক বড় খতলনি চিনি এফএম উজ্জয়ন্ত সারাসা পয়েন্ট মেগাহার্টস।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাট সফরে যাচ্ছেন। সোমবার তিনি ছদিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল ফ্রান্সে সেদেশের অর্থমন্ত্রী রোলাঁ লিসিওর সঙ্গে ভারত ফ্রান্স অর্থনৈতিক আলোচনায় অংশ নিয়েছেন। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদ সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। অমরনাথ যাত্রার প্রথম দিনে মোট 12,100

0: 68 জন পুণ্যার্থী আজ পবিত্র গুহামুখে পৌঁছেছেন। পশ্চিমবঙ্গে কলকাতায় বিধায়কদের ওরিয়েন্টেশন কর্মসূচির সমাপ্তি অধিবেশনে আজ বিধানসভায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা কাবো ভার্দেকে রুদ্ধশ্বাস ম্যাচে 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছেছে কলম্বিয়া ও ঘানার মধ্যে খেলা চলছে। পুরুষদের ক্রিকেটে ভারত ও ইংল্যান্ড আজ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। ম্যানচেস্টারে খেলা শুরু হবে সন্ধে 7টায়। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান এবং গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 480 কোটি টাকা নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পের সূচনা করবেন। এদিকে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী যাবেন গুজরাট, সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটি সূচনা করবেন। এর মাধ্যমেই ভারতে সেমি কন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই প্রকল্পের জন্য 7,500 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রী মোদী ইন্দোনেশিয়া থাকবেন। তাঁর কর্মসূচি মূলত জাকার্তাতে হলেও শ্রী মোদী সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর যোগ্যাকার্তায় যাবেন। সেখানে শ্রী মোদী পরমবানান মন্দির ঘুরে দেখবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী আগামী 8 থেকে 10 জুলাই যাবেন অস্ট্রেলিয়া। সেখানে পৌঁছে শ্রী মোদী মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। গুরুত্বপূর্ণ খনিজ সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল, উদ্ভূত প্রযুক্তি এবং অন্য নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়িয়ে তুলতে সম্মেলনে আলোচনা হবে। অন্যদিকে সফরের শেষ পর্যায়ে চলতি মাসে 10 থেকে 12 তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন তিনি। সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গেও শ্রী মোদী বৈঠক করবেন। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদের সন্ত্রাসবাদী কাজকর্ম চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জেসওয়াল গতকাল জানান, সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত আগের মতোই দৃঢ় অবস্থান বজায় রেখেছে। পাকিস্তানকে সীমান্ত পারে সন্ত্রাসবাদ অতি অবশ্যই পরিত্যাগ করতে হবে।
1: India's position on the Indus Waters Treaty is consistent. IWT stands in abeyance in response to Pakistan's continued cross-border terrorism. Pakistan must credibly and irrevocably abjure its support for cross-border terrorism.
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং ফরাসি অর্থমন্ত্রী রোলান এসিও গতকাল ফ্রান্সের আইয়া প্রভাসে যৌথভাবে ভারত ফ্রান্স ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল ডায়ালগে পৌরোহিত্য করেন। উভয় মন্ত্রী ভারতের অর্থনৈতিক উন্নয়নে ফরাসি উন্নয়ন সংস্থা এফডিএ এর কাজের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন। ভবিষ্যতের কর্মপরিকল্পনার সম্ভাবনার দিকটিও খতিয়ে দেখেছেন তাঁরা। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় উদ্ভূত সংকটজনক পরিস্থিতির পরেও ভারতে কোনো জ্বালানি ঘাটতি হয়নি। সংকটের সময় ভারতীয় গ্রাহকরাই বিশ্বের নিরিখে সবচেয়ে কম মূল্যে জ্বালানি পেয়েছেন। এক ব্লগে নিজের মতামত প্রকাশ করে শ্রী পুরী জানান, জ্বালানি ক্ষেত্রে সক্ষমতা ও স্থিতিশীলতা আরও মজবুত করতে ভারত আরও কিছু পদক্ষেপ গ্রহণ করবে। আগে অপরিশোধিত তেলের চাহিদা 85% বেশি আমদানি করতে হতো, এখন দেশে 24টি তৈল শোধনাগার, 47,000 কিলোমিটারেরও বেশি তেল ও গ্যাস পাইপলাইন এবং 1 লক্ষেরও বেশি পেট্রোল পাম্পে প্রতিদিন প্রায় 8 কোটি মানুষের প্রয়োজন মেটাচ্ছে। ইনস্টাগ্রামে শিশুদের যৌন নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তুর বিজ্ঞাপন প্রচারের অভিযোগের বিষয়ে মেটাকে তলব করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মন্ত্রক এ বিষয়ে মেটার কাছে ব্যাখ্যা চেয়ে পাঠাবে। এদিকে নিরাপত্তা উদ্বেগের কারণে সরকার গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে বিএটিবিএমএস, ইপক আই আইওন এবং লসিজি অ্যাপগুলি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। ই রিকশা সহ বিভিন্ন বৈদ্যুতিক যানবাহন দূর থেকে অচল বা অকার্যকরী করে দেওয়ার কাজে এই অ্যাপগুলি ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ ওঠার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অমরনাথ যাত্রার প্রথম দিনেই মোট 12,168 জন পুণ্যার্থী পবিত্র গুহামুখে পৌঁছেছেন। সেখানে ভগবান শিবের উদ্দেশ্যে পুজো দিয়েছেন তাঁরা। পুণ্যার্থীদের জন্য কড়া নিরাপত্তা এবং ব্যাপক বন্দোবস্তের আয়োজন করা হয়। এদিকে বার্ষিক অমরনাথ যাত্রা গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর নুনওয়ান ও পেহেলগাঁও এবং বালতাল উভয় রুটেই যাত্রা নির্বিঘ্নে চলেছে। পাহাড়ি সরু রাস্তা দিয়ে পুণ্যার্থীরা গুহামুখের দিকে এগিয়ে চলেছেন। এদিকে জম্মু থেকে রওনা হওয়া পুণ্যার্থীদের দ্বিতীয় দলটি কাশ্মীর পৌঁছেছে। আজ তারা গুহা অভিমুখে যাত্রা করবে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি এনএসটিসি লিমিটেডের মাধ্যমে নিলাম করে একটি বিমান হকার 800A 3,000 কোটি টাকা বিক্রি করেছে। এক বিবৃতিতে ইডি জানিয়েছে, গত বছর 7 মার্চ এক তল্লাশি অভিযানের সময় বিমানটি রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত করা হয়। 792 কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় ইডি

0: এই অভিযান চালিয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে কলকাতায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের ওরিয়েন্টেশন কর্মসূচির সমাপ্তি অধিবেশনে আজ বিধানসভায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। গতকাল নিউটাউন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। শ্রী বিড়লা বলেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটাতে হবে। বিকশিত ভারত গঠনের লক্ষ্যে রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত করতে বিধায়কদের কার্যকর ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন তিনি।
1: बंगाल की विरासत जो गौरवपूर्ण है, उस विरासत को भी पुनर्जीवित करते हुए आधुनिकता के समय नए युग की तरह 2047 तक विकसित भारत के सपनों को साकार करने के लिए बंगाल को विकसित बनाने का, बंगाल को सांस्कृतिक पुनर्जागरण, बंगाल को उद्योग व्यापार की दृष्टि से बेहतर बनाना, समाज के अंतिम व्यक्ति के जीवन को बदलने के लिए आप सब मिलकर काम करेंगे।
0: নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জৈশ ই মোহাম্মদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 8 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশের এটিএস। গুজরাটের বনসকান্থা, মেহসানা, নভসারি ও পাটান এবং মধ্যপ্রদেশের দেওয়াস জেলায় যৌথ অভিযান চালিয়ে এই 8 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনটি আবদুল্লাহ মোহাম্মদ ওমরের যোগাযোগ ছিল বলে জানা গেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গুজরাট, রাজস্থান এবং হরিয়ানার কিছু অংশ এবং মধ্যপ্রদেশের বাকি অংশে প্রবেশ করেছে। এর প্রভাবে ভারতীয় আবহাওয়া দপ্তর গুজরাট, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা এবং পশ্চিম মধ্যপ্রদেশে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় থাকা নিম্নচাপটি ক্রমশ আরও শক্তিশালী হচ্ছে। এর ফলে আগামী সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। পেরুর নতুন রাষ্ট্রপতি হচ্ছেন রক্ষণশীল নেত্রী কেইকো ফুজিমোরো। গতকাল রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত পর্ব বা রান অফে প্রাক্তন রাষ্ট্রপতি আলবার্তো ফুজিমোরির কন্যা 51 বছর বয়সী ফুজিমোরোকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এই নিয়ে তিনি চতুর্থবারের মতো রাষ্ট্রপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ইউক্রেনে বিভিন্ন স্থানে রাশিয়ার ধারাবাহিক আক্রমণের ফলে অন্তত 30 জন নিহত এবং প্রায় 100 জন আহত। সামাজিক মাধ্যমের পোস্টে কিভে রাশিয়া হামলার পরবর্তী দৃশ্য শেয়ার করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ চলছে। তিনি ইউক্রেনের আকাশসীমা রক্ষার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। তেহরানে গতকাল ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আল খামেনি শেষকৃত্যে ভারতের পক্ষ থেকে বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা উপস্থিত ছিলেন। তারা ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে নিহত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এখন ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 ম্যাচে আর্জেন্টিনার রুদ্ধশ্বাস ম্যাচে কাবো ভার্দেকে 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 উঠেছে আর্জেন্টিনার হয়ে 29 মিনিটে প্রথম গোল করেন লিওনেল মেসি। কাবো ভার্দের হয়ে 59 মিনিটে সমতা ফেরান দেয়ারাই দুয়ার্তে। নির্ধারিত 90 মিনিটে খেলা 1-1 থাকার পর অতিরিক্ত সময় লিসান্দ্রো মার্টিনেজ 92 মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দিলে 103 মিনিটে সিডনি লোপেজ ক্যাবরালের গোলে আবার সমতা ফেরায় কাবো ভার্দে। 111 মিনিটে দেনয়ের আত্মঘাতী গোলে জিততে যায় আর্জেন্টিনা। এদিকে বিশ্বকাপের রাউন্ড অফ 16 পর্ব আজ রাতে শুরু হচ্ছে। রাউন্ড অফ 32 শেষ ম্যাচে আজ কলম্বিয়া ঘানার মুখোমুখি হয়েছে। পুরুষদের ক্রিকেটে ভারত ও ইংল্যান্ড আজ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে একে অপরের বিরুদ্ধে খেলবে। ম্যানচেস্টারে খেলা শুরু হবে সন্ধে 7টায়। চেস্টারলি স্ট্রিটে 5 ম্যাচের সিরিজের প্রথম খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাট সফরে যাচ্ছেন। সোমবার তিনি 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। পুরুষদের ক্রিকেটে ভারত ও ইংল্যান্ড আজ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। খবর শেষ হলে এরপরই শোনো স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাটে একদিন সফরে যাবেন। প্রধানমন্ত্রী প্রথমে রাজস্থানে যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 480 কোটি টাকার এই প্রকল্পে বছরে প্রায় 20 লক্ষ যাত্রী সামলানোর জন্য তৈরি করা হয়েছে। তিনি যোধপুরে সংশোধিত উড়ান প্রকল্প চালু করবেন। এরপর শ্রী মোদী বালারা যাবেন। তিনি সেখানে প্রায় 1,06,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন। তিনি জয়পুর মেট্রো

0: প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
1: কাশ্মীর উপত্যকায় অমরনাথ যাত্রার প্রথম দিনে মোট 12,168 জন ভক্ত পবিত্র গুহা মন্দিরে পুজো দিয়েছেন। কড়া নিরাপত্তা ও ব্যাপক আয়োজনের মধ্যে গতকাল তীর্থযাত্রীরা গুহা দর্শন করেন। এদিকে তীর্থযাত্রীদের দ্বিতীয় দলটি বালতাল ও মুনওয়ান বেস ক্যাম্পে পৌঁছে আজ ভোরে পবিত্র গুহার দিকে যাত্রা শুরু করেছেন। কেন্দ্রীয় আইন বিচার মন্ত্রকের আইন বিষয়ক ও আইন প্রণয়ন বিভাগ যৌথভাবে আজ থেকে রাজস্থানের মাউন্ট আবুতে সংস্কার উৎসব এবং চিন্তন শিবির 2026 আয়োজন করছে। মন্ত্রক জানিয়েছে, বিকশিত ভারত এট 2047 এর ভাবনা অনুসারে আধুনিক কার্যকর ও নাগরিক কেন্দ্রিক বিচার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মন্ত্রকের সাফল্য পর্যালোচনা সহ অন্যান্য বিষয়ে দুদিনের কর্মসূচিতে তুলে ধরা হবে। রাজ্য সরকার চলতি রবি মরশুমে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। এই উদ্দেশ্যে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ ও খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। তারা ভার্চুয়ালভাবে পঞ্চায়েত সমিতির সমস্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহকুমা শাসক, বিডিওদের সঙ্গে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ে সরকারের পরিকল্পনা বিস্তারিত অবহিত করেন। আন্তর্জাতিক প্লাস্টিক মুক্ত দিবস উপলক্ষে গতকাল রাজ্যের বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেছে আসাম রাইফেলস। বাহিনীর জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ কমানো ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই অভিযানে আসাম রাইফেলসের জওয়ান, তাদের পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণে এই উদ্যোগ সফল হয়েছে বলে আসাম রাইফেলস জানিয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী খার্চি পূজা উৎসব ও মেলাকে আরও আকর্ষণীয় এবং সর্বজনীন রূপ দেওয়ার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গতকাল খয়েরপুরের গীতবিতান কমিউনিটি হলে খার্চি পূজা উৎসব ও মেলা উপলক্ষে দ্বিতীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন বিধায়ক রতন চক্রবর্তী। 22 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত 7 দিনব্যাপী খার্চি পূজা উৎসব ও মেলা পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা বাড়ি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এবছরের থিম হল এক পেড় মা কে নাম, অর্থাৎ মায়ের নামে একটি গাছ। কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রীয় পুরস্কার পোর্টালে সপ্তম জাতীয় জল পুরস্কার চালু করেছে। সমস্ত আবেদনপত্র অনলাইনে রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল www.awards.gov.in এর মাধ্যমে পাঠানো যাবে। যোগ্য সংস্থা, প্রতিষ্ঠান এবং আবেদনকারীরা আরও বিস্তারিত তথ্যের জন্য এই পোর্টাল বা www.jalshakti-dowr.gov.in দেখে নিতে পারেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 28 আগস্ট। হস্ততাঁত ও হস্তশিল্প মন্ত্রী বিকাশ দেববর্মা গতকাল আগরতলার পূর্বাশা কমপ্লেক্সে হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সেরিকালচার দপ্তর আয়োজিত মীরা রেশম মীরা অভিমানের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, রাজ্য সরকারের আন্তরিক উদ্যোগে আগামী দিনে রাজ্যে রেশম শিল্প আরও সমৃদ্ধ হবে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ সেন। ত্রিপুরা জনজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ক্রীড়া ও যুব বিষয়ক বিভাগের উদ্যোগে আজ থেকে থানসাক্কা ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে। এডিসি সদর কার্যালয় খুমলুম স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন হবে। ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 শেষ দুই ম্যাচে জয় পেয়েছে মিশর ও আর্জেন্টিনা। গতকালের নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে ড্র হওয়ার পর টাই ব্রেকারে অস্ট্রেলিয়াকে 4-2 গোলে হারিয়েছে মিশর। অন্যদিকে কাবো ভার্তেকে 3-2 গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। রাউন্ড অফ 16 তারা একে অপরের বিরুদ্ধে খেলবে। এছাড়া আজ সকাল 7টায় কলম্বিয়া বনাম ঘানার মধ্যকার ম্যাচটি শুরু হয়েছে। শেষ পাওয়া খবরে খেলার ফলাফল, কলম্বিয়া 1-0। আগামী 24 ঘন্টায় সারা রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ মেঘলা আকাশের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে উত্তর ও ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 69.4 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিও বিপূর্ণাদেব বর্মা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি তিনি রাজস্থান তে গুজরাট বেড়াইমাও থাঙ্গানো রাজস্থানও মন্ত্রী বক্রক যোধপুর বীরখুম খলানি কতাল

টার্মিনাল নগ্ন তৈ উড়ান তাংবুতাংন চেঙ্গেরিবান বনকারী বালুত্রাও সা রাশাই দক সাই রাজাক সকরাংনি জুদা জুদা হামক্রাই তাংবুতাংন চেঙ্গেরিবান তৈ হলং থংকায়ান বহাকতনি পুইলা গ্রিনফিল্ড গনাং রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ন বসংনি ফাইসিং ইয়াফারান তৈ জয়পুর মেট্রো তাংবুতাংনি ফিল্ড নৈ বেরামনি হলং থংকায়ান সানজাব গুজরাটনি সানন্দও সিজি সেমিনি সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি এন্ড টেস্ট কেন্দ্র ন চেঙ্গেরিবান আবনি বাকে খক্সনি সাই বারা রাজাকনি কবাং রাং কাশ্মীর অমরনাথ যাত্রানি পুইলানি সালো বেবাগী খড়ক চিনি সাই সারা দক চি চার টংথান চাজাকাই রক কথার হাকরনি মান্ডব মতাই রেখা কড়াক নাইম থাংতৈ যুগালি মংনি সেববাই তীর্থও থাংনাই রক অ কথার হাকর নাইলাইখা আয়ঙ্গতৈ বদল দলসা তীর্থও থাংনাই রক বালতালতৈ নুন ওয়ান বেস ক্যাম্প সগৈমানি ইয়াগুল তিনি আইচুগ কথার অ মান্ডব থাংনানি লাম রলাইখা সমাধান সমারোহ নগৈ সুপ্রিম কোর্টর স্পেশাল লোক আদালত তো মানজাকানী কয় মূনি জরা বস্কাং সাল থাম চিসা জুলাই জরা ফলকজাখা হাস্তে কেরং সেব রায় তাংফাং আদং সচিব দেব প্রতিম দেব বর্মা সাকা বস্কাং আগর সাল নই চিসা

0: সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, সবাইকে মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অভিজ্ঞাপন। আজ অভিজ্ঞাপন উপস্থাপনায় রয়েছি আমি নিতাই,
1: আর আমি রয়েছি সত্যজিৎ।
0: আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক সমবায় দিবস। প্রতিবছর জুলাই মাসের প্রথম শনিবার বিশ্বব্যাপী আন্তর্জাতিক সমবায় দিবস পালিত হয়। সমবায় আন্দোলনের গুরুত্ব ও অবদানকে স্বীকৃতি দিতে জাতিসংঘ এ দিনটি ঘোষণা করে। টেকসই অর্থনৈতিক সামাজিক উন্নয়নে সমবায় একটি শক্তিশালী মাধ্যম। এটি মূলত দশই মিলে করি কাজ এই দর্শনের উপর ভিত্তি করে গড়ে ওঠে। সমবায় ব্যবস্থার মূল লক্ষ্য হল পারস্পরিক সহযোগিতা, সমতা, যৌথ প্রচেষ্টার মাধ্যমে পিছিয়ে পড়া মানুষের ভাগ্য পরিবর্তন করা। বর্তমান বিশ্বে দারিদ্র বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সমবায় এক অনন্য ভূমিকা পালন করছে। এটি মানুষকে একা নয়, বরং সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এবং প্রান্তিক চাষী ও শ্রমিকদের অধিকার রক্ষায় সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আধুনিক ও বৈষম্যহীন সমাজ গঠনে এই সমবায় ভাবনার প্রসার অত্যন্ত জরুরি। যৌথ শক্তির উপর আস্থা রেখে একটি সুন্দর ও সমৃদ্ধ পৃথিবী গড়ে তোলায় এই বিশেষ দিবসের মূল আহ্বান।

0: শ্রোতবন্ধু, এবারে চলে যাই আমরা ইতিহাসের পাতায়। ইতিহাসের পাতায় আজকের এই দিনটি সত্যি যথেষ্ট গুরুত্বপূর্ণ। 1933 সাল খ্রিস্টাব্দে আজকের এই দিনে ব্রিটিশ সরকার গান্ধীজিকে 1 বছরের কারাদণ্ড দিয়েছিলেন। 1827 খ্রিস্টাব্দে আজকের দিনে নিউ ইয়র্ক শহরে দাসত্ব প্রথা নিষিদ্ধ হয়েছিল।
1: 1881 সালের আজকের দিনটিতে ভারতের শিলিগুড়ি ও দার্জিলিং এর মধ্যে প্রথম টয় ট্রেন চলাচল শুরু হয়। এছাড়াও 1943 সালের আজকের দিনটিতে তুরস্কের যুদ্ধ শুরু হয়। এছাড়াও সিঙ্গাপুরের ক্যাথে সিনেমা হলে নেতাজি সুভাষচন্দ্র বসু রাসবিহারী বসুর কাছ থেকে ভারতীয় স্বাধীনতা লীগ ও আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করেন।
0: 1903 খ্রিস্টাব্দে প্রথম মহিলা প্রতিযোগী হিসেবে মোটর রেসে অংশগ্রহণ করেছিলেন ডরোথি লেভিট। 1837 খ্রিস্টাব্দে বিশ্বের প্রথম দূরপাল্লা রেল পরিষেবা শুরু হয়েছিল বার্মিংহাম এবং লিভারপুলের মধ্যে।
1: 1944 সালের আজকের দিনটিতেই নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই ঐতিহাসিক আহ্বান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, দেশবাসীর উদ্দেশ্যে এই আহ্বান রেখেছিলেন।
0: ইতিহাসের পাতায় আজকের এই দিনটি সত্যি আমাদের অন্যরকম করে ভাবিয়ে তুলেছিল। 1902 সালে আজকের এই দিনে রাত 9:10 মিনিটে স্বামী বিবেকানন্দের মহাপ্রয়াণ ঘটেছিল।

আমরা সকলে যেন শৈশবে তার নাম ছিল বীরেশ্বর। মেধাবী ছাত্র ছিলেন তিনি। মেট্রোপলিটন ইনস্টিটিউশন ও প্রেসিডেন্সি কলেজে অধ্যয়নের পর জেনারেল অ্যাসেম্বলিজ থেকে বিএ পাস করেছিলেন। তার পিতার আকস্মিক মৃত্যুর পর সংসারের জন্য লেখাপড়া ছেড়ে দিয়ে মেট্রোপলিটন স্কুলে শিক্ষকতাও শুরু করেছিলেন তিনি। এফ এ পড়ার সময় দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সান্নিধ্যে আসেন। সেদিন থেকে ঠাকুরের প্রতি প্রবলভাবে আকৃষ্ট হয়েছিলেন স্বামীজি। তিনি ঠাকুরের কাছে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। শ্রীরামকৃষ্ণদেবের দেহত্যাগের পর অপর গুরুভ্রাতাদের সাহায্য নিয়ে তিনি বরাহনগর মঠ স্থাপন করেছিলেন। সেই সময় থেকে সন্ন্যাস নাম গ্রহণ করে তার নাম হয় বিবেকানন্দ।

সেই আমাদের আজকের এই দিনটি, যে সমস্ত শ্রোতা বন্ধুদের জন্মদিন, বিবাহ বার্ষিকী কিংবা বিশেষ কোনো দিন, তাদের প্রত্যেককে জানাই আকাশবাণী আগরতলা পরিবারের পক্ষ থেকে আজকের দিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা।

পত্রের ঝাঁপিটা খুলে দেখা যায়, প্রথমে আমাদের হাতে যে চিঠিটি রয়েছে এটি পাঠিয়েছেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ আবরার মাঠ বিষ্ণুপুর মাকুড়া থেকে। আকাশবাণী আগরতলার যুব দক্ষতা বিষয়ক জুলাই মাসের প্রথম পক্ষের এ ভাবনাটি অত্যন্ত সময়োপযোগী এবং গভীর তাৎপর্যপূর্ণ। এটি দেশের প্রকৃত চালিকা শক্তি হল তার তরুণ প্রজন্ম। তারা দুর্বার গতিতে এগিয়ে চলে, কোনো বাধা বিঘ্নকে পাত্তাই দেয় না। যুবকেরাই দেশ ও দশের ভবিষ্যৎ, তারা পথ প্রদর্শকের ভূমিকা পালন করেন। কিন্তু এই ভবিষ্যৎ তখনই উজ্জ্বল ও ফলপ্রসূ হতে পারে যখন তার পেছনে থাকে সঠিক দক্ষতার ভিত্তি, নইলে নয়। দক্ষতা কেবল পুঁথিগত বিদ্যা বা কোনো ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। সহজ কথায়, দক্ষতা হল কোনো কাজ সঠিকভাবে পারার সক্ষমতা। তত্ত্বগত জ্ঞান আমাদের পথ দেখাতে পারে, কিন্তু সেই জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করে কোনো সমস্যার সমাধান করা বা নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতাই হল দক্ষতা। এই দক্ষতা মহা সাধনায় মেলে। কেন যুব দক্ষতা খুব জরুরি তা জানা একান্ত প্রয়োজন। তরুণদের অফুরন্ত শক্তি ও সম্ভাবনাকে যদি সঠিক কর্মদক্ষতায় রূপান্তর করা যায়, তবে তা অপচয় হয়ে যায় না। দক্ষ যুবকেরাই একটি রাষ্ট্রকে স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তুলতে পারে। তাছাড়া আধুনিক যুগের পরিবর্তনশীল কর্মক্ষেত্রে কেবল টিকে থাকাই নয়, বরং নেতৃত্ব দেওয়ার জন্য যুবকদের কারিগরি, মানসিক ও সামাজিক দক্ষতায় পারদর্শী হওয়া অত্যন্ত প্রয়োজন। পারার এই সক্ষমতা তরুণদের মধ্যে আত্মবিশ্বাস যোগায়, যা তাদের পরিবর্তনশীলতা কাটিয়ে স্বনির্ভর হতে সাহায্য করে। যুবকদের ভেতরের সুপ্ত সম্ভাবনাকে যখন যাপন ও উদযাপনের যোগ্য দক্ষতায় রূপান্তর করা যায়, তখনই সমাজ ও দেশ প্রগতির আলো দেখে। তাই দেশ ও দশের কল্যাণে যুব সমাজকে শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নিজেদের করতে পারার শক্তি

0: অর্থাৎ দক্ষতাই বলিয়ান হতে হবে। দক্ষ যুবকেরাই উন্নত ও সমৃদ্ধ আগামীর আসল কারিগর। এক কথায়, আমাদের ভুলে গেলে চলবে না। কিন্তু ইতি বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ, আবরার মাঠ, বিষ্ণুপুর, মাখরা।
1: পরের চিঠিটি পাঠিয়েছেন বাঁকুড়া পাঁচাল থেকে তপন বন্দ্যোপাধ্যায়। বন্ধু লিখছেন, সুনিধ সখা অভিজ্ঞাপন, ভাবনায় ভালোবাসা না থাকলে যেমন ভালো বন্ধু মেলানো যায় না, তেমনি যে কোনো কর্মে দক্ষতা না থাকলে সফল হওয়াও যায় না। সত্যি বলতে লজ্জা নাই, এখন দিনকাল বদল হয়েছে। গড়পড়তা যোগ্যতা দিয়ে দক্ষতা বিচার হয় না। প্রতিযোগিতামূলক বাজার, সহজে কেউ প্রতিযোগিতা থেকে ছিটকে যেতেও চায় না। লড়তে হবে, জিততে হবে। দেশে আজ বহুমুখী আধুনিক কর্মকাণ্ড বর্তমান। আজ থেকে 60-70 বছর আগে এত সব নতুন প্রযুক্তির ব্যবহার ছিল না। বিদেশি শিল্প বিপ্লবের ফলে আধুনিক বিজ্ঞানের বিবিধ শাখায় আমূল পরিবর্তন এসেছে। আমাদের দেশেও সেই পরিবর্তন পৌঁছে গেছে। অতীব পরিতাপের বিষয়, আমরা সেই সময়ে তা গ্রহণ করতে পারি নাই। আর্থিক অসঙ্গতি, উন্নত বিশ্বের সাথে সমতালে হাঁটার মানসিকতার জোর সেদিন আমাদের ছিল না। কুসংস্কার আমাদের পায়ের বেড়ে ছিল। করণিকের চাকরি ছিল আমাদের মোক্ষ লাভের হাতিয়ার, না পেলে দুঃখ ছিল না। ঘরের যুবক ছেলে মেয়েদের সান্ত্বনা দিতাম, বাপের জমি আছে, চাষ করে খাবি, পেটের ভাতের অভাব হবে না। যৌবনকাল হল দক্ষতা অর্জনের সেরা সময়। কায়িক শ্রম, মানসিক দৃঢ়তা আর মনোবল অটুট রাখার সেরা সময়। হেলাফেলা করার সময় নয়। সেদিনও বহু মেধাবী যুবক দক্ষতা অর্জনের জন্য বিদেশে পাড়ি দিয়েছেন, সফল হয়ে কেউ দেশে ফিরেছেন, কেউ বিদেশে রয়ে গেছেন। সত্যি বলতে, এত এত বর্ণময় বিচিত্র শাখায় দক্ষতা অর্জনের সুযোগের কথা আমাদের জানাই ছিল না। হাজার হাজার প্রতিষ্ঠান, ক্ষেত্রের দ্বার উন্মুক্ত হয়েছে আমাদের দেশেই। চাকরি ক্ষেত্রে উদ্যোগপতি হতে দেশের সরকার, ব্যাংক ব্যবস্থা পাশে দাঁড়িয়েছে, এটা কম কথা নয়। সমাজ, সংসার, প্রতিবেশী, আপন পরিবারের বারে বারে যুবক যুবতীদের উৎসাহিত করে তুলেছেন। তারা যেন সব ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারেন। যুবদের দক্ষতার সাফল্যের হারই পারে দেশের উন্নতির সাফল্যের হারকে তুলে ধরতে। সব ক্ষেত্রে পেশাদারী মনোভাব গ্রহণ করতে হবে। আমাকে সেরার সেরা দক্ষতা উপহার দিতে হবে দেশ উন্নয়নের তাগিদে। তপন বন্দ্যোপাধ্যায়, পাঁচাল, বাঁকুড়া।
0: এবারের চিঠিটি পাঠিয়েছেন ডাক্তার প্রদীপ কুমার দাস। প্রিয় অভিজ্ঞাপন, স্কুলের ক্লাসে বাংলা শিক্ষক মহাশয় পড়াতে পড়াতে রবি ঠাকুরের উক্তিকে স্মরণ করে বলতেন, ওরে সবুজ, ওরে কাঁচা, আধমরাদের খা মেরে তুই বাঁচা। বলতেন, মনটাকে সবসময় চির সবুজ করে রাখবি, বুড়িয়ে যাবি না। তার কথাতেই উৎসাহ পেয়ে পড়াশোনার সাথে সাথে আমরা স্কুলে বাগান করার কাজ থেকে শুরু করে খেলার মাঠে যাওয়া, স্কুলের বার্ষিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার মতন সব কাজই নিষ্ঠার সঙ্গে করতাম। উঁচু ক্লাসে পেলাম জীববিজ্ঞানের স্যারকে, যিনি আমাদের সঙ্গে বন্ধুর মতন মিশতেন। স্কুলের পরে ওনার ঘরে গিয়ে আড্ডা মারা, একসঙ্গে ফুটবল খেলতে মাঠে নামা, কখনো কখনো ওনার তত্ত্বাবধানে বন্যাত্রাণে ঝাঁপিয়ে পড়ার মতন কাজ, খুব আনন্দ পেতাম। স্কুল জীবন শেষ করে কলেজে ঢুকে পেয়ে গেলাম প্যাটারিয়া স্যারকে। তার তরতাজা তরুণ মনের প্রভাব পূর্ত আমাদের মনে। কলেজে বিজ্ঞান

প্রদর্শনীর মডেল তৈরি করা হোক, বিতর্ক কর্মশালায় সম্মেলনে অংশগ্রহণ করা, সব চলত টকবকা মনের তাগিদে। কলেজ জীবন শেষ করে কর্মজীবনেও পেয়েছিলাম অধ্যাপক চিকিৎসক সুশীল কুমার রায়কে। আউটডোর ইনডোর রোগী দেখা, রাউন্ড দেয়া, ফাঁকে ফাঁকে ক্লাস নেয়া ও কলেজ ক্যান্টিনে নিয়ে গিয়ে পেট পুরে খাওয়ানো আমাদেরকে সবসময় তরতাজা করে রাখত। কাজের ক্লান্তি কখনো স্পর্শ করত না আমাদের। অবসরে সিনেমাও দেখাতে নিয়ে যেতেন, ওনার চির সবুজ মনের ছোঁয়ায় আমরাও প্রভাবিত হতাম, যার জন্যে ওয়ার্ডে নিষ্ঠার সঙ্গে রুগী দেখা, কেস নিয়ে গভীর আলোচনা, কেস স্টাডি পুঙ্খানুপুঙ্খ করার দৌলতে আমাদের জ্ঞানের গভীরতা বাড়াতে সাহায্য করত। স্বামীজির ভাবনায় তরুণরা ছিলেন প্রথম সারিতে, নেতাজি সুভাষচন্দ্র বসু তরুণদেরকে অগ্রাধিকার দেওয়ার কথা শুনিয়েছিলেন। নজরুলের ভাবনায় আমরা শক্তি, আমরা বল, আমরা তরুণ দল, তাই বর্তমানেও সব ক্ষেত্রে তরুণদের এগিয়ে আসতে হবে, তবে প্রবীণদেরকে অবহেলা করে নয়, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগালে দেশ তথা জাতির উন্নয়নে কোনো বাধা পড়বে না। নমস্কার, আন্তে ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি।

আমাদের শেষ চিঠিটি আজকের পাঠিয়েছেন অরিজিৎ দাস অধিকারী, বিবেকনগর, পশ্চিম মেদিনীপুর থেকে। বিষয় যুব দক্ষতা। বন্ধু লিখছেন, জাগলে যুবক বাঁচবে দেশ, উন্নয়নের ওতেই দেশ। একটি দেশের উন্নয়নের প্রধান চালিকা শক্তি হল তার যুব সমাজ, কিন্তু শুধু তরুণ হওয়াই যথেষ্ট নয়, প্রয়োজন যুগ উপযোগী দক্ষতা অর্জন। বর্তমান বিশ্বে প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের গুণ, সমস্যা সমাধানের ক্ষমতা, সৃজনশীল চিন্তাভাবনা এবং ডিজিটাল জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুব দক্ষতা শুধু কর্মসংস্থানের সুযোগই বাড়ায় না, বরং একজন মানুষকে আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও স্বনির্ভর নাগরিক হিসেবে গড়ে তোলে। বিদ্যালয়, মহাবিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তরুণ তরুণীরা নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারে। পাশাপাশি নিয়মিত বই পড়া, নতুন প্রযুক্তি শেখা, দলগত কাজে অংশগ্রহণ এবং সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকাও ব্যক্তিত্ব বিকাশে সহায়ক। আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে দক্ষতাই সাফল্যের চাবিকাঠি। তাই আসুন আমরা সবাই যুব সমাজকে দক্ষ করে গড়ে তুলতে এগিয়ে আসি। একজন দক্ষ যুবক বা যুবতী শুধু নিজের জীবনই নয়, পরিবার, সমাজ এবং দেশকেও উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। আন্তরিক সাধুবাদ সহ অরিজিৎ দাস অধিকারী, সেজ্যোতি, বিবেকনগর, তিনুথানি সবং পশ্চিম মেদিনীপুর।

কিছু তথ্য আপনাদের জানিয়ে দিই। জিরানিয়া মহকুমা শাসক অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জিরানিয়া মহকুমার অন্তর্গত চম্পকনগর থেকে খয়েরপুর পর্যন্ত যে জাতীয় সড়ক নির্মাণ কার্য চলছে তাতে কিছু ব্যক্তিবর্গের জমি অধিগৃহীত হয়েছে, কিন্তু উপযুক্ত কাগজপত্র সহ এখনও জমি অধিগ্রহণের জন্য নির্ধারিত ক্ষতিপূরণের অর্থ গ্রহণ করেননি। অতএব

0: কিছু ব্যক্তিবর্গকে অনুরোধ করা হচ্ছে যে তারা যেন আগামী 15ই জুলাই 2026 ইংরেজি তারিখের মধ্যে উপযুক্ত কাগজপত্র সহ আগরতলাস্থিত পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসকের নিকট তথা জিরানিয়া মহকুমা শাসকের নিকটে সরকারি ছুটির দিন ব্যতীত সকাল 9:30 থেকে বিকাল 6টার মধ্যে উপযুক্ত কাগজপত্র সহ উপস্থিত থাকার জন্য।
1: কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রীয় পুরস্কার পোর্টালে সপ্তম জাতীয় জল পুরস্কার চালু করেছে। সমস্ত আবেদনপত্র অনলাইনে রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল www.awards.gov.in এর মাধ্যমে পাঠানো যাবে। যোগ্য সংস্থা, প্রতিষ্ঠান এবং আবেদনকারীরা আরো বিস্তারিত তথ্যের জন্য এই পোর্টাল বা ওয়েবসাইট www.jalashakti-dow.gov.in দেখে নিতে পারেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 28 আগস্ট।
0: নেশামুক্ত ভারত অভিযান উপলক্ষে এই অভিযানের অঙ্গ হিসেবে কাঞ্চনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আগামী 6ই জুলাই থেকে 17ই জুলাই পর্যন্ত নেশামুক্ত ভারত অভিযান নক আউট ফুটবল টুর্নামেন্ট 2026 অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন এলাকার 24টি দল অংশগ্রহণ করবে এবং মোট 31টি ম্যাচ অনুষ্ঠিত হবে। জোনাল পর্যায়ে খেলাগুলো কাঞ্চনপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠ, লালজুড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠ, দশদা মাধ্যমিক বিদ্যালয় মাঠ, রাজনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠ, হোমপুই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠ, হেজাছড়া এবি প্লে ফিল্ড, জয়শ্রী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এই খেলাকে সর্বাঙ্গীন সুন্দর করে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন কাঞ্চনপুর মহকুমা শাসক।
1: 2026-27 শিক্ষাবর্ষে লংতরাই ভ্যালি মহকুমাস্থিত দুটি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে ভর্তির বিষয়ে লংতরাই ভ্যালি মহকুমা শাসকের অফিসে এনডিসি হলিউড চ্যাপ্টার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের ভর্তির বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, সামনো আরডি ব্লকের অন্তর্গত মানিকপুর ইএমআরএস এ 60 জন ছাত্রছাত্রী, 30 জন ছাত্র এবং 30 জন ইএমআরএস এর ছাত্রী এবং মনো আরডি ব্লকের অন্তর্গত মাছটি ইএমআরএস এ 60 জন ছাত্রছাত্রী, 30 জন ছাত্র, 30 জন ছাত্রী ভর্তি করানো হবে। এই স্কুলগুলিতে ভর্তির জন্য কুমারঘাট ইএমআরএস এ ভর্তির ফর্ম পাওয়া যাবে। ভর্তির ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 8ই জুলাই 2026। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 12ই জুলাই 2026। পরীক্ষার ফল প্রকাশিত হবে 23 জুলাই 2026। ইংরেজি এবং বাংলা দুটো ভাষায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা থাকবে।
0: আগামী 5ই জুলাই 2026 ইংরেজি রবিবার দুপুর 12টায় আগরতলা প্রেস ক্লাবে অন্যান্য বছরগুলির মতো এবছরও এটিটিএ এর পক্ষ থেকে এবছরের মাধ্যমিক পরীক্ষায় অসাধারণ ফল করা প্রথম 10 জনকে স্বর্গীয় বীরবল্লভ শাহ মেধাবৃত্তি প্রদান করা হবে। এই অনুষ্ঠানে সকলের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
1: রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী খাচ্ছি পূজা উৎসব ও মেলাকে আরও আকর্ষণীয় ও সার্বজনীন রূপ দেওয়ার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকলের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই বছরও এই ঐতিহ্যবাহী উৎসবকে সাফল্যের সঙ্গে উদযাপনের প্রত্যয় ব্যক্ত করেছেন বিধায়ক রতন চক্রবর্তী। আগামী 22ই জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত 7 দিন ব্যাপী খাচ্ছি পূজা উৎসব মেলা পুরাতন আগরতলা চতুর্দশ দেবতা বাড়ির মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
0: এবারে কিছু কাজের খবর দেখে নেওয়া যাক। পদোন্নয়ন ডেপুটি ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার রেল মন্ত্রকের অধীন 209টি পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা, বিই, বিটেক পাস, বয়স 18 থেকে 35 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 14ই জুলাই। বাছাইকৃতদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও ইন্টারভিউর কেন্দ্র ও দিনক্ষণ পরবর্তী সময়ে জানানো হবে।
1: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি টেকনিশিয়ান পদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি সিইএম 02/2026 প্রকাশ করেছে।

0: এবছর ভারতীয় রেলে দুটি ভিন্ন গ্রেডে মোট 6,565টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 29 জুন 2026, আর অনলাইনে আবেদন শুরু হচ্ছে 30 জুন 2026 থেকে। আবেদনের শেষ তারিখ 29 জুলাই 2026। আবেদনকারীদের বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা পদের গ্রেড অনুযায়ী আলাদা আলাদা করা হয়েছে। বয়স হিসেব করতে হবে প্রত্যেক ক্ষেত্রে 1 জুলাই 2026 তারিখ অনুযায়ী। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, সেক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 323টি। শিক্ষাগত যোগ্যতা ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, আইটি বা ইনস্ট্রুমেন্টেশনে বিএসসি ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ট্রেডে 3 বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা বিই বিটেক ডিগ্রি থাকতে হবে। বয়সসীমা হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এরপরে রয়েছে টেকনিশিয়ান গ্রেড 3, মোট শূন্যপদ 6,242টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, সাথে এনসিভিটি অথবা এসসিভিটি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক, অথবা কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ করা থাকতে হবে। বয়সসীমা হতে হবে এক্ষেত্রে প্রার্থীদের 18 থেকে 30 বছরের মধ্যে। আর যোগ্য প্রার্থীদের মোট 3টি ধাপে যাচাই করে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হলে আগ্রহী প্রার্থীরা সরাসরি রেলের নির্দিষ্ট যে পোর্টাল রয়েছে rrbapply.gov.in এ গিয়ে নিজেদের আধার ভেরিফিকেশন সম্পূর্ণ করে নিতে পারবেন।
1: এবারে ঘড়ির কাঁটা বলছে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়ে দেওয়ার সময় হয়েছে। আগামী 24 ঘন্টায় সারা রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ মেঘলা আকাশের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর কর্তৃক। এবং সেই সঙ্গে একই সঙ্গে উত্তর ও ধলাই জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 69.4 মিলিমিটার।
0: আজকের মতো অভিজ্ঞাপন এখানেই শেষ করছি। আজকের অভিজ্ঞাপন উপস্থাপনে ছিলাম আমি সত্যজিৎ, এবং আমার সাথে ছিল
1: আমি নিতাই।
0: সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সারাটা দিন প্রত্যেকের খুব ভালো কাটুক।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মর্নিং নিউজ, এবং এর পরে শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

101.6 মেগাহের্জে FM উজ্জয়ন্ততে রয়েছেন। আর এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে এখন সময় সকাল 8:40 হয়ে 59 সেকেন্ড। আর এই মুহূর্তে আপনাদের এই সকালবেলাটাকে মধুময় করে উপহার দেবার জন্যে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি আমি, আপনাদের বন্ধু নিতাই। আর বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সঙ্গে আছি তোমায় গান শোনাব অনুষ্ঠান নিয়ে। শ্রোতা বন্ধুরা, 2022 সালের আজকের দিনটিতেই চলচ্চিত্র সঙ্গীতে যিনি অসামান্য অবদান রেখেছেন তরুণ মজুমদার, অর্থাৎ প্রখ্যাত চিত্র পরিচালক, তিনি প্রয়াত হন। তাই আজকের দিনটিতে তার চলচ্চিত্রের কিছু গান শুনব আমরা তোমায় গান শোনাব অনুষ্ঠানে।

0: তরুণ মজুমদারের চলচ্চিত্রে গানের ব্যবহার বাংলা চলচ্চিত্রের ইতিহাসে। তরুণ মজুমদার এমন একজন নির্মাতা যিনি গল্প, চরিত্র, প্রকৃতি এবং সঙ্গীতকে এক অনন্য শৈল্পিক বুননের পর্দায় উপস্থাপন করেছেন। তার চলচ্চিত্রের অন্যতম বড় বৈশিষ্ট্য ছিল গানের সার্থক ও সংযত ব্যবহার।
1: কৃষ্ণ

0: মাও।
1: অনেক পরিচালক আছেন যেখানে গানকে শুধুমাত্র বিনোদনের উপাদান হিসেবে ব্যবহার করেছেন। হ্যাঁ, সেখানে তরুণ মজুমদার গানকে গল্প বলার একটি শক্তিশালী ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তার ছবিতে। তার ছবির গান কখনো চরিত্রের মনের কথা প্রকাশ করেছে, কখনো গল্পকে এগিয়ে নিয়ে গেছে, আবার কখনো দর্শকের আবেগকে গভীরভাবে স্পর্শ করেছে। ফলে তার চলচ্চিত্রের গান কখনোই অপ্রয়োজনীয় বা আরোপিত মনে হয়নি, বরং কাহিনীর একটি স্বাভাবিক ও অপরিহার্য অংশ হয়ে উঠেছে তার চলচ্চিত্রের প্রতিটি গান।

0: তরুণ মজুমদারের ছবিতে বাংলা সংস্কৃতি, লোকজ ঐতিহ্য এবং রবীন্দ্র ভাবনার এক সুন্দর মেলবন্ধন দেখা যায়। তার চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের গান যেমন গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে, তেমনি আধুনিক বাংলা গান, লোকসঙ্গীত এবং মৌলিক চলচ্চিত্র সঙ্গীতও সমান গুরুত্বের সঙ্গে ব্যবহৃত হয়েছে। তিনি বিশ্বাস করতেন, একটি ভালো গান শুধু শ্রুতিমধুর হলেই যথেষ্ট নয়, সেটি যেন চলচ্চিত্রের আবহ, চরিত্র এবং পরিস্থিতির সঙ্গে সম্পূর্ণভাবে মানানসই হয়। এই কারণেই তার ছবির অধিকাংশ গান আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।
1: ভাবছি ফুরিয়ে গেল কেমন সুন্দর দিনটা।
2: আরে একটা দিন ঘষে সুখ করা গেল, দিনটা মনে রাখিস, সেই সঙ্গে অঘোর দাসকেও।

0: এই জাহাজ মিলন কোথায় যায় রে?
1: বিলেট
0: অনেক দূর লয়।
1: কেন, তুই যাবি নাকি?
0: মরণ তুই জান।

0: সত্যি তুই কোথাও চলে যা।
1: কোথায়?
0: দূরে কোথাও, যেখানে তোর দলের লোক পেছন আঁকবে না, পুলিশ হেনস্থা করবে না, এমন কোন দুর্দেশে।
1: একটা তো মুখে পেট, তার নিজে এত কিসে?
0: আজ একটা পাত্রা হতে কতক্ষণ
1: কি করে?
0: তুই চুরি ছেড়ে দে, আর পাঁচ জনের মতো ঘর সংসার করবি।
1: জব্বর বলেছিস, তার সংসার পাতে তুই যাবি নাকি সঙ্গে?
0: আমি জানতাই বললাম, কত ভালো ভালো মেয়ে জুটবে তোর।
1: দাগি আসামি নেগে মালা হেঁটে লাইন দিয়ে ডেঙড়ে আছে সব।

0: তুই যদি বলছিস তো তুইও তো যেতে পারিস।
1: আমি
0: কেন লয় কেন শুনি?
1: কিন্তু আমায় ওরা ছাড়বে কেন?
0: কারা?
1: বা তোর দলের নোক রয়েছে, আমার দলের নোক নেই। ওদের কাছে চুল শুধু বিক্রি রয়েছে। যে
0: বিক্রি রয়েছিস মানে?
1: বাপরে, আমার কত দেনা, মহল্লাওয়ালা, কিস্তিদার, বাড়ি।
0: কত টাকা?
1: তার কি কোনো নেকাজুক আছে? সে অনেক।
0: ধর আমি যদি সব সুদে দিই?
1: তুই অত টাকা তুই পারবি কেন?
0: পারব পারব, অগরদাস ইচ্ছে করলে কি না পারে। তুই শুধু মুখ ফুটে বল একবার, একটা শেষ চেষ্টা করে দেখি। সত্যি সময় সময় নিজের উপর ঘেন্না ধরে যায় মাইরি, শুয়ে বসে স্বস্তি নেই। এদিকে দল, ওদিকে পুলিশ, খালি সাবধান সাবধান, জানলে ছুটে ছুটে, ধরা পড়লে কুত্তার মতো মার জেল। এ কি শালা মাইন্ডসেট জীবন? দূর দূর, চল সব লাথি মেরে চলে যাই কোথাও।
1: নেচল আমাকে নরক থেকে মুক্ত করে, যেখানে তোর খুশি। আমি আর পাচ্ছি না রে, আমি আর এভাবে এমন করে পাচ্ছি না।
0: তবে শোন, এই দেখ কালকে কটা টাকাই বা খরচা করেছি, এদেই সব হয়ে যাবে। এই তোর গা ছুঁ, আর এই মা গঙ্গা হাতে নিয়ে বলছি, আজ থেকে আমার চুরি বিদ্যে খতম, আজ থেকে আমরা সত্যি সত্যি সত্যি।
2: একশো এক দশমিক ছয় মেগাহার্জে FM উজ্জয়ন্ততে রয়েছেন তোমায় গান শোনাবো অনুষ্ঠানে। আজ তোমায় গান শোনাবো অনুষ্ঠানে আমরা শুনছি তরুণ মজুমদার পরিচালিত ছবির কিছু গান। তরুণ মজুমদার পরিচালিত বালিকা বধু, দাদার কীর্তি, নিমন্ত্রণ, শ্রীমান পৃথ্বীরাজ, ভালোবাসা ভালোবাসার মতো ছবিগুলোতে কেবল জনপ্রিয়ই হয়নি, বরং চলচ্চিত্রগুলির পরিচয়ে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বিশেষ করে প্রেম, কৈশোর, পারিবারিক সম্পর্ক, গ্রামীণ জীবন এবং মানবিক অনুভূতির সূক্ষ্ম প্রকাশে তিনি সঙ্গীতকে অসাধারণ দক্ষতার সঙ্গে ব্যবহার করেছেন। তার ছবির গান শুনলেই সেই ছবির দৃশ্য, চরিত্র এবং আবেগ যেন দর্শকের চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে।

0: প্রত্যেক সপ্তাহ
1: তরুণ মজুমদারের সঙ্গে বাংলা চলচ্চিত্রের বহু কিংবদন্তি সঙ্গীত পরিচালক ও শিল্পীর সৃজনশীল সহযোগিতা ছিল। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, আরতি মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, কিশোর কুমার সহ বহু শিল্পীর কণ্ঠে তার চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে। একইভাবে বিভিন্ন সঙ্গীত পরিচালকের সুর তার ছবির আবহকে আরও গভীর ও প্রাণবন্ত করে তুলেছে। তরুণ মজুমদার শিল্পীদের কাছ থেকে এমন পরিবেশনা আদায় করতে পারতেন যা চলচ্চিত্রের আবেগের সঙ্গে নিখুঁতভাবে মিশে যেত।

0: তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি।
1: তরুণ মজুমদারের চলচ্চিত্রে গানের চিত্রায়ন ছিল অত্যন্ত নান্দনিক। প্রাকৃতিক পরিবেশ, গ্রামীণ বাংলার সৌন্দর্য, ঋতু বৈচিত্র্য, উৎসব, নদী, মাঠ, কাশফুল কিংবা বৃষ্টি ভেজা প্রকৃতি, এসব উপাদানকে তিনি গানের সঙ্গে এমনভাবে সংযুক্ত করতেন যে প্রতিটি গান হয়ে উঠত এক একটি জীবন্ত দৃশ্যকাব্য। অতিরঞ্জিত নৃত্য বা অযথা জাঁকজমকের পরিবর্তে তিনি স্বাভাবিক অভিনয়, সহজ ক্যামেরার ভাষা এবং বাস্তবসম্মত পরিবেশের মাধ্যমে গানের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতেন। ফলে তার ছবির গান শুধু শোনার জন্যে নয়, দেখারও এক অনন্য অভিজ্ঞতা।

2022 সালের আজকের দিনটিতেই প্রয়াত হন বাংলা চলচ্চিত্র জগতের দিকপাল তরুণ মজুমদার। তরুণ মজুমদারের চলচ্চিত্রে কিছু গান আজ আমরা শুনছি, তোমায় গান শোনাব অনুষ্ঠানে। তরুণ মজুমদারের চলচ্চিত্রের গান মানুষের অন্তর্জগতের ভাষা। তার চরিত্রেরা অনেক সময় যে অনুভূতির কথা প্রকাশ করতে পারে না, তা গানের মাধ্যমে সহজেই প্রকাশ পায়। তাই তার ছবির সঙ্গীত দর্শকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। সময় বদলে গেছে, চলচ্চিত্র নির্মাণের ধারা বদলে গেছে, কিন্তু তার ছবির গান আজও সমান আবেগ, মাধুর্য ও আবেদন।

বেঁচে আছে, যেমনটা তার চলচ্চিত্রে তরুণ মজুমদার আজও আমাদের মাঝে বেঁচে রয়েছেন।

101.6 MHz FM উজ্জয়ন্তীতে রয়েছেন এই মুহূর্তে। আর আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু নিতাই। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের আইন বিষয়ক ও আইন প্রণয়ন বিভাগ যৌথভাবে আজ থেকে রাজস্থানের মাউন্ট আবুতে সংস্কার উৎসব এবং চিন্তন শিবির 2026 আয়োজন করেছে। মন্ত্রক জানিয়েছে যে বিকশিত ভারত এট দ্য রেট 2047 এর ভাবনা অনুসারে আধুনিক কার্যকর ও নাগরিক কেন্দ্রিক বিচার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মন্ত্রকের সাফল্য পর্যালোচনা সহ অন্যান্য বিষয় দুই দিনের কর্মসূচিতে তুলে ধরা হবে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রীয় পুরস্কার পোর্টালে সপ্তম জাতীয় জল পুরস্কার চালু করেছে। সমস্ত আবেদনপত্র অনলাইনে রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল www.awards.gov.in এর মাধ্যমে পাঠানো যাবে। যোগ্য

0: সংস্থা, প্রতিষ্ঠান এবং আবেদনকারীরা আরও বিস্তারিত তথ্যের জন্য নির্দিষ্ট পোর্টালে দেখে নিতে পারেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 28 আগস্ট। কাশ্মীর উপত্যকায় অমরনাথ যাত্রার প্রথম দিনে মোট 12,168 জন ভক্ত পবিত্র গুহা মন্দিরে পুজো দিয়েছেন। কড়া নিরাপত্তা ও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে গতকাল তীর্থযাত্রা গুহা দর্শন করেন। রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী খার্চি পুজো উৎসব ও মেলাকে আরও আকর্ষণীয় এবং সার্বজনীন রূপ দেওয়ার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গতকাল খয়েরপুরের গীত বিতান কমিউনিটি হলে খার্চি পূজা উৎসব ও মেলা উপলক্ষে দ্বিতীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন বিধায়ক রতন চক্রবর্তী। 22 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত 7 দিনব্যাপী খার্চি পূজা উৎসব ও মেলা পুরাতন আগরতলা চতুর্দশ দেবতা বাড়ি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। আগামী 24 ঘণ্টায় সারা রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ মেঘলা আকাশের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে উত্তর ও ধলাই জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করা হয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাপ 69.4 মিলিমিটার। জানিয়ে দিলাম সংবাদ শিরোনাম। ১০১.৬ মেগাহের্জ FM উজ্জয়ন্ততে রয়েছেন আর এই মুহূর্তে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বলছি তোমায় অনুষ্ঠানে। আমরা কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলে থাকি। আমরা বিভিন্ন লেখকের লেখনীতে বিভিন্ন ফল ফুল প্রকৃতির নানান জিনিস নিয়ে কত শব্দ উপমায় না আমরা খুঁজে পাই, কিন্তু কাঁঠালের বেলায় যে শব্দগুলো আমরা দেখতে পাই তার মধ্যে খুব কমই খুঁজে পায় কাঁঠালের সুঘ্রাণ এই শব্দটি। অনেকেই বলেন কাঁঠালের গন্ধ, কাঁঠাল খেতে ভালো লাগে অনেকেই বলেন, কিন্তু তার গন্ধ জানি কেমন লাগে। কাঁঠালের গন্ধে ম ম করছে এমন শব্দটাও আমরা শুনতে পাই। এক্ষেত্রে ইঙ্গিতে এই কাঁঠালের সঙ্গে মাছির ভন ভন করাকেও তির্যকভাবে কেউ বলে থাকেন। হ্যাঁ, এই কাঁঠাল খেতে ভালো লাগে কিন্তু তার গন্ধটা জানি কেমন লাগে এমন শ্রোতাবন্ধু কে রয়েছেন? তারা 232-6253 এই নাম্বারে ফোন করতে পারেন। আজ কথা বলুন কাঁঠালে গন্ধ কে, আপনি কি সুঘ্রাণ বলবেন না শুধুমাত্র কাঁঠালের গন্ধ বলবেন? কাঁঠালের গন্ধে আপনারও কি কোনোভাবে বিরক্তি লাগে? কিন্তু কাঁঠাল খেতে ভালো লাগে কিন্তু কাঁঠালের গন্ধতে বিরক্তি আসে আপনারও, কি বলবেন? 232-6253 এই নাম্বারে আজ কথা বলুন কাঁঠালের গন্ধ নিয়ে। হ্যাঁ, কাঁঠালের গন্ধ যেন বাংলার মাটি ঋতু আর শৈশবের এক অবিচ্ছেদ্য স্মৃতি। গ্রীষ্মের শেষ ভাগ থেকে বর্ষার আগমনী বার্তা নিয়ে যখন গাছে গাছে পাকা কাঁঠাল দুলতে থাকে তখন চারপাশে ছড়িয়ে পড়ে এক অনন্য গন্ধ। এই গন্ধ কারো কাছে মধুর কারোর কাছে তীব্র, কিন্তু অস্বীকার করার উপায় নেই। এটি প্রকৃতির অন্যতম স্বতন্ত্র সুবাস। দূর থেকে ভেসে আসা পাকা কাঁঠালির গন্ধ মুহূর্তেই মনে করিয়ে দেয় গ্রামের উঠোন, সবুজ বাগান, মাটির বাড়ি আর ছায়া ঘেরা দুপুরের কথা। কাঁঠাল গাছের নিচে বসে পরিবারের সবাই মিলে ফল খাওয়ার সুদৃশ্য, হাতে লেগে থাকা আঠা আর একে একে কোয়াবের করার আনন্দ, সবকিছুর সঙ্গেই যেন এই গন্ধ নিবিড়ভাবে জড়িয়ে আছে। কার স্মৃতিতে এমন কিছু মিষ্টি মধুর স্মৃতির রোমন্থনগুলো করতে পারেন আজ 232-6253 এই নাম্বারে। কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো
1: হ্যালো
0: হ্যাঁ, কে
1: বলছেন?
0: কে বলছেন?
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছিলাম বাজারঘাট মাতৃপল্লী থেকে।
0: হ্যাঁ বিশ্বজিৎ বাবু বলুন।
1: বলছি বিষয়টা নিয়ে এসেছেন

0: কালটা অ্যাকচুয়ালি আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয়, সেটা আমি আপনাকে বলি। অনেকেই বাড়িতে চারজন মেম্বারের মধ্যে তিনজনই বিরোধী, এই যেটা বলছেন আপনি, কাঁঠালের গন্ধ ওদের নাকে মানে ভালোভাবে নেয় না ওরা।
1: আচ্ছা,
0: খাবে তো দূরের কথা, ওই যে বললেন আমি তো, আমি সব করে গাছ লাগিয়েছিলাম, সেই গাছ থেকে আমি আমার পছন্দ মতো 10-15টা ফল আমি পাবো, এমনি 4-5টা, কালকে 5টা পারলাম। ঘটনাটা হয়েছে কি দেখুন, কাঁঠালের কিন্তু ভূমিকা কিন্তু একদম কচি থেকে।
1: আচ্ছা,
0: কেন বলবো, আপনি দেখুন কাঁঠালের ঈশ্বর কিন্তু বিখ্যাত, আপনাকে মাথায় রাখতে হবে, শুধু পাকলে কাঁঠাল খাবেন তার অপেক্ষা কিন্তু লোক করে না আজকাল। কাঁঠালের ঈশ্বরটাকে কিন্তু আমরা ভালোভাবে উপভোগ করি, সে একেবারে আপনার বিভিন্ন আঙ্গিকে কাঁঠালের ঈশ্বর কিন্তু আমাদের বিখ্যাত একটা পদের মধ্যে সেটা, কিন্তু তখন কিন্তু অতটা গন্ধ মানে এই প্রসঙ্গটা আবে সেটা আসে না। আপনি দেখবেন কাঁঠালের ঈশ্বরের ক্ষেত্রে কিন্তু এই প্রসঙ্গটা আসে না, ওই প্রসঙ্গটা আসে আপনার যখন এটা পেকে যাবে খাওয়ার জন্য তৈরি হবে, তখনই দেখবেন এক শ্রেণীর লোকে কাঁঠালের সঙ্গে অত সম্পৃক্তি নেই, দূরে দূরে হাঁটবে কাঁঠাল পেকে। জানি না এটা মেয়েদের ক্ষেত্রে মনে একটু বেশি হয় মনে হচ্ছে আমার কাছে, যাই হোক আমার খুব প্রিয়, প্রিয় এই কারণেই, প্রিয় বলেই হয়তো বা গাছ লাগিয়েছি সেখান থেকে ফল হচ্ছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে খেতে খুব ভালোবাসি। তবে একটা এই কাঁঠালকে নিয়ে কিন্তু আমাদের, আপনি যতই মাছির ভনভন আওয়াজ আসুক না কেন, আসলে যারা প্রিয় তারার কিন্তু ভনভন না, আমি বলবো তারার মন মন চলে যাচ্ছে ওইদিকে, ওই গন্ধ ওদেরকে টেনে নিচ্ছে, রাস্তা দিয়ে হাঁটলে পরে দেখবেন যারা কাঁঠাল প্রেমিক। কারণ একটা জিনিস খেয়াল রাখবেন আপনি, তুলনামূলক ভাবে তার মূল্য কিন্তু অন্য ফলের তুলনায় কিন্তু কিছুটা কম বলে আমি মনে করি, যদিও ইদানিং একটু বাড়বাড়ন্ত হচ্ছে, কারণ বাংলাদেশে চলে যাচ্ছে কাঁঠালগুলি, কিন্তু এক গরিব অংশের মানুষের ক্ষেত্রে আপনি দেখবেন একটা কাঁঠাল নিয়ে গেলে পুরো পরিবারের সবাই কিন্তু মোটামুটি শান্তিপূর্ণ ভাবে সেটাকে গ্রহণ করতে পারে। আমরা বলি না গাছে কাঁঠাল গোপে তেল, এই কাঁঠাল নিয়ে কিন্তু আমাদের কিন্তু উপমাটাও কিন্তু আমরা ভালোভাবে দিতে পারি। আরেকটা জিনিস লাগছে, আমি আরেকটা কথা আপনাকে বলছি, কাঁঠাল কিন্তু হজম করার ক্ষেত্রে এই গরমের দিনে একটু অসুবিধা হয়, এই কারণেই এটা কিন্তু কারণ খাওয়ার ক্ষেত্রে এটা তো বলশালী ফল, আপনার ভরপুর প্রোটিন যেখানে আমরা পাই। তবে আরেকটা জিনিস লক্ষ্য করে দেখুন, শুধু কাঁঠাল খাওয়াই শেষ না, কিন্তু তার বিচিটাকেও কিন্তু আমরা ছাড়ছি না,
1: ঠিক,
0: আপনি তার বিচিটাও দেখুন, কাঁঠালের যে বিচিটা সেটাও কিন্তু আমাদের একদম রসাদু আমাদের রান্নাঘরের আইটেমের মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছে,
1: ঠিক,
0: সেটা শুকনো মাছ দিয়ে বলুন, কাঁঠালের বিচিটাকে আপনি একটা অনন্য পথ তৈরি হচ্ছে, যেটা আমাদের জাতি উপজাতি অংশের মানুষের মধ্যে ব্যাপক প্রচলন, এবং আজকাল সমতলও কিন্তু এই কাঁঠালের বিচির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের রান্না করে,
1: ঠিক।
0: যাই হোক,
1: খুব সুন্দর, খুব সুন্দর বললেন বিশ্বজিৎবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে এই আজকের বিষয়টিকে তুলে ধরার জন্যে। কাঁঠালের গন্ধ শুধু একটি ফলের সুগন্ধ নয়, এটি স্মৃতিরও গন্ধ, যেমনটা স্মৃতির রোমন্থন বিশ্বজিৎবাবু করলেন। অনেকের কাছে এটি দাদু দিদার বাড়িতে কাটানো গ্রীষ্মের ছুটির কথা মনে করিয়ে দেয়। বিকেলের রোদ যখন নরম হয়ে আসে তখন উঠোনে বসে কাঁঠাল কাঁটা, শিশুদের কৌতূহলী চোখে কোয়াগোনা আর বড়দের হাসি আড্ডা, এসব দৃশ্য আজও সেই গন্ধের সঙ্গে মিশে আছে। তাই কাঁঠালের গন্ধে নাকে এলেই মনে হয় এমন যেন কয়েক দশক পিছিয়ে গেছি। কার এরকমটা মনে হয়, কে বলবেন? হ্যালো,
2: নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল, কে বলছেন?
2: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
1: হ্যাঁ নিতাইবাবু, বলুন।
2: হ্যাঁ দেখুন, কাঁঠালের গন্ধ তো এই সময় তো কাঁঠালের গন্ধ চারিদিকে মহামহ করছে,
1: ঠিক।
2: আমার বাড়িতেও কালকে আমি কাঁঠাল খেয়েছি। হ্যাঁ, এর মধ্যে কদিনই কাঁঠাল খাওয়া হলো, তো কাঁঠাল খেতে আমি খুবই ভালোবাসি। আর কাঁঠালের গন্ধটা যদি বাড়িতে রাখা হয় কাঁঠালটা, তাহলে এক গোটা বাড়িটা একদম মহামহ করে গন্ধ উঠবে।

0: সেই সুগন্ধ কিন্তু আমাকে খুবই ভালো লাগে। আর এখনকার দিনে দেখছি আমি যেসব ইয়াং ছেলেরা তারা কিন্তু কাঁঠাল খেতে খুঁজছে না, এবং তাদের দেখছি হজম করার শক্তি নাই। যদি কেউ কাঁঠাল হয়তো 10 কো কি 5 কো খেয়ে নিচ্ছে, তাদের কিন্তু পেটে গ্যাস হয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে বমি পায়খানা এসবগুলো হচ্ছে। তো আমার যা ছোট থেকে অভ্যাস আছে, কিন্তু আমি কাঁঠাল খেতে ভালোবাসি এবং কাঁঠাল খাইও, ও ঠাকুরের ইচ্ছায় আমার কিন্তু কোনো ক্ষতি হয় না এবং আমার সহ্য হয়ে যায়। তো আমার এই মৌসুমি ফলটা কাঁঠালের সিজনটা, এটা আমি কাঁঠাল খেতে খুবই ভালোবাসি।
1: বাহ বাহ নিতাইবাবু, খুব সুন্দর করে বললেন যে এখনকার সময়ে যারা আছে তারা ততটা এই হাই প্রোটিন সমৃদ্ধ এই কাঁঠাল ফলটাকে হজম করতে পারছেন না, তার কী কারণে তা নিয়ে হয়তো নানান জনের নানা মত থাকতে পারে। হ্যাঁ, তবে যাই হোক, এই কাঁঠালের গন্ধ নিয়েই আজ আমরা কথা বলছিলাম। এই কাঁঠালের গন্ধ আপনার কেমন লাগে সে কথাগুলোই আজ বলুন 2326253 এই নাম্বারে।

0: কে রয়েছেন টেলিফোন লাইনে এই মুহূর্তে? হ্যালো
1: দাদা, আমি আগরতলা থেকে জয়া বলছি।
0: হ্যাঁ হ্যাঁ জয়াদেবী বলুন।
1: তো আজকে তো কাঁঠাল নিয়ে কথা হচ্ছে, তো আমি আর সামলাতে পারছি না, সত্যি আমার কাঁঠাল খুবই প্রিয়। আর কাঁঠালের যে মানে গাছ থেকে যে পাক পাক যখন পাকে আর কি, তখন যে কাঁঠালটা মানে একেবারে সাথে সাথে নিয়ে আসা হয়, তখন যে একটা কাঁঠালের যে ঘ্রাণটা বের হয়, এটা আমার খুব ভালো লাগে। তখন
0: জয়াদেবী, আপনার সঙ্গে কথা বলতে কোথাও সমস্যা হচ্ছে, আপনার আশেপাশে বোধ হয় কোথাও ইলেকট্রনিক কিছু টিভি বা রেডিওর পাশাপাশি রয়েছেন বা সাউন্ড সিস্টেম কিছুর পাশাপাশি রয়েছেন, যার জন্যে ডিস্টার্ব হচ্ছে, তার থেকে একটু দূরে সরে গিয়ে কথা বলুন। হ্যালো,
1: ঠিক আছে দাদা, আমি তো দূরে সরে কথা বলছি, শোনা যাচ্ছে?
0: এখন ভালো শোনা যাচ্ছে, বলুন।
1: তো বলছিলাম কি যে কাঁঠাল আমার তো খুবই প্রিয়, আর যখন কাঁঠালটা পেকে ঘর মানে সাথে সাথে কাঁঠালের গাছ থেকে, কারণ আমাদের বাড়িতে গাছ আছে, কাঁঠাল গাছ আছে, মানে কাঁঠালটা যখন মানে পেকে যায়, তখন গাছ থেকে খুব মানে খুব ভালো একটা ঘ্রাণ বের হয়। আর তখন সাথে সাথে যখন নিয়ে আসা হয় মানে ঘরের মধ্যে, আর যখন সেটা মানে ভেঙ্গে খাওয়া হয়, মানে খুবই মানে আলাদা একটা টেস্ট মানে কাঁঠালটার মধ্যে আছে। কাঁঠালের রসটা আমার খুবই প্রিয়, আমি এটা খেতেও খুব ভালো লাগে। আর সিজনেবল ফলের মধ্যে কাঁঠালটার মধ্যে কিন্তু অনেক ভিটামিনও আছে,
0: ঠিক
1: কাঁঠালের মধ্যে আমার খুবই ভালো লাগে। আর এই টপিকটা নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ।
0: সবাই ভালো থাকুন। আর অবশ্যই জয়াদেবী সুন্দর বললেন যে কাঁঠাল খেতে ভালো লাগে, তবে তার গন্ধটা নিশ্চয়ই ভালো লাগে বলেই কাঁঠালটা এত প্রিয়। আর আপনার কাছে কাঁঠালের গন্ধটা কেমন লাগে সে কথাগুলোই বলতে পারেন 2326253 এই নাম্বারে।

0: আলো জ্বলছে। হ্যালো,
1: স্বাগত।
0: হ্যাঁ, আপনি কে বলছেন?
1: আমি গোলাঘাটি থেকে নীলমণি দেব বলছি।
0: হ্যাঁ বলুন।

0: কঁঠাল কঁঠাল আসতে বাহার আসতে এই মৌসুমে এই সময়ে তো কঁঠাল গাছে গেলে বসতে পারে
1: নীলমণি বাবু, আপনি এক কাজ করুন, আপনি মোবাইলটার সামনে হয়তোবা কোথাও কোনো টিভি রেডিও অথবা কোনো সাউন্ড সিস্টেম বাজছে, তার থেকে একটু দূরে গিয়ে কথা বলুন বা বাইরে গিয়ে কথা বলুন, নয়তো কিন্তু আমরা কথা বলতে পারছি না। হ্যাঁ হ্যালো, নীলমণি বাবু, আপনি মোবাইলটা মুখের সামনে থেকে একটু দূরে নিয়ে কথা বলুন। হ্যাঁ,
0: বাড়িতে যখন আমি গিয়েছিলাম বাড়িতে বহু কাঁঠাল গাছ আছে, কাঁঠালে যখন পিসা তখন যখন কাঁঠাল কাছে যায় তো দুনুনি একের পর এক 10-12টা পার পেরে নিয়ে আসছে, তখন আমরা সুগন্ধে এবং দেখে নৌকা খুব দূরে যাই।
1: যাই হোক, নীলমণি বাবুর সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগলো।

0: এই মুহূর্তে কাঁঠালের গন্ধ নিয়ে কে বলতে চাইছেন? হ্যালো,
1: আমি তারাজুলা থেকে বলছি, কণিকা দেব।
0: হ্যাঁ কণিকা দেবী বলুন।
1: কাঁঠাল নিয়ে কথাটা লোক সামলাতে পারলাম না।
0: বাহ, বলুন।
1: কাঁঠাল খুব প্রিয় আমার।
0: হ্যাঁ,
1: এবং আমরা তো গ্রামে থাকি,
0: কাঁঠালও
1: প্রচুর আছে।
0: হ্যাঁ,
1: কাঁঠালের তো আমার কাঁঠালের দিকে আরো মানে পছন্দ আর কি আমার।
0: বাহ,
1: আর বছরের জন্য সংগ্রহ করে রাখি আমরা কাঁঠালের বিচি, খুবই ভালো লাগে এতে। আর আরেকটা আছে আইটেম আমার কাঁঠালের, আমরা তালের বড়া করি না, তালের রস দিয়ে আমরা বড়া করি। আমি কাঁঠালের রস দিয়েও ঠিক যেভাবে তালের বড়া করা হয়
0: আচ্ছা
1: ওইভাবেও করে মানে বাড়ির সবাইকে খাওয়া।
0: বাহ,
1: তালের গন্ধ একরকম, কাঁঠালের গন্ধ আরেকরকম।
0: আচ্ছা,
1: খেতে খুব ভালো লাগে।
0: বাহ,
1: আবার কাঁঠালের রস দিয়ে আমি আইসক্রিমও বানাই।
0: ওরে বাহ, দারুণ।
1: কেউ যদি হঠাৎ করে কেউ আইলে দুপুর বেলায়,
0: অনেকগুলো কাঁঠাল দিয়ে হ্যাঁ আইটেম বানানো যায় যে রসনা তৃপ্তির জন্য, সেই কথাগুলো কিন্তু কণিকা দেবী তুলে ধরলেন। আর এত সুন্দর, মানে সত্যিই কাঁঠালের গন্ধ ভালো লাগে বলেই কাঁঠালের আইসক্রিম তৈরি করেও বাড়ির অতিথিদের আপ্যায়ন করা যায়, সেটা একটা নতুন প্রাপ্তি আমাদের কাছে, সেটা আমরা বলতেই পারি। কে রয়েছেন টেলিফোন লাইনে? হ্যালো।
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
2: দাদা আমি বুদ্ধমতো থেকে উত্তম লোধ বলছি।
0: হ্যাঁ উত্তম বাবু বলুন।
2: দাদা কাঁঠাল নিয়ে কথা হচ্ছে, এটা তো বিশাল ব্যাপার।
0: যাই হোক,
2: একদিন পরে তুমি আমাদের জন্য একটা ভালো একটা স্টোরি নিয়ে আসছো। আচ্ছা, কাঁঠাল আমারও খুব প্রিয়, আমি নিজেই এটা কাঁঠাল গাছ দিয়ে, দেখো কাঁঠাল গাছ এমন একটা হয়েছে, আমি ছোটো কালে কাঁঠাল গাছ লাগাইছিলাম, আমিও বলেছি।
0: উত্তম বাবু আপনি মানে মোবাইল থেকে মোবাইলটাকে একটু মুখের সামনে থেকে একটু দূরে সরিয়ে নিয়ে কথা বলুন, নয়তো কিন্তু আমরা কথা বলতেই পারবো না। মোবাইলটাকে মুখের সামনে থেকে একটু দূরে নিয়ে কথা বলুন।
2: এখন শুনছেন?
0: হ্যাঁ হ্যাঁ বলুন।

0: কাঁঠাল এমন একটা জিনিস, দেখো কাঁঠালের কাঁঠাল যেহেতু কাজে লাগে, কৃষিরা পর্যন্ত কাজ লাগে। তো এটার মধ্যে আবার আমরা এক সময় এটার যে ওই যে মুসি যে বলতো কাঁঠালের ছোট মুসি,
1: আচ্ছা
0: আমরা আম বর্তমানে খাইতাম, বড়ি বর্তমানে খাইতাম। আজকে তুমি এই প্রসঙ্গটা করে নেওয়া মনে হয়েছে কি যে আসলে পুরানো দিনগুলি এইটাই যা দিন আর আসবে না। ধন্যবাদ।
1: কাঁঠালের সুঘ্রাণ পাচ্ছি আজ, এটুকু বলতে পারি আমাদের আজকের অনুষ্ঠানে, না কাঁঠালের গন্ধ কেউ বলবেন না, বলছে না কাঁঠালের গন্ধ, যদিও লেখাতে বিভিন্ন সৃষ্টিশীল লেখাতে কাঁঠালের সুঘ্রাণ শব্দটি খুব কম পাওয়া যায়, কিন্তু 101.6 MHz FM উজ্জয়ন্তের আজকের বলছি তোমায় অনুষ্ঠানে সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে, কেউ বলছে না কাঁঠালের গন্ধে মম করছে, মাছিকে ইশারা করছে না। আর এই মুহূর্তে আপনিও 2326253 এই নাম্বারে ফোন করে বলতে পারেন কাঁঠালের গন্ধ আপনার কাছে কেমন লাগে। প্রকৃতি প্রতিটি গন্ধে যেমন নিজস্ব স্বভাব আছে, তেমনি কাঁঠালের গন্ধেও বলে দেয় ঋতু পরিবর্তনের গল্প। আম লিচু জামের সঙ্গে কাঁঠালও গ্রীষ্মের এক অমূল্য উপহার, তবে কাঁঠালের গন্ধ অন্য সব ফলের চেয়ে আলাদা, এটি তীব্র গভীর ও দীর্ঘস্থায়ী। একটি পাকা কাঁঠাল ঘরের এক কোণে রাখলেই তার সুবাস ধীরে ধীরে পুরো ঘরে ছড়িয়ে পড়ে, এই বৈশিষ্ট্যই কাঁঠালকে অন্য ফলের থেকে পৃথক পরিচয় দিচ্ছে। আর তার গন্ধে সত্যি কি আপনার নাকি সুগন্ধ আসে না শুধুমাত্র গন্ধ?

0: আলো জ্বলছে টেলিফোন লাইনে, কে রয়েছেন? হ্যালো,
1: উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
0: হ্যাঁ শ্যামলবাবু, বলুন।
1: কাঁঠালের গন্ধ, কাঁঠালের গন্ধ তো সুঘ্রাণ, আমি এটাই বলবো।
0: হ্যাঁ,
1: কাঁঠাল একটা এমন ফল যে কাঁচা থাকতে শুরু করে পাকা পর্যন্ত তার প্রত্যেকটা অংশ, এমনকি বিচি পর্যন্ত আমাদের খাদ্য হিসাবে আমরা ব্যবহার করি। অত্যন্ত সুষম একটি ফল। তো কাঁঠাল নিয়ে কথা বললে এমন স্মৃতিচারণা করতে হয় যে যখন ছোট ছিলাম, যদি আমার বাবা তো চাকরি করতো উড়িষ্যা লালকোলায়, সেখানে তো তেমন কাঁঠাল গাছ দেখা যায় না বা ফল, কিন্তু আমাদের গ্রামের বাড়ি কৃষ্ণনগর, আমরা গ্রীষ্মের বন্ধে চলে আসতাম।
0: আচ্ছা,
1: আমাদের গ্রামের বাড়িতে 10-12টা কাঁঠাল গাছ আছে চারিদিকে। তো এটা বিভিন্ন এক একটা কাঁঠাল এক একটা টেস্টের। আমার জ্যাঠাতো ভাইরা, ধানি জমি আছে আমাদের, দুপুরবেলায় চাষবাস করে মানে মাঠে কাজ করে এবার আসতো, এসে হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ বলুন,
1: এসে মানে এবার গাছের নিচে বসে পড়তো, উপরে কাঁঠাল পেলে শ্যামল আয় আয় আয় কাঁঠাল খাবি আয়। তো আসলে সত্যি মানে তখন বাছাই করে এক একটা গাছের এক এক রকম টেস্ট, সেটা খেতেও সেরকম। আর সত্যি আর 2015 সালে যখন আমি উজুপুরে বাড়ি করি, তখন কিন্তু কাঁঠাল আমার মিসিস্টের খুব কাঁঠাল প্রিয়, কত যে কাঁঠাল বাজার থেকে এনে এনে মানে কত অর্ধেকটা খাওয়া হলো, খেতে পারলাম না, ফেলে দিল। এমন বাছাই করে কাঁঠালের বিচি সেই পুজুর লিচু বাগান থেকে আনা হয়েছিল ছোট্ট সাইজের, সেই বিচি লাগিয়ে এখন কাঁঠাল ধরছে কিন্তু আমাদের গাছে, প্রচন্ড মিষ্টি আর দুর্দান্ত সাল। তো এই যখন কাঁঠাল পাকতে শুরু করে তার যে গন্ধ, ছেলেকে বলি এই গন্ধ বেরিয়েছে, দেখ দেখ দেখ কোন কাঁঠালটা পাকা শুরু হয়েছে। তো এখনো রয়েছে 8-10টা কাঁঠাল। তো এখন বয়স হয়েছে তো দাদা, 60-62 বছর বয়স, এমন এখন সহ্য করতে পারি না। তারপরে 2-3 মাস পর্যন্ত খাই, তারপর আষাঢ়ের যে জল পড়লে এটা কাঁঠালের কোষটা একটু শক্ত হয়ে যায়, তখন আর আর খেতে

0: হয় না, তখন আমার মিসেস কি করে ওই কাঁঠালের যেটা এই কোষ বের করে এগুলি চিপে রস করে, এবার ওই যে কণিকালিমি বললো যে বড়া বড়া তৈরি করে, হ্যাঁ এটাও ফাইন আইটেম খাওয়া যায়। তো এটাই একটা জিনিস। আর একটা কথা বলি, আমার বাবা শেষ পর্যন্ত বাজি করেছিল হুগলিতে আমাদের কলকাতা, সেখানে মা মারা যায় 2015 সালে, তখন ছিল ফাল্গুন মাস। তো এই সময় আমাদের ওখানে একজন ত্রিপুরার রাঁধুনি, তিনি ওই আমাদের সাধ্যের মাছ সাধ্যের আইটেম একটা হয়েছিল ইঁচড়ের মানে চিংড়ি দিয়ে, মানে এত দুর্দান্ত একটা আইটেম, মানে সেটা আমার মেয়ে বলল দাদু তুমি আমাকে এই জিনিসটা কিভাবে বানাতে হয় বলে দাও, আমি বাইরে থেকে বানাবো। সত্যি এই যে ইঁচড়ের মানে চিংড়ির এখনো মুখে লেগে আছে। তাই বলি সত্যি কাঁঠাল একটা এমন ফল যেটা মানে অত্যন্ত আমাদের বাঙালিদের জন্য অত্যন্ত প্রিয়, বিশেষ করে আমার ক্ষেত্রে। আমার মিসেস তো মানে কাঁঠাল পেলে রাত্রে ভাত ভাত ভাত খায় না, কাঁঠাল খেয়েই ঘুমিয়ে থাকে। একটু হজম করতে একটু সমস্যা হয় ঠিকই, তবু অত্যন্ত একটা সুস্বাদু ফল।
1: সঙ্গে থাকুন। হ্যাঁ, আমরা আজকে এই কাঁঠালের গন্ধ নিয়ে আলোচনা করতে গিয়ে অনেক কাঁঠাল প্রেমীকে খুঁজে পেয়েছি, সেটাই তো অনেক প্রাপ্তি। তো শ্রোতা বন্ধুরা, আপনারাও কারা কাঁঠালের গন্ধকে খুব ভালোবাসেন বা কাঁঠালের গন্ধে বিরক্তি পান, তারাও কিন্তু 2326253 এ নাম্বারে ফোন করতে পারেন।

0: কাঁঠালের গন্ধ নিয়ে আজ বলছি তোমায়, অনুষ্ঠানে কথা বলছিলাম। বাংলার লোকজ সংস্কৃতি, সাহিত্য ও প্রবাদেও কাঁঠালের উল্লেখযোগ্য বারবার এসেছে। জাতীয় ফল অনেক রাজ্যে, অনেক দেশে, বাংলাদেশেও কাঁঠাল। কাঁঠাল শুধু পুষ্টিগুণে সমৃদ্ধ নয়, এটি আমাদের কৃষি জীবন ও গ্রামীণ অর্থনীতিতেও একটি গুরুত্বপূর্ণ অংশ অনেকেই মনে করে থাকেন। তারপরেও কাঁঠালের এই গন্ধ কেমন লাগে? হ্যালো, হ্যাঁ, কে বলছেন?
1: আমি স্নিগ্ধা, আখাউড়ার দুঃখী।
0: হ্যাঁ স্নিগ্ধা দেবী, বলুন।
1: কাঁঠালের গন্ধে মম করে আর সুঘ্রাণ, আমার কাছে সুঘ্রাণ। আমরা যারা কাঁঠাল প্রেমী তারাই কিন্তু এখন বলছি, কাঁঠাল এত ভালো লাগে। কাঁঠালের জল পড়লে শক্ত হয় তো, ওনারা বলছেন শক্ত হলেও গন্ধ কিন্তু যায় না, গন্ধ ঠিকই থাকে। তখন একটু আতপ চাল ভিজিয়ে এটা মিক্সিতে দিয়ে তারপরেই বড়াটা বানালে খুব তাড়াতাড়ি হয়, তিক্ততে হয় না। বাবা, বিষয়ের বাইরে একটা কথা বলি, তারা যাদের কাঁঠাল সহ্য হয় না তারা একটু নুন মিশিয়ে খেতে পারেন। আর অনেকে না কাঁঠালের পিঠটা খেয়ে ফেলে, গাছের নিচে কাঁঠালটা ভেঙে সবাই মিলে গোল করে খেলো, তারপরে যদি খারাপ হয়, কারণ তারা তো খোসা শুদ্ধ খায়, খোসা শুদ্ধ খায়, আর খোসাটা যদি দুধ দিয়ে চিনি দিয়ে ঠিক চাল খেজের মতো করে আপনি রেখে দিন খেজে, অপূর্ব, এটা অনেকদিন থাকে। তবে কাঁঠালের আমসত্ব কিন্তু হয় না, রান ঠিকই থাকে, কাঁঠালের আমসত্ব হয়। আমি লক্ষ্য করেছি কাঁঠালের যে ওই যে পেকিং জাতীয় জিনিসটা যেটা আনারসে আছে, সম্ভাঙ্গে নেই, ওই রকম, এই জন্য কাঁঠালটা ঠিক আমসত্বের মতো হয়। কিন্তু কাঁঠাল তো অমৃত, অমৃত ফলের মধ্যে অনেকের পছন্দ হয় না, এটা ঠিক, কিন্তু কাঁঠালের সুঘ্রাণই আমি বলবো। মম করছে যখন, তখন কিন্তু বড় বড় মাটি আছে। আর কাঁঠালের যে মুঠিটা, আমি তো কাঁচা কাঁঠালের উপরে

0: ছাড়া সব কিছু দিয়ে প্রিপারেশন করি, যেমন কোলা দিয়ে ঠিক আসার জিনিসটা যেটা আমরা ফেলে দিই ওইটা করা যায়, বাঁধাকপির মতো লাগে। আর মুরগিটা একটু খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে ডালনা আলু দিয়ে খুব সুন্দর করে ডালনা তৈরি করা যায়। আপনি বুঝতেই পারবেন না রুই মাছের টুকরো খাচ্ছেন নাকি, এগুলো কতগুলো ব্যাপার আছে। কাঁঠালের তো তুলনাই হয় না, যেমন রং, কাঁঠাল গাছের রং কিন্তু আলাদা, আম গাছের পালের রং আলাদা, আর খুব মজবুত। আর আমরা তো করতেই পারি না কারণ দালান কোঠা নষ্ট করে ফেলি। কাঁঠালের রকম অন্যরকম। এখানে আরেকটা কথা বলবো, আরেকটা কাঁঠাল আছে চাপলাই, আপনি নাম শুনেছেন কোনো সময়?
1: আচ্ছা বলুন।
0: কারণ কাঁঠাল ফেলেই ওদের সুগার বাড়ে,

0: এগুলো কতগুলো ব্যাপার আছে। কাঁঠালের তো তুলনাই হয় না, যেমন রং, কাঁঠাল গাছের রং কিন্তু আলাদা, আম গাছের ফলের রং আলাদা, আর খুব মজবুত। আর আমরা তো করতেই পারি না, কারণ দালান কোঠা নষ্ট করে ফেলি। কাঁঠালের রকম অন্য রকম। এখানে আরেকটা কথা বলবো, আরেকটা কাঁঠাল আছে সাপ্লাই, আপনি নাম শুনেছেন কোনো সময়?
1: আচ্ছা বলুন।
0: কারণ কাঁঠাল ছিলেই ওদের সুগার বাড়ে। আরেকটা বিষয়ের বাইরে ওই যে বলছিলাম যে নুন খেলে খোসা শুনতে খেলেও ভিতরে আবার একটা পর্দা থাকে,
1: খুব সুন্দর বললেন। হ্যাঁ, অনেকটাই পুষ্টি গুণ তুলে তুললেন। হ্যাঁ, শুধু গন্ধের গুণ নয়, পুষ্টি গুণও তুলে তুললেন এই কাঁঠালের। যে কথা বলছিলাম যে এই বাংলার লোকজ সংস্কৃতি, সাহিত্য, প্রবাদেও কাঁঠালের বারবার উল্লেখ রয়েছে। সেখানে পাকা কোঁয়া সুস্বাদু খাদ্য, কাঁচা কাঁঠালের সবজি হিসেবে জনপ্রিয়, বিচির পুষ্টিগুণ, কাঠ আসবাবপত্র তৈরি করতে ব্যবহৃত হয়, আর তার পাতা গবাদি পশুর খাদ্য হিসেবেও কিন্তু কাজে লাগে। তাই কাঁঠালকে অনেকেই প্রকৃতির দান বলে অভিহিত করে থাকেন, আর এই প্রকৃতির দানকে কারা ভালোবাসেন? এই কাঁঠালের গন্ধ কাদের কাছে টানে, কাঁঠালের গন্ধ কাদের সুবাতাস বয়ে নিয়ে আসে, তারাই কিন্তু কথা বলুন। 232-6253 এই নাম্বারে, 101.6 মেগাহের্জে এফএম উজ্জয়ন্ততে রয়েছেন এই মুহূর্তে বলছি তোমায় অনুষ্ঠানে। আজ বলছি তোমায় অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি, হ্যাঁ, কাঁঠালের গন্ধ নিয়ে। কাঁঠালের গন্ধ কেমন লাগে আপনার কাছে সে কথাই বলুন। হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার, কে বলছেন?
2: আমি কৈলাসপুর থেকে বলছি।
1: হ্যালো, আপনার নামটা বলুন।
2: কাঁঠাল রুটি পেটে যাতে থাকে, আমরা অনেক ভাই বোন 10 জন ছিলাম, বাবা এটা খুব পছন্দ করতেন। কাঁঠাল গন্ধ, সব কাঁঠাল ভালো না, কাঁঠালের মধ্যে কিছু কিছু জাত আছে, মানে এই কাঁঠালটি খুব ভালো রসালো এবং গন্ধে সমুদ্র আলো হয়ে যায় ঘরের ভিতর। আমরা এই প্রতিদিনই ওই কাঁঠালের সময় কাঁঠালের রস আর রুটি বাবা খাওয়াতেন আমাদেরকে সকালবেলা ব্রেকফাস্টে আর কি। এখন তো খেতে পারি না, সুগারে ধরে গেছে, আর তার জন্য মাঝে মধ্যে একটু লুভও হয়, 2-4 কোষ খেয়ে ফেলি। কাঁঠাল থেকে কাঁঠালের বিচিটা বেশি খাওয়া হয়, কারণ কাঁঠালের বিচিটা দিয়ে বড়া বানানো যায়, কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে খাওয়া যায়, অনেক কিছু করা যায়, কাঁচা কাঁঠালও খাওয়া যায়। কিন্তু এখনো বাচ্চারা এই কাঁঠাল পছন্দ করে না, আমার মেয়ে আমার নাতি তারা কাঁঠাল মুখেই দেয় না, কিন্তু কাঁচা কাঁঠাল তরকারি করলে তারা খায়।
1: বাহ, ঠিক, হ্যাঁ, খুব ভালো লাগলো আমার এই শ্রোতা বন্ধুর সঙ্গে কথা বলি। আর বন্ধু, আপনিও কথা বলতে পারেন, জানাতে পারেন কেমন লাগে কাঁঠালের ঘ্রাণ।

0: আলো জ্বলছে টেলিফোন লাইনে, কে রয়েছেন? হ্যালো,
1: হ্যালো, আমি জগহরি মোড়া থেকে বলছি।
0: হ্যাঁ, আপনার নামটা বলুন।
1: আরতি দত্ত।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: কাঁঠাল নিয়ে কথা হচ্ছিল।
0: হ্যাঁ,
1: কাঁঠাল আমার বাড়িতে একটা অনেক বছর আগে একটা কাঁঠাল গাছ আছে।
0: আচ্ছা,
1: ভালোই কাঁঠাল হয়েছে, এইবার সুমিষ্ট গন্ধটা পাইনি আর কি। তবু কাঁঠালকে অনেকটা ইয়ে করে শক্ত হয়ে গেছে, পেস্ট করে গ্রাইন্ডার মেশিনে দিয়ে খাচ্ছি, খুবই ভালো হয়, খুব সুন্দর একদম গলে যায়। এটা তো এই চড়ক খাই, লিচিও খাই, মানে আমার খুব প্রিয়, আমার আশেপাশের লোকজন এসে নিয়ে যায়। যদি শক্ত হয়ে গেলে এটা খেতে পারে না, খেতে চায় না, কিন্তু ওরা বিক্রির জন্য হলেও নিয়ে যায়। মানে কাঁঠাল গাছটা আর এত ভালো লাগে গাছটা দেখতে, মানে মন এক তবে অনেকটা মনে হয় হয়তো খারাপ হয়ে যাচ্ছে, জানি না কতদিন এটা বেঁচে থাকবে।
0: ঠিক,
1: আমার খুব ভালো লাগে কাঁঠাল গাছটা, আমি ওখানে থাকি দেখতে দেখতেই কথা বলছি।
0: গাছটার সঙ্গে প্রাণের মায়া জড়িয়ে গেছে
1: খুব একদম। কেউ যদি বলে গাছ কাটো ডাল কাটো, আমার খুব খারাপ লাগে, আর এটাতে আমার হাওয়া বাতাস একটু পাই।
0: বাহ,
1: এখন তো চারদিকেই দালান পাক্কা হয়ে একদম বাউন্ডারিটা, মানে দুতলা তিনতলা এগুলো হওয়াতে তো আমার বাড়িতে একদম ইয়েও পাই না, ওই গাছগুলি থাকাতে আমি একটু খুব মানে একটু শান্তি পাই আর কি। একটা গাছই অনেক বড়, অনেক পুরনো হয়ে গেছে, এবার কাঁঠালটা ভালো হয়নি, সুগন্ধটা পাইনি, কিন্তু এটাকে কিন্তু আমি কাজে লাগাচ্ছি। এটাকে গ্রাইন্ডার মেশিনে দিয়ে একদম পেস্ট করে, এই আর কি আমার কথা।
0: সঙ্গে থাকুন, খুব সুন্দর বললেন যে গ্রাইন্ডার মেশিনে দিয়ে ও সুন্দর করে সেই কাঁঠালটাকে খাওয়া যায়, তা জানা হলো।

0: কে রয়েছেন টেলিফোন লাইনে? হ্যালো,
1: আমি প্রতিভা বলছিলাম।
0: হ্যাঁ প্রতিভা দেবী, কোথা থেকে বলছেন?
1: এরিনগর থেকে আমি প্রতিভা দেব বলছি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: তো বলছিলাম কাঁঠাল নিয়ে কথা হচ্ছে। তো অসংখ্য রকমের বলতে হয় যে গ্রামে বড় হওয়াতে কাঁঠাল বলতে আপনার ছোট দুই একটি কোষ হলো হবে না, আর তো কাঁঠালটা নিয়ে বসতে হবে। এখন তো আর সেই সুবিধা নেই, এখন আগরতলায় আছি। যাই হোক, আমার বাড়িতে একটা কাঁঠাল গাছ আছে। তো এটা গতবার এটা মতে তিনটি কি চারটি কাঁঠাল ধরেছে। তো এবার এটাকে যত্ন করে রেখে দিয়েছি, সবাইকে পাকা হলে পরে সবাইকে দিয়ে খাওয়া। এত বড় কাঁঠাল আপনার এটাকে আপনি একাও নিয়ে যেতে পারবেন না, এরকম বড়। তো দীর্ঘ কষ্টে এরকম বড়। তো যাই হোক, তো এটা যখন পাকা হলো সবাইকে দিচ্ছে, এবং তারা বলছে যে এই কাঁঠাল আমাদেরকে আর কোনোদিনই দেবে না, বলছে এটা এতটাই মানে ভালো না। তো যাই হোক, এবার কি করলাম, এবার হয়তো আট দশটা কাঁঠাল ধরেছে। এবার কি করলাম, কাঁচা যারা যারা খাবে এটার জন্য সবাইকে দিয়ে দিলাম। তো দু একটা পাকা ছিল, ওপরে ছিল, এটা পাকতে পারেনি। তো সেটাকে ওই যখন পাকা হয়ে গেছে, তখন নিজের থেকে এটা যখন নরম হয়ে গেছে, তো ওইটা বাঁশ দিয়ে কুচিয়ে কুচিয়ে আপনার ইয়ে করেছি, কাঁঠালের পিসের জন্য বীজটা পেয়ে গেল। ভালো না বলতে ওই কাঁচাটা কিন্তু খুব সুস্বাদু। এবার বুঝতে পারলাম, তো সবাই বলছে তুমি গতবার কেন পাকিয়েছে, আরে গতবার তো আমি বুঝতে পারিনি এটা কিরকম হবে, এবার তো আমি বুঝে গেছি। তাছাড়াও আমার পাশে একটা কাঁঠাল গাছ আছে, ওই কাঁঠালটা কিন্তু ভালো, কিন্তু এটা তো আরেকজনের কাঁঠাল, সবাই নিচ্ছে, আমিও নিচ্ছি। তো কাঁঠালটা কিন্তু ভালো, কিন্তু সেটা তো আমি কাউকে দিতে পারিনি, এটা একটা আমার দুঃখের বিষয়। কারণ যেহেতু এটা মালিক অন্যজন, আমিও হয়তো কাছাকাছি আছি বলে একটা আনতে পারি, কিন্তু অন্যকে তো দিতে সাহস পাচ্ছি না। কিন্তু আমার খারাপ লাগলো, আমি কাউকে দিতে পারিনি ওই ভালো সুস্বাদু কাঁঠালটা। আর আরেকটি কথা, আপনার যখন কাঁঠালটা মানে পাকে না, কাঁচা কিছু পাকা কিছু কাঁচা, ওই সময় কিন্তু আপনি মানে কাটা করে কেটে কেটে আপনি খেতে পারেন, মানে আপনি অর্ধেকটা কাটলেন, চারি ভাগ করলেন, এটাকে আপনি খেতে, এটা একটা সুস্বাদু খাওয়া, আমার খুব ভালো লাগে ওই জিনিসটা। মানে আধা পাকা যেটা যাকে বলা হয়।
0: বাহ, দারুন। কিছু উপকরণ জানা হলো কিভাবে কাঁঠাল খাওয়া যায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর শ্রোতা বন্ধুরা, সত্যিই কাঁঠালের গন্ধ নিয়ে মানুষের অনুভূতি অবশ্য একরকম নয়। কেউ কেউ এই গন্ধে মুগ্ধ হন, আবার কেউ এর তীব্রতার কারণে দূরে থাকতে চান। কিন্তু রুচির ভিন্নতা কাঁঠালের গুরুত্বকে একটুও কমায় না, বরং এটিই প্রমাণ করে যে প্রকৃতির সৃষ্টি কত বৈচিত্র্যময়। যে গন্ধ কারো কাছে অপ্রিয়, সেটাই অন্য কারো কাছে শৈশব, পরিবার ও ভালোবাসার সবচেয়ে মধুর স্মৃতি হয়ে থাকে। আর সেই স্মৃতি হয়েই থাকুক সবার মাঝে আগামী দিনেও। এই প্রত্যাশায় আজকের মতো বলছি তোমায় অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি কাঁঠাল নিয়ে এই লোকসঙ্গীতটির মধ্য দিয়ে।

0: 101.6 মেগাহার্জে এফএম উজ্জয়ন্ততে রয়েছেন, আর রয়েছেন এই মুহূর্তে তুমি অনন্যা অনুষ্ঠানে। তুমি অনন্যা অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু নিতাই।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
3: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
3: তাহলে সঠিক নম্বর
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
3: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়,
3: হ্যাঁ করছি। আরবিআই কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
0: তুমি অনন্যা অনুষ্ঠানে আমরা অভিবাদন জানিয়ে থাকি সেই নারীদের যারা জীবন সংগ্রামে অন্যান্য নারীদের পথ প্রদর্শকের ভূমিকা পালন করেছেন, অন্যান্য নারীদের প্রেরণা শক্তি হয়ে ধরা দিয়েছেন। তেমনি একজন নারী ম্যারি ক্যুরি, নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ। ম্যারি ক্যুরি 1934 সালের আজকের দিনটিতেই প্রয়াত হন। এই ম্যারি ক্যুরি অন্যান্য নারীদের ক্ষেত্রে কি আলোক বত্রিকা চালিয়েছেন কিভাবে, এই নিয়ে আজ আলোচনা করব এবং তাকে অভিবাদন জানাব। বিজ্ঞান সংগ্রাম ও মানব কল্যাণের এক অবিনশ্বর আলোক বত্রিকা ম্যারি ক্যুরি। 1934 সালের 4 জুলাই তাকে হারিয়েছিল পৃথিবী, বিজ্ঞানের ইতিহাসে এক অনন্য নক্ষত্র। সেদিন প্রয়াত হন নোবেল পুরস্কার বিজয়ী মহান পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ ম্যারি ক্যুরি। তিনি শুধু একজন অসাধারণ বিজ্ঞানী নন, ছিলেন অধ্যাবসায়, আত্মত্যাগ, জ্ঞানান্বেষণ এবং মানব কল্যাণে নিবেদিত এক বিরল ব্যক্তিত্ব। তাঁর জীবন সংগ্রাম, গবেষণা এবং মানবতার প্রতি অবদান আজও বিশ্বের কোটি কোটি

1867 সালের 7ই নভেম্বর তৎকালীন রুশ সাম্রাজ্য শাসিত পোল্যান্ডের ওয়ারশে শহরে মারিয়া সালোমিয়া স্লোদাস্কা নামে তার জন্ম হয়। শৈশব থেকেই মারিয়া কুরি ছিলেন অত্যন্ত মেধাবী ও জ্ঞান পিপাসু, কিন্তু সে সময় পোল্যান্ডে নারীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। নানা সামাজিক ও রাজনৈতিক বাধা অতিক্রম করে তিনি গোপনে শিক্ষাকেন্দ্রে পড়াশোনা করেন। পরিবারের আর্থিক সংকটের কারণে তিনি কিছুদিন গৃহশিক্ষিকার কাছেও পড়াশোনা করেন। নিজের স্বপ্ন বিসর্জন না দিয়ে কঠোর পরিশ্রম করে অর্থ সঞ্চয় করেন এবং 1891 সালে উচ্চশিক্ষার উদ্দেশ্যে ফ্রান্সের প্যারিসে পাড়ি জমান। সেখানে তিনি প্যারিস বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান ও গণিত নিয়ে পড়াশোনা করেন। চরম দারিদ্র, শীত, অনাহার এবং প্রতিকূল পরিবেশের মধ্যেও তার অধ্যবসায় কখনো থেমে যায়নি। কালের আবর্তে তিনি চলে গেলেও তার অনন্য কাজের মধ্য দিয়ে এখনো আমাদের মাঝেই আছেন।

প্যারিসে পড়াশোনা করার সময় ম্যারি কুরির পরিচয় হয় বিজ্ঞানী পিয়ের কুরির সঙ্গে। 1895 সালে তার বিবাহ হয় এবং পরে দুজন মিলে বিজ্ঞানের জগতে যুগান্তকারী গবেষণা শুরু করেন। 1898 সালে তারা দুটি নতুন তেজস্ক্রিয় মৌল আবিষ্কার করেন, পোলিনিয়াম, যা ম্যারি তার মাতৃভূমি পোল্যান্ডের নামে নামাকরণ করেন, এবং রেডিয়াম। এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়নের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে। বিশেষ করে তেজস্ক্রিয়তা নিয়ে তার গবেষণা পরবর্তীকালে ক্যান্সার চিকিৎসায় রেডিয়েশন থেরাপির ভিত্তি স্থাপন করে। উল্লেখযোগ্য বিষয় হল রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা শব্দটির প্রচলনও তার হাত ধরেই, যা বিজ্ঞান গবেষণা এবং চিকিৎসা বিজ্ঞানে এক নব আলোক পত্রিকা জাগিয়ে তুলেছিল।

101.6 মেগাহের্জে এফএম উজ্জয়ন্ততে রয়েছেন, আর রয়েছেন এই মুহূর্তে তুমি অনন্যা অনুষ্ঠানে। তুমি অনন্যা অনুষ্ঠানে আজ আমরা স্মরণ করছি সেই বিখ্যাত পদার্থবিজ্ঞানী, যার হাত ধরে বিজ্ঞান যেমন অগ্রগতির জয়যাত্রায় হয়েছে, চিকিৎসা বিজ্ঞানেও এসেছে নতুন দিগন্ত, ম্যারি কুরি। 1934 সালের আজকের দিনটিতেই তিনি প্রয়াত হন, তাই তাঁকেই অভিবাদন জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। 1903 সালে ম্যারি কুরি, পিয়ের কুরি এবং আরি ব্যারেকেল যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। এর মাধ্যমে ম্যারি কুরি বিশ্বের প্রথম নারী হিসেবে নোবেল পুরস্কারে সম্মানিত হন। কিন্তু এখানেই তার সাফল্যের সমাপ্তি নয়। 1911 সালে রেডিয়াম ও পোলোনিয়াম নামে দুটি গবেষণার জন্য তিনি রসায়নে দ্বিতীয় নোবেল পুরস্কার অর্জন করেন, ফলে তিনি বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে দুটি ভিন্ন বৈজ্ঞানিক শাখায় নোবেল পুরস্কার লাভের বিরল সম্মান অর্জন করেন। আজও এই কীর্তি ইতিহাসে অনন্য। অনেকেই মনে করেন ম্যারি কুরি প্যারি কুরির মতন এমন একজন জীবনসঙ্গী পেয়েছিলেন বলেই এতদূর এগিয়ে যেতে সক্ষম হয়েছিলেন।

ম্যারি কুরির জীবন শুধু গবেষণাগারে সীমাবদ্ধ ছিল না। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি আহত সৈনিকদের চিকিৎসার জন্য এক্স-রে প্রযুক্তিতে যুদ্ধক্ষেত্রে নিয়ে যান। তার উদ্যোগে মোবাইল এক্স-রে ইউনিট তৈরি করা হয়, যা লিটল কিউরি নামে পরিচিত ছিল। তিনি নিজে গাড়ি চালিয়ে যুদ্ধক্ষেত্রে গিয়ে চিকিৎসা প্রদান করেন এবং অসংখ্য চিকিৎসক ও নার্সকে এক্স-রে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেন। তার এই মানবিক উদ্যোগ হাজার হাজার আহত সৈনিকের জীবন রক্ষার দুর্গম পথে করতে, সেই চিকিৎসার লাঘব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই ম্যারি কুরির অনন্য দানি আজও চিকিৎসা বিজ্ঞান সমৃদ্ধ হয়ে রয়েছে।

101.6 MHz FM উজ্জয়ন্ততে রয়েছেন, আর রয়েছেন এই মুহূর্তে তুমি অনন্যা অনুষ্ঠানে। তুমি অনন্যা অনুষ্ঠানে প্রয়াণ দিবসে অভিবাদন জানাচ্ছি প্রখ্যাত পদার্থবিজ্ঞানী নোবেলজয়ী ম্যারি কুরিকে। ম্যারি কুরির গবেষণা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সে সময়ে তেজস্ক্রিয়তার ক্ষতিকর প্রভাব সম্পর্কে খুব বেশি ধারণা ছিল না। দীর্ঘদিন ধরে কোনো ধরনের সুব্যবস্থা ছাড়াই রেডিয়াম ও অন্যান্য তেজস্ক্রিয় পদার্থ নিয়ে কাজ করার ফলে তার শরীরে ধীরে ধীরে মারাত্মক ক্ষতি হতে থাকে। অবশেষে 1934 সালের 4 জুলাই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন। ধারণা করা হয় দীর্ঘদিন তেজস্ক্রিয়তার সংস্পর্শে থাকার কারণেই তার এই অসুস্থতা দেখা যায়। এমনকি আজও তার গবেষণার নোটবই, ল্যাবরেটরি, কিছু সরঞ্জাম, ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্রে তেজস্ক্রিয় হওয়ার বিশেষ সুরক্ষা ছাড়াই সেগুলো ব্যবহার করা যায় না।

ম্যারি ক্যুরি শুধু বিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করেননি, সমাজে নারীর অবস্থান পরিবর্তনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। এমন এক সময় তিনি গবেষণার অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন যখন বিজ্ঞান চর্চায় নারীদের অংশগ্রহণকে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হতো। তার সাফল্য বিশ্বজুড়ে অসংখ্য নারীকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের মতো ক্ষেত্রে এগিয়ে আসায় সাহস জুগিয়েছে। তিনি প্রমাণ করেছিলেন যে মেধা, অধ্যবসায় এবং নিষ্ঠার কোনো লিঙ্গভেদ নেই। তাই তার প্রয়াণ দিবসে আজও পদার্থবিজ্ঞানী ও চিকিৎসা বিজ্ঞানীরা শ্রদ্ধার সঙ্গে এই মহতী নারীকে স্মরণ করে থাকেন।

101.6 মেগাহের্জে FM উজ্জয়ন্ততে রয়েছেন, আর রয়েছেন এই মুহূর্তে তুমি অনন্যা অনুষ্ঠানে। তুমি অনন্যা অনুষ্ঠানে আজ আমরা স্মরণ করছি পদার্থবিজ্ঞানী ম্যারি কুরিকে। ম্যারি কুরির গবেষণার ফল আজও চিকিৎসা বিজ্ঞান, পারমাণবিক বিজ্ঞান, শিল্প, কৃষি গবেষণায় নানা ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। ক্যান্সার নির্ণয়, চিকিৎসা, চিকিৎসা চিত্রায়ন, বৈজ্ঞানিক গবেষণা এবং আধুনিক প্রযুক্তি, বহু ক্ষেত্রে তার আবিষ্কারের প্রভাব সুদূর প্রসারী। মানব কল্যাণে বিজ্ঞানের ব্যবহার কিভাবে মানুষের জীবন বদলে দিতে পারে, ম্যারি কুরির জীবন তার উজ্জ্বল উদাহরণ।

ম্যারি কুরির জীবন আমাদের শেখায় যে প্রতিকূলতা কখনোই সাফল্যের পথেই চূড়ান্ত বাধা নয়। দারিদ্র, বৈষম্য, সামাজিক প্রতিবন্ধকতা কিংবা ব্যক্তিগত শোক কোনো কিছুই তাকে লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি। তিনি বিশ্বাস করতেন জীবনে কোনো কিছুকে ভয় পাওয়ার প্রয়োজন নেই, কেবল তাকে বুঝতে হবে। এই দর্শনই তাকে বারবার নতুন চ্যালেঞ্জ গ্রহণের শক্তি দিয়েছে।

1934 সালের চৌঠা জুলাই মারি কুরির শারীরিকভাবে জীবনাবসান ঘটলেও তার আদর্শ, গবেষণা এবং অবদান আজও মানব সভ্যতার পথ প্রদর্শক। মারি কুরি এমন এক বিজ্ঞানী যিনি প্রমাণ করেছেন যে জ্ঞান অর্জনের প্রকৃত উদ্দেশ্য কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং মানব জাতির কল্যাণ। তাই তাঁর প্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমরা সেই মহীয়সী নারীকে, যার জীবন, সংগ্রাম, আত্মত্যাগ, বৈজ্ঞানিক অবদান যুগে যুগে মানুষকে প্রাণিত করবে এবং বিজ্ঞানের আলোয় মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে।

ঘড়ির কাঁটা ইশারায় বলছে আজকের মতো। তুমি অনন্যা অনুষ্ঠান থেকে আপনাদের বন্ধু নিতাইকে বিদায় নেবার সময় হয়েছে, তাই আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠানে আবার কথা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন 101.6 মেগাহের্জে FM উজ্জয়ন্ত।

0: নরকনাই তঙ্গ সারা সাপয়েন্ট ডক মেগা হার্স নাই ফেমু জেন্ত জানো স্টুডিও আসুক সাকাং আর যে বিনতা খাপাংয়া খনাই পান্দানা তুই দুলে খনালাই তঙ্গ খনাত তগ্র চাপমু তেই নরকনি রহর যা কক্লব রক খাই বা নরকনি সেজা কক্লব রক নরকাং বাইক রঙ্গি সাহরি মানো চিনরনি কক্তুক নাম্বার 0381232 6253 ইংকে অবং কাকাইসা নাম্বার তেকাইসা নাম্বার অংখা নরক তমুং আরো মায়া হাঙ্কে তেকাইসা জাগা ও খাই মানো তেকাইসা নাম্বার অংখা চিনরনি কুতাল 9485007172 কক দুক নাম্বার হব নরক গ্রহরি মানো হুঁকে ফাইদি কক দুগে আসাক নাই সাবধান কক দুগ নাই নাই অজরাব হ্যালো হ্যালো
1: ম্যাডাম আং রিপোর্ট মহারানী রাজু আং তাবো তো কেসে সানাই
0: দসাদি
1: যে এফেন খানাই তংনাই র আবো সুইজা গ্রিন কেতা গুরু হরবাই দি আবো হাজে আং সানামো জবো যে সুইনাই গবাং মা সুইনাই তংনাই আও বড় বুক ইসা দিসাং উসাও মেন
0: দ দ বেলাই হামবাই গ্রিন হরে তাওয়াইসা শহর মানি বগে হামবাই ইনকে ফাইদি অজরাব কক দুগিয়া সাকনাই স্বাগতম কক দুগো হ্যালো
2: হ্যালো
0: ফুঙ্কা হাম লাম সগো
2: ম্যাডাম আং সাবরুম প্রেমানন্দ ত্রিপুরা
0: সাবরুম নি প্রেমানন্দ ত্রিপুরা না গে দ সাদি নিনি সেজা কগল ডক্টর নাতাং টংখা কাইবা নিং চিং নো সাউই মানো
2: অক্টিরং লে কিরি ম্যাম
0: দ গে বলে
2: আমন টাংসা খনা না
0: বলে হামবাই দচা মুং খনা না হংকাই নং নরক নি হামজাক মা চিনি খাতুং মা পান্দা চেংজাক নাই তে আসা কবাং তো জরা না গলা গা আফরু নং হাইনো হাই কক দুক খাই ফি দি দ বলে কে হামবাই কক দুক তে ক্রং মা বাগাই হামবাই আমন খাতাকো প্রেমানন্দ গে সানামু চুঙ্গ যত খনাই তংনাই তাকো বুকু মানে কি চিং সংনো তাবু খা খাপাং ইয়া খরাই পান্দা গে খাপাং ইয়া খরাই পান্দা ও চিং তাবু খ জরা ও হংকে নরক নি সেজা কগ্লব রক নরক চিনি পান্দানি বিশিংতে আমাই খাই মানো চিনি পান্দানি বিশিংতে নরক খনারোই মানো গে আমনি ইয়া গুলো নরক দিবর্ণী দামচিনি তামুই সতী থামচিনি অজরাওনি সিমি হিংকাই নরকনি হামজাকমা চিনি খাতুমা পান্দা আরো হংকে নরক রুচা পুংখানা না বাকে কক্তু খাই মানো হংকে ফাইদি কক্তু গিয়া সাকনাই স্বাগতম কক্তুগ হ্যালো
3: হ্যালো
0: হ্যালো
3: নি হ্যালো
0: লামসুকো বুকুক ন সিনেমুং গাডে সাবংকা পুংকা হাম
3: আয়াং মেন বিনে অনিতা দেববর্মা
0: বজাগনি সাকা বুকুক মেন বি তৈসা কতর নি না হংকে দশা দি রেচাপ মন খানা হংকে তো নরক নি হামজাক মা চিনি খাতুমা পান্দা ও গ্রং দি দো বেলাকে হামবাই কক দুক তৈ গ্রং মা বাকে যেন তাবো খুঙ্কা হংকে কগ্লব র কক তাং র খালাই দো হামবাই আও মঙ্কা তাকো বুকু খানা কারদি হংকে ব রেচাপ মন খানা হিনি কক দুক খাই হরকা হংকে সানামু চুঙ্গো যত জরা ও খাই দোনাই তাকো বুকু তৈ মারে কিচিং সঙ্গে যেন খাপাং ইয়া খাই পান্দা ও সৈজাক নরকনি সৈজা কগ্লব রক খালাই দো হংকে খানা হংকে নরক বো নরকনি সৈজা কগ্লব রক টংকা হংকে জংবাই কক দুক তৈ গ্রং হরি মানো হংকে ফাইদি কক দুক গেজাকনাই সাবো দো কক দুগো হ্যালো সাইমালিয়া সাবজানি হংকা হংকাই রেচাপ মন খানা লাইনাই না হংকাই কক দুক ফাইজাক নাইনাই কক দুগো সাবো দো হ্যালো
4: হ্যালো
0: হ্যালো লামসগো ফুঙ্কা হাম
4: আং গান খানজো

0: 81232625 3 কক্তুক নাম্বার অঙ্কে হ্যাঁ একে বানরক তাকাশা কক্তুক নাম্বার অব কক্তুক লাই মানো সিনিয়র নি কক্তুক কাতাল নাম্বার অঙ্কা 9485007172 গে কক্তুক ইয়াসাকনে স্বাগতম কক্তুক হ্যালো হ্যালো
1: হ্যালো
2: হ্যালো
0: সাইমালি সাবজানিকা গানাও রেডিও সেন্টক দাতং সাইমাইয়া হাই কক্তুক ইয়াসাকমানো খনাইয়া খরাং হাই কক্তুক ইয়াসাকাইনে স্বাগতম হ্যালো হ্যালো
3: হ্যালো ম্যাডাম
0: দিবর কাহাম লামসগো কক্তং হেকে কক্লক হ্যালো
3: আমি কগলং গয়ংলা ইবু মুফুকা আমি কগলং মুফুকা বাই ইবু
0: দুটাকু চিনিত জরা বেলাই নকিসা অংখা গাই কথমা গাই তো নাবো সাবাই গলা খায়া দেবা না গাই তাই কবুনি সাল রগো নকলব সানা বাকে কক দুঃখ খাই দিদ বেলাই হামবাই কক দুঃখ দিগ্রমা বাকে আও অংকে সানা মুচুঙ্গ যত খাই দোনায় তাকে বুকু মারে কিচিং সোন নরক দম কথমা বসা রক সুই দঙ্গা অংকে বা কথমা রক সে গাঙ্কে নরক চিনি হাবানগো ফাইয়ে গরঙ্গী মানো তে আরো গরঙ্গী নরকনি কথমা বসা তাই হেবা কথমা রক টঙ্কাকাই নরক ফাই রুফাই মানো অংকাই জং হজরাও রুচাপ মুং খালাই দোতেই খাপাং ইয়াখাই পান্ড নরকনি শ্রীজাক কক্লব রক জং খালাই দোকাই জং কক্তুক কক্তুক ইয়াসাকি খালাই দোকিয়া জরাতো দিরক দিরক থাঙে দো না অংকাই ফাইদি অজরাও খনাতক রুচাপ মুং জং খালাই বেলাইনো খনাতক কাকলায়ো অরুচাপ মুং নরক যতন খনাতক জাকবাই খাই দোদি লগে দোদি পান্ডা পায়সা জরা খনাতক রুচাপ মুং নরকি বাকে

0: আমাকে ফাদিয়া চড়াবো কোকদু গেছাক নাই স্বাগতম কোকদুব। হ্যালো হ্যালো
1: হ্যালো দিবর কাহাম বাইনো
0: বেলা দিবর কাহাম নরব ল্যামসক সিনেমুনি গারি সামকা দেখো
1: আং ইয়াং চিত্তন্দ্র পারানি রবীন্দ্র দেবরমা
0: দ দ সারি
1: ইয়াং চিত্তন্দ্র পারানি রবীন্দ্র গাবো দি এরিয়া নো সিনেমা
0: দ সারি হ্যালো কোনাই দেতং দেখো হ্যালো হ্যালো হ্যালো সাইমালিয়া খরাং খালি এদাকো রবীন্দ্রনি গে নরব কোকদুখলাইনি জিরো থ্রি এইট ওয়ান টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি হায় কেবা টেকে চিনরনি নাম্বার নাইন ফোর এইট ফাইভ ডবল জিরো সেভেন ওয়ান সেভেন টু হকদুক নাম্বার কোকদুক খাই দি গাই নাইতে নাইতে নরকনি চিনি যে খাবাং খাই পান্ডা তিরক তিরক পান্ডা পাই থাকো নাই সকা গাই নরকনি সিজা কগ্লব রক যেন খালাই তাই যে কগ্লব ককটং সাহরনাই রকনো যতন পাইফ্লাইয়া হামবাই গাই নরকনি সৈমুং রক বাতাগিয়া উইনো সিদি সেই নতং দি যেন যতন পুইলা পুইলা সৈনানি চেংপুর রক হমকে তো যেন বাহাম খাই সাই সাইকে সি মাইনারক উঙ্গো হায়া দেবানা গাবো জানি জানি জানি জানি তাম সানায় জানি জানি সিনা বুচুং মানে জানি জানি হামজাক মানে হায়দানা গে যত বরক ন কগ্লব সৈমানো এবার যত বরক ন ককটং সৈমানো আবহাইয়া যেন বাক্সানিবা আরও এলএম দঙ্গ বাক্সানিবা তেগার জায়গা এলএম দঙ্গ আবহাই উঙিনো মানো হুকে ফাইদি কংদু গেসাকায় সাবতং কংদুগো হ্যালো সাইমালিয়া সাজানিকা ককদুক খাই পানো কক সাইমালিয়া গাই নাইটে নাইটে পান্ডা পাই থাকো না পাই সবাই গিয়া খাবং ইয়া খাই পান্ডানি হিংকে তেসরাব জানি ইয়াগুলো হিংকে যেন চেংলাইনাই নরকনি হামজাকমা চিনি খাতুমা পান্ডা হিংকে ও পান্ডানো হিংকে তো নরক যতন না সিংজাক তামনি হিংকে নরকনি হামজাকমা চিনি খাতুমা পান্ডা হিংকে নরক খনাউই মানো নরকনি কই হরজাক খনাতত রেচাবং রকমকে নরক যতন তিয়ার দংবাই খনা আঙ্কা খলাইও ওকে পুইলানি সিমেন আঙ্কক দুকিয়া সাকনাই ওকে ফাইডি দাবুক চেং চেংলাইনি নরকনি হামজাকমা চিনি খাতুমা পান্ডা

0: ভাই দেখা কে জরাব কৌতুক আসা নাই কৌতুক স্বাগত নাই নাই হ্যালো হ্যালো
1: হ্যালো
0: ভাই দিবর কাহাম লাম সগো
1: দিবর কাহাম বখুং নব
0: দ সিনে মুনে গরে সামখা
1: আমি সিনে মু ইয়াং সিওয়া নালে সালো মরাছি
0: হ্যাঁ তা খুব সালো বড় চামখনা নাই
1: হিন্দির চামখনা নাই
0: দ সাদি
1: দিল মাঙ্গে মো তকনি মো
0: দিল মাঙ্গে মোর
1: দাদু নাগেশ্বর ক্লান্ত কক্সাইদ্রামে আনি মূ সাকলাই দিন সাবংকেবা বিজি তো হই আনো সাবতা কক দু আংসা বিজি তো হই সাবতা বিশ্রামে বাই অঞ্জলি বাই অন লক্ষ্মী সিমানী তাই তো তো নো তো ককে হাসি আসম খেলা খাও বাই কক দু খাই বিরক্ত না এখান মানে কক দু একশো দেড়শো বার খাইব কক দু রমাই যাওয়াই থাকে খেলা খাও আগে কক দু খাই যাওয়াই থাকে বিরক্ত নামে থাকে একশো দেড়শো বার খাইকে কাইসা বুফান কাইকেফা না আবার সামু নামে থাকো বা যে কোনো আমি সামু মূসা টাকাকে টাকি থাকা হাও হাইতা আগে কক দু খাই মাই একে বিরক্ত নামে
0: থাকা
1: তো আমার সামু নি ফাইনাই প্রায় খাইকা খাইকা মানসা কয়সা জায়গা দেড়শো বার প্রায় খাইবলে আং
0: অবহাই সাব কক দু খাই তো সাইমাইবলে না জরাও রেচাপ মূ খাওই খাওই তো মানে জরাও তো কক দু গিয়া জায়গা নরক যতন সাবই মানো
1: সাইমানো তাই কাছে কক দু নাম্বার থামানি আবার হাইয়া কনফিউজ থাকাই যে নাম্বার কাছে কাছে সাদি দুইটা নাম্বার তার কনফিউজ সময় থাকুন বুড়ো খাইনি বুড়ো খাই আবার হাই
0: নাই চিং অব কেতাল তাকাইসা অব
1: কেতাল নাম্বার কেবো নাকি তো লাস্টে ফিফ
0: অবতঙ্গ নরক যতন বেলা হামবাই কৌতুক তৈক্রমা বাকে তো আনাই নরক নবনতী নাই নরক যতন গবান জরা জরাও চিনি অ কৌতুক নাম্বার যে কচাম নাম্বার জরা জরাও খরান খানায় ঙ্গি থাঙ্গো সালসা সালসা অবহাইব লাইখা যে আশালো কিসাফানো খরান খানালিয়া আংকে আমাহাই গবান মা নেটওয়ার্কনি প্রবলেম তঙ্গি থাঙ্গো গবান মা জঙ্গজাল অঙ্গি থাঙ্গো অঙ্কা আজরা রগো হঙ্গে জং তেকাইসা নাম্বারও ফানো কক দু খাই কক সাইমানো অঙ্কে নেন অরো ফানো খাই দি আরো ফানো খাই দি ইংকে জরাও অ নাম্বারও কক সাইমাইয়া বা খরান খানাই মানিয়া থাঙ্গো আবরংনি বাগেনো জং তেকাইসা নাম্বার নারখা অঙ্কে অরো ফানো নরো কক দু খাই মানো অঙ্কে আরো মূসা কনফিউজ অঙ্জাকানি করি অঙ্কে জরাও জং কক দু কাইসা হামিয়ারকি থাঙ্গো আতম সা খনায়া অঙ্গি থাঙ্গো আবরংনি বাকেনো তা কাইসা নারক জাকা হাইসি ইংকাই ফাইদি হিংকে খনাদি তাকু সালুনি নিখরা তকজাক মানে ওরজাম তেজ তোখনাই তোনাই তাকু বুকুমারে কিচিং সংনরক খনাদি অখনাতক রজাম

0: ভয় দিয়া যারা ও কক দু গেছে না সাবতম কক দু গো হ্যালো
1: হ্যালো
0: দীপর কাহাম লাম সগো সিনমুন মুং কে থাকু ধরনি না দো বড় চা মুখ খানা নাই লাল দুপাট্টা মালমারি গানে বড় চাপ
1: লাল দুপাট্টা মালমাল কা মানে
0: টাইটেল ট্র্যাক না দ বলে হামবাই কক দু বিক্রমা বাকে হামবাই খোনাদাই দো হামবাই আংখা পংখা তাকুক ধরনি রুচা পংখা না হিনি কহরকা লাল দুপাত্তা মলমালিকা নি রুচা পং গে খোনালাইনে বিনি খোনা তকজাক মানে রুচা পং লোক

নরকনাই থ সারাসা পয়েন্ট মেঘা হার সাই ফেম উজ্জ্বন জারাও স্টুডিও আচক জাগাং আর যে বিনোদ নরকনি হামজাক মাঝিনী খাতমা পান্ডানো দুই দুলই জং টংলাই হুমকা ফাইদি কংটুকি আসাকাই স্বাগতম কংটুকু হ্যালো হ্যালো দ বড় চাপন খানাই সাদি দিল কারিস্তানি না দ হামবাই কংটুক দিগ্রমা বাগে হামবাই কনিকা রচা পংখানা নাহিনী কহরকা দিলকারিস্তানি টাইটেল ট্র্যাক নিকাই খানা লাইনে বিনি খানা তকজাকমানি ও রচা পং খানাদি বুকুক নিনে খানা তকজাকমানি রচা পং তে যত খানাই তোমায় তাকে বুকুমারি কিচিং সং নরক বুক খানাদি ও খানা তক রচা পং সারসা পয়েন্ট হোক মেঘা হার সাই ফেম জয়ন্ত খানাই তুমি লগি তুমি পান্ডা পায়ের সাক জরা গে নরক বউ রচা পং খানা নামুচুংখাই কক দুখলাই দি 0381232625 3 ও কক দুক নাম্বার

0: স্বাগতম। হ্যালো
1: দিবর
0: কাহাম, বুকুং নবা বুকু কনা লক্ষ্মী দশাদি বড় চাপন খানাই বড় চাপন খাই
1: নাগিছরানি দাদু হরিমঙ্গল জিলানি বিজিং সত্র হরি জমাতিয়া ছাই মারোয়া কামিনি দাদু দাদু ব্রিজেস বেকালানি আসুন
0: বেলাই হামবাই কৌদুক দেখা বাকি হামবাই আগে মঙ্কা বুকু কনলক্ষ্মী রুচা মঙ্কানা হিনী গহরকা তাকুক বিমলনি হিমতে হিমতে চালতে চালতে চালই থাকা হিমতে হিমতে তামজানি হিনী ফিয়াবা খালাইনে বিখ্রাতক জমানী রুচাপুং হাইকে খাদি বুকু বিখ্রাতক জমানী রুচাপুং দে যত খাই জমায় তাকুক বুকুমারি গেজিং সঙ্গে রুবো খাদি ওখানে তত রুচাপুং।

0: সবাইকে হুজারা ও হাইনো হাই কোকদু গ্যাসাক ফিনে কোকদু গো স্বাগতম নাইগ্রা নানা। হ্যালো হ্যালো
1: হ্যালো ম্যাডাম,
0: দিবর কাহাম লাম সুগো
1: গলা এরিয়া পাইলা বাঙালি সচিন্দ্র দিবর মা
0: সচিন্দ্র বড় চাবন খানা নাই সাদে
1: ম্যাডাম জঙ্গলাপ সংসার দে
0: জঙ্গলি লাভ নি
1: কইয়াল গিয়া যা পে হে গুনাবা
0: দাম সাকা তাকু
1: উদয়পুর মহারানী আনি মনাই রাজু ওয়ারিংটন টাকুক পিজুস জম্বি জলানি টাকুক বিশ্রাই মামাক বীরদেশ নাই আজ নাসা ম্যাডাম
0: জঙ্গলি লাভ নি কইয়ালিয়া গাতি হে ও রেচাপং নহে খানাদি তাকুক নিনি খানা তক জাপানি রেচাপং তেই যত খানাই তো নয় তাকুক বুকুমারে কিচিং সং নরক খানাদি নরক নি হামজাক মা চিনি খাতক মা পান্দা ও খানা তক রেচাপং

আও হাকে খানাদি তাকুক শচীন্দ্র নি খানা নাহিনি গহেরমানি ও রুচাপুং তাকুক দে নিবাগে তেজ তো খাই তোনায় তাকুক বুকুমারে কিচিং সঙ্গ রুব খানাদি ও রুচাপুং।

0: পাইথা কোকদুগ ইয়াসাকনাই স্বাগতম কোকদুগ পাইথাক রুচাপং জং খানা লাইনাই নরকনি হামজাক মা চিনি খাতুং মা পান্দানি হিংকে কোকদুগ ইয়াসাকনাই স্বাগতম। হ্যালো
1: বাই
0: দিবল কাহাম লামসুগ
1: বাই দিবল কাহাম
0: দর্শিনি মুনি গারে সাব
1: তক্সা কামিনি সাদন দেব
0: মস্ত সাদন তক্সা কামিনি বড় চাপং খানা নাই সাদে দিল ওয়ালে কুচামদা সাদন রুচাপং খানি কয়হরকা ওই খানালাইনাই দিলওয়ালিনি রুচাপং জেবাতংসা হিনি সাহরকাবা অরুচাপং খানি খাকলাই খাতকসাগান যত খাই তাই দাকু বুকুমারি কিচিং সব অরুচাপং খানালাইন দিনী নরকনি হামজাক মা চিনি খাতমা পান্ডানো বাইরে লাইসাই লগে তোমা বাকি নরক যথন হামবাই পিয়াবা চিনি পান্ডা তো পায়াক দিবনি দামনি দাম ঐশ্বতি থামচি জরা নরকি চারং তংনা হিংকা জরাও তাকু সাদানি বাগে অরুচাপং তুই যত খাই তাই দাকু বুকুমারি কিচিং সব নরকি বাগে অখনাত্মক রুচাপং সারাচা পয়েন্ট অক মেগা হার সাহেব হেমন্ত জয়ন্ত

ভক্তাই তঙ্গ সারা সাপয়েন্ট মেগা হার্স এফএম উজ্জ্বলতা স্টুডিও আসুক সঙ্গ আর জে বিনতা গেতাবুকজন সিরিদি সিদি অপান্ডার দুই দুলাইনে যপান্ডার গহকে কক আহামরক সালায় যে যু মানমানি কক চিনি খা রাগমানি কক যিয়ানো যাইকে সিনাই তে যুমুনি বিশংতে বাইকে সৃঙ্গী সিনাই সাইমানাই তে যিনি লংমানো নাইতো কেতলাঙে মানে আবরকনো তৈনো যক আহাম সালায় গাই যারা অনুরোধ যতন খাইতমানি বাকে পাইপলাই আহামাই আপারও বাইকে সালব্রমন খাওয়াই দি গাই যিনি যতন নাইও চিনি লংমানো নাইথক তে কাহাম কাইতালানি খাতুগী দংথগী খাকচাকমা কুপলং মানে যংমানো যালা মুচুঙ্গ হায়াদাই যাইনি বাকে যিনি খাক রাখাই দনানো খা কাহাম কাই দনানো গাই যাহাম কাইতং হে চিনি ওয়ান সুমং সলাই নানো চিনি ওয়ান সুকমং রগ্ন সলাইমানী বিশংতে চিনি লংমানো বন্ধুজন সলাইমানো জরা জরাও যবং মা সামু সই জরাও সই ওয়ান সুকমং নাহারে মানিয়া মাবাই যিনি লংমাও যা সামু মানিয়া অঙ্গো চিনি লংমাও যা সামু মানানি বাকে যাকথারে সিমিনো সামু খাইমাবাই সিমি ইংগা সই জরাও সই ওয়ান সুকমু সই লামা যমনা নো আবহাই

কে সই জরাও সই ওয়ান সুকুংহারে সই লামা রমি মানকা কাইন চিনি লংমা কাহামগো জরাও লাম করবই লামা হামিয়া রমজাকি অঙ্গে জরা মাগানা অঙ্গ জরা লাই থাঙ্গে কাশিও আপনি বাকিব চিনি লংমাও হামসাই মাইনিয়া অঙ্গ হাইনি বাকিন সই জরাও চিনি ওয়ান সুকুং সলাইনানি সই জরাও সই সই ওয়ান সুকম ওয়ান সুকানি আবো বেলাইন নামগো হাইসে আবো হাইকেন চিনি লং মানগ্রা খাই মানো গেফাই অজরাও অরুচাপুং নরকি বাকে খাই দি তৈরি দি

রোকনাই টঙ্গ সারাসা পয়েন্ট ডক মেগা হার্স এফ এম উজ্জেন তো স্টুডিও আচুক জাগা আর যে বিনতা গে তাবু চিনে স্টুডি নিজে রাখা গো তামুই টঙ্গ দীপনি দাম নি তামুই সুতি নি গে মুফলি বাচিন যা গচরা অনুরোগ যতন ন হাই না হাই দিবর কাহাম তিন রোগ নি তিন নি সাল যতনি বাকি কাহাম লাইনে তুন খনা তো খরাং পান্ডাও খনা তো রে চাপং সঙ্গ তাবো খনা লাইনে গে খনাই তুং দি লগে তুং দি বেলাই নো খনা তো রে চাপং নরক যতনি বাকি

naite naite paithaguna jara paisho paikya khana ta to khorang pandani hinke tabuk thangni bagai jara dagi utongkha thangsi dehne phane pandarago malai phine hine ko kachare ashak jara tei naruni kacharang tong mani arje binota phia tabuk le ma thangsi nai thangna ni sukang phali nailai nai tabusun jara man mani haino hai kok bro kok tuma bobago tamorok tong mantri bakra narendra modi tini rajasthani jodhpur birkhum kholani ketal terminal bobonno chengai rakha মন্ত্রী বখরং নরেন্দ্র মোদি ও তালে দক শালমারি নিসিমি শাল দকনি ইন্ডোনেশিয়া অস্ট্রেলিয়া তাই নিউজিল্যান্ড বেড়াইমা

টঙ্গানা আগরতলা রেল স্টেশনে সিমি চেংচা খা চুং ফেরাংনি সেপসাপ ট্রেন থাংলাইশো তিনি রেল স্টেশন ও পান্ডা কাশেনি মিশিংতে মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা চুং ফেরাংনি অ মেমো ট্রেন ন চেঙ্গি হিরুও জম্মুতে কাশ্মীর র বিশিনি অমরনাথ যাত্রানি পুইলা সালো খরক চিনি সাই সারা দকচিচার দংথার চাজাক নাইরক কথার হাকরনি দর্শন খ্লাইকা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন বাই নাইকলজাক হাস্টে বেরেমনি সিনিয়র ক্রিকেটনি এলিট পুলনি থংলাইমা মিয়ানি সিমি চেংজাখা আশুক জোড়াতে খেনাবাইকা তাবর সুখ জোড়া মানমানি কোকবর কোকতমা বুবাগ্রহ কে মারে কিচিং সং তিনি নিবাগেলে আসংন অংশিতম থাংনানি সিকাং তে তাং সাখনা তত রুচাপ মং খনালাই সিং চিনি তিনি খনা তত খনাং পান্দান পাইডিলাইনে যতন বেলা বেলা খেন হামবাই জন লগিনী তংমা বাকে অবাহাইকেন লগিনী তংদি তাই পান্ডান শালব্রম খাইতংদি টিউন খাইতংদি 101.6 মেগাহার্টজ এফএম উজ্জেন্তন আশাক জোড়া তৈরি গেজারও আং আর জে বিনতা তাবংমা বাসাসিনে ফাইনে পান্ডানগো হাইন হাই মালাই ফিনে আংকাই থানানি সঙ্গে সানামু চুঙ্গ যতন কাহাম তংদি সাকবো কাহাম তংদি জে মানসাক বস্কাংনি বরক নব কাহামকাই তনিনা চাইতকদি ইংকাই তিনি বাকে আসুক পাই থাকো নরক যতন হাইন হাই খুলম বাইকা।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুভ দুপুর সবাইকে স্বাগত জানিয়ে 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্তে। আর আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি আজ আপনাদের সঙ্গে থাকব আপনাদের পছন্দের পর্বগুলো নিয়ে ঠিক সন্ধে 6:30 পর্যন্ত। আর এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে ঠিক 2:32:20। আর এই মুহূর্তে সময় আপনাদের বিশেষ পছন্দের একখানি পর্ব সুরের আকাশে। আর আপনারা জানেন সবাই যে সুরের আকাশে পর্বে আমরা সব সময় চেষ্টা করে থাকি আপনাদের পছন্দে আপনাদের অনুরোধে গানখানি শোনানোর জন্য। আর আজও কিন্তু তার ব্যতিক্রম নয়, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর কিংবা আমাদের ফোন নম্বর দুটোই কিন্তু আপনাদের জন্য খোলা রয়েছে। যারা ফোনে জানাতে চান ফোন করতে পারেন, যারা হোয়াটসঅ্যাপে লিখে জানাতে চান তারাও জানাতে পারেন। হোয়াটসঅ্যাপ হোক কিংবা কল, আমি দুটোতেই চেষ্টা করব আপনাদের সেই পছন্দের গানখানি আপনাদের শোনানোর জন্য। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের এই পর্ব সুরের আকাশে। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি কিন্তু হোয়াটসঅ্যাপে তিনখানি রিকোয়েস্ট চলে এসেছে গানের, অবশ্যই শোনাবো। শ্রোতা বন্ধু আপনারা সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। তবে এই মুহূর্তে কিন্তু ফোনেও রয়েছেন একজন শ্রোতা বন্ধু, একটু দেখা যাক কে রয়েছে। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন বন্ধু?
1: আমি শ্যামলী বাজার থেকে বলছি, দেবব্রত কর্মকার।
0: হ্যাঁ বলুন দেবব্রত বাবু।
1: ম্যাডাম বাংলা গান শুনতে পারবো?
0: আপনার পছন্দের ছায়াছবির গান আপনি শুনতে পারবেন।
1: তাহলে আমি একটা গান শুনবো কি? দেখুন ম্যাডাম, এখন তো বৃষ্টিও তো আসছে না, তো আমি একটা গান শুনতে চাইছিলাম শুভমিতার, একটি গানের
0: শ্রোতা বন্ধু আপনি একটু জোরে বলবেন, আওয়াজটা শুনতে পাচ্ছি না। দেখেছো কি তাকে? বন্ধু আমাদের এই পর্বটা অ্যাকচুয়ালি ছায়াছবির কোনো গান, যে কোনো আপনার পছন্দের ছায়াছবি যদি থাকে সেটার গান আমরা শোনাতে পারবো। বাপি লাহিড়ি, আর একটু জোরে বলবেন শ্রোতা বন্ধু, আওয়াজটা ঠিক পরিষ্কার। আপনাদের পছন্দের একখানি পর্ব সুরের আকাশে। আর এই সুরের আকাশে পর্বটি নিয়ে কিন্তু আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি আপনাদের সঙ্গে থাকবো ঠিক বিকেল 5টা পর্যন্ত। হ্যাঁ, তাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন আপনাদের সবার প্রিয় এই পর্ব সুরের আকাশে। আর এই মুহূর্তে আরো একজন শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, শুভ দুপুর।
0: শুভ দুপুর বলুন শ্রোতা বন্ধু। নামটা আরেকবার বলবেন?
2: স্বপন দেবনাথ।
0: হ্যাঁ বলুন স্বপন বাবু।
2: সুন্দরপুরি থেকে আপকে বরফ এই গানটি শুনে দিন।
0: আপকে
2: বরফ, সুন্দর কবির নাম
0: আপকে বরফ। আপনাদের পছন্দের গানগুলো যদি খুঁজে পাই অবশ্যই শোনাচ্ছি আপনাদেরকে। এ বাবার সঙ্গে আরো একজন রয়েছেন কিন্তু এই মুহূর্তে। নমস্কার শ্রোতা বন্ধু, কে বলছেন?

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার,
0: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই যাদব বলছি।
1: হ্যাঁ শ্রোত বন্ধু, বলুন।
0: আমাকে একটি লতা মঙ্গেশকরের কণ্ঠে হিন্দি ছবির গান শুনিয়ে দেবেন।
1: কি গান শুনবেন বলুন, পছন্দের কিছু আছে?
0: হ্যাঁ, ছবির নাম হচ্ছে সংযোগ।
1: সংযোগ অবশ্যই শোনাবো।
0: হ্যাঁ
1: ঠিক আছে, সঙ্গে থাকুন।
0: যশোদা কানন্দলালা।
1: ঠিক আছে, অবশ্যই শোনাবো, অবশ্যই শোনাবো। ধন্যবাদ।

0: শ্রোতা বন্ধু, আপনাদের সবার প্রিয় এই পর্ব সুরের আকাশে। আর এই পর্বে আপনাদের পছন্দের ছায়াছবির গান আপনাদের জন্য আমরা সবসময় চেষ্টা করে থাকি শোনানোর জন্য। আর এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু ওনার অনুরোধ রাখার জন্য ফোন করেছেন, দেখি কথা হয় কিনা। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার। শুভ দুপুর।
0: শুভ দুপুর ম্যাডাম, বলুন।
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম পশ্চিমবঙ্গ থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: হ্যাঁ ম্যাডাম, বলুন কি গান শুনবেন?
1: হ্যাঁ, আমি বাংলা সিনেমার দেবতা।
0: কি করে ঠিক আছে, অবশ্যই শোনা।
1: হ্যাঁ,
0: শ্রোতা বন্ধু হাতে অনেক কটা গানের অনুরোধ পেয়ে গেছে ইতিমধ্যে ফোনে এবং হোয়াটসঅ্যাপে, শোনাবো অবশ্যই। তবে সঙ্গে রয়েছেন আরো একজন। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার দিদি।
0: নমস্কার,
2: আমি পশ্চিমবঙ্গ বিলাড়া হুগলি থেকে বিশ্বনাথ গান বলছি দিদি।
0: হ্যাঁ শ্রোতা বন্ধু, বলুন কি গান শুনবেন?
2: আমি শুনতে চাইছি এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে তো তাই মঞ্জিল ছবি থেকে কিশোর কুমার কণ্ঠে
0: চলুন তাহলে এবারে আপনাদের পছন্দের গানখানি শুনে। তবে হ্যাঁ, এবারে আমার একখানি পছন্দের গান দিয়ে কি শুরু করব? চলুন তাহলে ছোট করে একটু শোনাই আমার একখানি পছন্দের গান। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে আমার আপনার সবার প্রিয় এফএম উচ্চারণ।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আমি আপনাদের বন্ধু আজ নিবেদিতা নিয়ে চলে এসেছি আপনাদের আরও একখানি বিশেষ বিশেষ পছন্দের পর্ব বা অনুষ্ঠান সুরের আকাশে। তাই এই পর্ব যখন নিয়ে এসেছি আপনাদের পছন্দের গান শোনাবো না তা কী করে হয়। তাই চলুন শুরু করছি আপনাদের পছন্দের প্রথম গানখানি দিয়ে। প্রথমেই অনুরোধ করেছিলেন দেবব্রতবাবু, তারপর স্বপনবাবু, নিতাইবাবু, আপনাদের পছন্দের সবকটা গান আমি শোনাবো। হোয়াটসঅ্যাপেও অনেকজন মেসেজ করেছেন, আপনাদের পছন্দের গানগুলিও আমি শোনানোর চেষ্টা করছি। সবাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আর এই মুহূর্তে আপনারা আপনাদের পছন্দের পর্ব সুরের আকাশে পর্বে রয়েছেন, শুনছেন আপনাদের পছন্দের, আপনাদের অনুরোধে আপনাদের প্রিয় ছায়াছবির গানগুলো। ইতিমধ্যে হোয়াটসঅ্যাপে কিন্তু অনেকেই আমাকে অনুরোধ করেছেন। বাদল খুঁটিয়া লিখেছেন পশ্চিমবঙ্গ থেকে, উনি একখানি গান শুনতেছেন বাপিলাহাটির কণ্ঠে, আমি অবশ্যই শোনাবো। এবং একজন লিখেছেন টাকার জলা থেকে, কণিকা ম্যাডাম, উনি সঙ্গে লিখেছেন যে গানটি উনি শুনতে চেয়েছেন সেই গানটি কৈলাস শহরের আশুতোষ দা, সঙ্গীতা দিয়ে অভয়নগরের প্রদীপ দাদাকে ডেডিকেট করলাম। অবশ্যই উনি গানখানি শুনতে চেয়েছেন ন্যায় রশ্মি মুভি থেকে আক কাজ ইশারা, অবশ্যই শোনাবো। শ্রোতা বন্ধু, আপনারা সবাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আপনাদের সবার প্রিয় পর্ব সুরের আকাশে পর্ব নিয়ে, কিন্তু আমি রয়েছি আপনাদের বন্ধু আজ নিবেদিতা। আর হ্যাঁ, এই পর্বখানি নিয়ে আমি থাকবো আপনাদের সঙ্গে ঠিক বিকেল 5টা পর্যন্ত। আর এখন আরও একখানি গান কিন্তু আমার হাতে রয়েছে, শোনাচ্ছি আপনাদের। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত।

0: শ্রোতা বন্ধু, এই যে গানখানি আপনি শুনছেন, এই গানখানি অনুরোধ করেছিলেন রামনগর আগরতলা থেকে নারায়ণ মজুমদার। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন এই মুহূর্তে 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চান্ত। আর এই মুহূর্তে আমার সঙ্গে কিন্তু একজন শ্রোতা বন্ধু রয়েছেন, চলুন একটু কথা বলি নি। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার দিদিভাই।
0: নমস্কার, বলুন।
1: আমি কুমারগড় থেকে পুলকি দাস। আন্দির ভাই, আমি একটি বাংলা চাচুরি গান শুনবো, মোহনার দিকে আছে গৌরনিতাই।
0: মোহনা?
1: মোহনার দিকে।
0: মোহনার দিকে আছে গৌরনিতাই?
1: হো হো,
0: অবশ্যই শোনাবো, সঙ্গে থাকুন।
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার।
2: নমস্কার
0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আপনাদের সবার প্রিয় পর্ব সুরের আকাশে। আর এই পর্বে আপনাদের পছন্দের গান আমি চেষ্টা করছি শোনানোর জন্য। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরো একজন শ্রোতা বন্ধু। নমস্কার।
3: নমস্কার, আমি ধ্যান বর্মা বলছিলাম।
0: আরেকবার বলবেন নামটা।
3: বীরেন দেব বর্মা।
0: হ্যাঁ, বলুন শ্রোতা বন্ধু।
3: আচ্ছা, ছবির নাম হলো সীমা।
0: হ্যাঁ, কি গান?
3: গানের লাইন তো হলো জব ভি, জব ভি দিল উদাস হোতা হ্যায়।
0: জব ভি দিল উদাস হোতা হ্যায়।
3: হ্যাঁ হ্যাঁ,
0: অবশ্যই শোনাবো, চেষ্টা করছি, সঙ্গে থাকুন।
3: হ্যাঁ।

0: vinovat.
1: Nu, nu ben. আরো একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধু, কে বলছেন?
0: অনেকক্ষণ ধরে ট্রাই করছি ভাই।
1: হ্যাঁ বলুন।
0: তুমি মাসুক ছায়াছবি থেকে তুমি দিন পর যেতে গেছেন।
1: ছায়াছবি নামটা আরেকবার বলুন।
0: মাসুক।
1: মাসুক ছায়াছবি। কি গান?
0: তুমি দিন তো দে চুকে হ্যায়।
1: তুমি দিল তো দে চুকে হ্যায়। ঠিক আছে, অবশ্যই শোনাবো। সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন সুরের আকাশে পর্ব, আর এই পর্বটি নিয়ে আমি কিন্তু থাকবো আপনাদের সঙ্গে ঠিক 5টা পর্যন্ত। আর এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে 3:32:11, অর্থাৎ এই পর্বটি নিয়ে আমি আপনাদের সঙ্গে রয়েছি আরও অনেকটা সময়। আমাকে হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন আপনারা যা কী গান শুনতে চান, কিংবা ফোন নাম্বারটা রয়েছে খোলা। সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ শ্রোতা বন্ধু, একটু জোরে বলবেন।
2: আমি অভয়নগর থেকে মালা বলছি ম্যাম।
1: হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু, কি গান শুনবেন?
2: অরিজিৎ সিং গাওয়া শুনতে পারবো নি ম্যাম।
1: অরিজিৎ সিং এর গাওয়া কোনো গান? কোন ছায়াছবি?
2: হো গায়া গুম হো গায়া।
1: হো গায়া গুম হো গায়া।
2: বক্ত সে দূরায়া থা জো।
1: অবশ্যই শোনাবো, সঙ্গে থাকুন।
2: থ্যাংক ইউ ম্যাম।
1: শ্রোতা বন্ধু, অনেক কটা রিকোয়েস্ট পেয়ে গেলাম আবারও। এবারেও সঙ্গে রয়েছেন আরও একজন। নমস্কার।
3: হ্যালো।
1: নমস্কার শ্রোতা বন্ধু।
3: হ্যাঁ নমস্কার ম্যাম, আমি আরানিয়া থেকে অপর্ণা দেব বলছি।
1: হ্যাঁ বলুন, কি গান শুনবেন?
3: ম্যাম প্যার কা মন্দির ছবি থেকে যে কোনো একটি গান শুনতে চাই।
1: প্যার কা মন্দির ছায়াছবি থেকে, তাই তো? অবশ্যই শুনুন, সঙ্গে থাকুন।
3: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার।

শ্রোতা বন্ধু অনুরোধ করেছেন প্রিয়ারকা মন্দির ছায়াছবি থেকে একখানি গান শোনাতে, চেষ্টা করছি ওনার অনুরোধে ওনার পছন্দের ছায়াছবির একখানি গান শোনাতে। সঙ্গে থাকুন।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম জয়ন্ত। আর এই মুহূর্তে আপনাদের পছন্দের পর্ব সুরের আকাশে পর্ব নিয়ে আমি রয়েছি। শোনাবো আপনাদের পছন্দের গান আরও বেশ কিছুটা সময়, তবে এই মুহূর্তের সময় সংবাদ শিরোনামের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের বালোট্রায় প্রায় এক দশমিক ছয় লক্ষ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী মোদী জয়পুর মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন, যার মোট ব্যয় 13,000 কোটি টাকারও বেশি। শ্রী মোদী রাজস্থান সরকারের বিভিন্ন বিভাগে নিয়োগপ্রাপ্ত প্রায় 54,000 যুবকের হাতে নিয়োগপত্র তুলে দেন। এ উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, চ্যালেঞ্জ যতই বড় বা অপ্রত্যাশিত হোক না কেন, নতুন ভারত তার সংকল্প থেকে পিছু হটে না কিংবা তার গতিও কমিয়ে দেয় না। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ আগরতলা রেল স্টেশন থেকে আসামের করিমগঞ্জ পর্যন্ত নতুন বৈদ্যুতিক মেমো ট্রেন পরিষেবার সূচনা করেন। আগামী সোমবার 6 জুলাই থেকে 3,600 যাত্রী ধারণ ক্ষমতার এই মেমো ট্রেন আগরতলা করিমগঞ্জ রুটে রবিবার বাদে সপ্তাহের 6 দিন চলাচল করবে। উত্তর পূর্বাঞ্চলের প্রথম আগরতলা থেকে মেমো ট্রেন পরিষেবা চালু হওয়ায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানান। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, বর্তমান সরকার সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আন্তরিকতার সাথে কাজ করে চলেছে। আজ আগরতলার প্রেস ক্লাবে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি নিয়মিতভাবে স্বেচ্ছায় রক্তদানকে একটি সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলার উপর জোর দেন। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, সরকারের উন্নয়নের মূল কেন্দ্রবিন্দু সাধারণ মানুষ। প্রত্যন্ত এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলিকে অগ্রাধিকার দিয়ে একের পর উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আজ তেলিয়ামুড়া চাকমাঘাট সিআরপিএফ ক্যাম্প থেকে বীরেন্দ্র দাসের বাড়ি পর্যন্ত 1.5 কিলোমিটার দীর্ঘ রাস্তার উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করে তিনি একথা বলেন। শুনলেন সংবাদ শিরোনাম।

0: শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে বলছেন?
1: ম্যাম নমস্কার।
0: নমস্কার,
1: আমি রামনগর থেকে রাজু।
0: হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু, কি গান শুনবেন?
1: কবির নামে যে জীবন জীবন মৃত্যু,
0: জীবন মৃত্যু, হ্যাঁ বলুন।
1: গানটা হচ্ছে ঝিলমিল সিতারোকা আঙ্গন হোগা।
0: ঝিলমিল সিতারোকা আঙ্গন হোগা, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকুন।
1: ভালো থাকবেন ম্যাম।
0: আপনিও ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, হোয়াটসঅ্যাপে আরও একজন লিখে পাঠিয়েছেন, জিরানিয়া থেকে ঝর্ণা ভট্টাচার্য, শিল্পী কিশোর কুমারের এক পলকে একটু দেখা, এই গানখানি উনি শুনতে চাইছেন, অবশ্যই শোনাবো। সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
2: হ্যালো,
0: নমস্কার।
2: নমস্কার, শুভ বিকেল।
0: শুভ বিকেল শ্রোতা বন্ধু, কি গান শুনবেন? কি গান শুনবেন বলুন।
2: গান শুনবো কাজেন বই থেকে, জিলেলে জিলেলে আইও আইও জিলেলে, এই গানটা।
0: কি বই থেকে?
2: কাজেন, কাজেন,
0: কাজেন বই থেকে, অবশ্যই সঙ্গে থাকুন। আরো একজন বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে বলছেন?
3: আমি রাম, নাজিত্রা বললাম।
0: আরেকবার বলবো?

0: পাকিস্তান বললো,
1: হ্যাঁ বলুন,
0: জানা তো ঈশ্বরকে নামে সচ্চাই কি তাকত, কাশি কো দেখা মথুরা কো দেখা,
1: কাশি কো দেখা মথুরা কো দেখা,
0: সচ্চাই কি তাকত,
1: সচ্চাই কি তাকত, অবশ্যই শোনাবো।
0: থ্যাংক ইউ ম্যাম,
1: আপনিও সঙ্গে থাকুন।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM জয়ন্ত। আর এই মুহূর্তে আপনাদের সবার প্রিয় পর্ব সুরের আকাশে পর্ব নিয়ে আমি রয়েছি, থাকবো ঠিক 5টা পর্যন্ত। আর 5টার সময়ই কিন্তু আপনাদের আরও একখানি প্রিয় পর্ব আজকের সেকেন্ড শুরু করব আমি। আর এতক্ষণে আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ফলো করে থাকেন নিশ্চয়ই জানতে পেরেছেন যে আমাদের আজকের সেকেন্ডের পর্বে কী বিষয় রয়েছে, ঠিক কী বিষয় নিয়ে আমরা কুইজ অনুষ্ঠানটা করছি। আর যদি নাও করে থাকেন আমি অবশ্যই বলবো কিছুক্ষণের মধ্যেই। তবে এই মুহূর্তে শুনছেন আপনারা সুরের আকাশে পর্ব। আর এই পর্ব নিয়ে আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি আপনাদের সঙ্গে, সঙ্গে রয়েছেন এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো,
0: নমস্কার।
1: নমস্কার, শুভ বিকেল।
0: শুভ বিকেল বন্ধু, বলুন কি গান শুনবেন?
1: আমি বরকতপুর থেকে কর্ণ বলছি।
0: হ্যাঁ,
1: আমি নাগিনা সরি থেকে বলে বিশ্রী এক কাহিনী এই গানটা শুনতে চাই।

0: isri ek kahani magina sobir no
1: obosshoi chesta korchi
0: rakhi ha
1: obosshoi
0: dhonnobad
1: dhonnobad শ্রোতা বন্ধু চেষ্টা করছি আপনার পছন্দের গানখানি আপনাকে শোনানোর জন্য। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরো একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
2: হ্যালো,
1: নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, আমি পূর্ণিমা বলছি।
1: বলুন।
2: কৃষ্ণা মুভি থেকে
1: ঝাঁঝরিয়া
2: এই গানটা শুনবো।
1: কৃষ্ণা ছবি থেকে ঝাঁঝরিয়া?
2: হ্যাঁ হ্যাঁ,
1: ঠিক আছে, আমি চেষ্টা করছি।
2: ঠিক আছে, ধন্যবাদ।
1: ধন্যবাদ শ্রোতা বন্ধু। আপনাদের পছন্দের গান, আপনাদের পছন্দের ছায়াছবির গান শোনাতে কিন্তু আমরা সবসময় চেষ্টা করে থাকি। আর এই মুহূর্তে এই শুটের আকাশে পর্বটি ঠিক সেই কারণেই আপনাদের জন্য আয়োজন করা। সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
3: হ্যালো, আমি নাগরজলা থেকে দেখা রায় বলছি।
1: বলুন ম্যাডাম।
3: ছবির নাম সবার উপরে।
1: হ্যাঁ, সবার উপরে। সবার উপরে ছায়াছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শ্রোতা বন্ধু গানখানি শুনতে চাইলে আমি চেষ্টা করছি। সঙ্গে রয়েছেন আরো একজন। নমস্কার, কে বলছেন?
4: দিদি নমস্কার, শুভ বিকেল।
1: শুভ বিকেল, বলুন।
4: মধুসূদন দাস বলছিলাম দিদি। বাংলা ছায়াছবি মন্দিরা, আর গানটা হবে সব প্রেম মিলন প্রতি মালা দিতে পারে না।
1: আরেকবার বলবেন।
4: হ্যাঁ, মন্দিরা ছায়াছবি, আর গানটা হবে সব প্রেম মিলন প্রতি মালা দিতে পারে না।
1: চেষ্টা করছি, সঙ্গে থাকুন।
4: ঠিক আছে দিদি, নমস্কার, শুভ বিকেল।
1: শুভ বিকেল। শ্রোতা বন্ধু, হাতে চারখানি গানের অনুরোধ চলে এসেছে, আগে এই গানগুলো শোনাই, তারপর যদি হাতে সময় থাকে আরও কিছু অনুরোধ নেব। সবাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন আপনাদের সবার প্রিয় এফএম জয়ন্ত

0: শ্রোতা বন্ধু, এফএম উজ্জয়ন্তে এই মুহূর্তে আপনারা শুনছেন সুরের আকাশে পর্ব। আর এই পর্বটি নিয়ে আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি আপনাদের সঙ্গে, আর খুব অল্প সময় এই পর্বটি নিয়ে থাকব, ঠিক 5টা পর্যন্ত। আর ঠিক 5টার পরেই আপনাদের আরও একখানি প্রিয় পর্ব, আপনাদের আজকের সিকান্দার অনুষ্ঠান শুরু করব আমি। আর স্টুডিওর ঘড়িতে এই মুহূর্তে সময় ঠিক বিকেল 4টে বেজে 49 মিনিট হয়ে 5 সেকেন্ড। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু, দেখি ওনারা অনুরোধটুকু রাখতে পারি কিনা। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি প্রদীপ বলছি, অমরনগর থেকে।
0: হ্যাঁ বন্ধু, বলুন।
1: ছবি আনপার বো দেখো জলা কি কিসি কা,
0: বো দেখো
1: জলা ঘর কা কিসি কা।
0: ঠিক আছে, আমি চেষ্টা করছি, সঙ্গে থাকুন।
1: ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধু একখানি গানের অনুরোধ করেছেন, দেখি ওনার পছন্দের গান ওনাকে শোনাতে পারি কিনা।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আর আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি আজ আপনাদের সঙ্গে ঠিক সন্ধ্যে 6:30 পর্যন্ত। আর এই মুহূর্তে ঘড়ির কাটা বলছে 4:58 অর্থাৎ আমাদের এই সূর্যের আকাশে পর্বে, এই পর্বের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই শুরু করব আপনাদের আরও একখানি বিশেষ পছন্দের পর্ব, আজকের চিকাদার। হ্যাঁ, আপনাদের সবার পছন্দের এই কুইজ অনুষ্ঠান আপনাদের সবার জন্য আমি আরও একবার নিয়ে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই শুরু করছি এই আরও একখানি পর্ব, আজকের সিকান্দার। তবে আজকের এই পর্ব সূর্যের আকাশে এখানেই তার ইতি টানছি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত।

আরও একবার স্বাগত জানাই শ্রোতা বন্ধু আপনাদের সকলকে 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্তে। আর আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি আজ আপনাদের সঙ্গে, আর শুরু করছি আপনাদের আরও একখানি প্রিয় পর্ব আজকের সিকান্দার। আর আমাদের এই আজকের সিকান্দার পর্বে আমরা একটি নির্দিষ্ট বিষয়ের উপর আমরা কিছু প্রশ্ন করে থাকি, অর্থাৎ কুইজ প্রোগ্রাম। আর এই প্রশ্নের উত্তর যারা দিতে পারেন তারা আমাদের কাছে প্রত্যেকেই জয়ী। তবে অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী যে কোনো একজনকে সিকান্দার বলে ঘোষণা করতে হয়, আর তাই থাকবো এই অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সঙ্গে ঠিক সন্ধ্যে 6:30 পর্যন্ত। দেখা যাক আজকের সিকান্দার ঠিক কী হয়। আর আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা যে বিষয়ের উপর রাখছি আমাদের এই কুইজ প্রোগ্রাম, সেই বিষয়টি হলো টুরিস্ট স্পটস অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার যত রকম টুরিস্ট স্পট রয়েছে সেগুলো নিয়ে আজ আমরা প্রশ্ন করব। আমাদের এই অনুষ্ঠান বা এই খেলার পর্ব

ও চলতে থাকবে ঠিক সন্ধে 6টা বেজে 30 মিনিট পর্যন্ত। আজ আমরা টুরিস্ট স্পট নিয়ে প্রশ্ন রাখবো আপনাদের জন্য, দেখা যাক কি হয় আজকের সিকান্দার। শুরু করব অনুষ্ঠান। তবে হ্যাঁ, অনুষ্ঠান অংশগ্রহণ করতে হবে, আমাদের স্টুডিওর ফোন নম্বর রয়েছে 94, আমাদের স্টুডিওর ফোন নম্বর রয়েছে 9485007172। এই নম্বরটি নতুন একখানি নাম্বার, এই নম্বরেও আপনারা ফোন করতে পারেন। তাছাড়া আমাদের আগের নম্বর 0381232623, এই নম্বরেও আপনারা কিন্তু ফোন করতে পারেন। শ্রোতা বন্ধু, আরও একবার জানিয়ে দিই, আমাদের নাম্বারগুলো 9485007172, এই নম্বরেও আপনারা ফোন করে কিন্তু আমাদের উত্তর দিতে পারেন, কিংবা 0381232623, এই নম্বরেও আপনারা ফোন করতে পারেন। রাখবো আমার প্রথম প্রশ্ন। আজ এই আজকের সিকান্দার পর্বে আমরা তো ট্যুরিস্ট স্পট নিয়ে কথা বলবো, ট্যুরিস্ট স্পট নিয়ে প্রশ্ন রাখবো আপনাদের জন্য। শুরু করবো এই অনুষ্ঠান ছোট্ট একখানি গানের মাধ্যমে, মন শান্ত করার মতো একখানি গান। তবে তার আগে প্রথম যে প্রশ্নটি আমি আপনাদের জন্য রাখছি, ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থল হলো তাজমহল। এই তাজমহল খুব সহজ একটি প্রশ্ন দিয়ে শুরু করছি, এই তাজমহল কোন শহরে অবস্থিত? জানি আপনারা এই উত্তরটা সবাই জানেন একেবারে, তবে দেখা যাক কে ফোন করে প্রথমে আমাকে এই উত্তরটা দিতে পারে। শুরু করছি এই অনুষ্ঠান ছোট্ট একখানি গানের মাধ্যমে।

0: শ্রোতা বন্ধু, আপনারা রয়েছেন আজকের সিকান্দার পর্বে। আর আমরা এই মুহূর্তে আজকের সিকান্দার পর্বে আজ যে বিষয় নিয়ে প্রশ্ন রাখছি আপনাদের জন্য, ট্যুরিস্ট স্পট নিয়ে। ইন্ডিয়াতে যত ট্যুরিস্ট স্পট রয়েছে সেগুলোর উপরে আজ আমাদের প্রশ্ন। প্রথম প্রশ্নখানি আমি রেখেছি, তাজমহল কোন শহরে অবস্থিত? সঙ্গে রয়েছেন কিন্তু একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? শ্রোতা বন্ধু, আপনি আপনার রেডিও সেটটি থেকে একটু দূরে গিয়ে কথা বলুন।
1: শ্রোতা
0: বন্ধু, আমাদের খেলার নিয়ম অনুযায়ী আপনি উত্তর পেরেছেন, তার জন্য আপনাকে আরো একখানি প্রশ্ন রাখবো। আমার পরের প্রশ্নটি হচ্ছে, মাইসোর প্যালেস কোন রাজ্যে অবস্থিত? মাইসোর প্যালেস কোন রাজ্যে অবস্থিত? মাইসোর প্যালেস। শ্রোতা বন্ধু, 10 সেকেন্ডের মধ্যে আমাদের উত্তর দিতে হবে অথবা কিন্তু আমরা ফোন লাইন
2: কি
0: মাইসোর প্যালেস না, উত্তরটি সঠিক হয়নি। ধন্যবাদ, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, আমাদের খেলার নিয়ম অনুযায়ী সঠিক উত্তর যিনি দেবেন ওনাকে আরও একখানি প্রশ্ন আমরা করব। তবে হ্যাঁ, অবশ্যই সবকটা প্রশ্নের জবাব আপনারা চেষ্টা করবেন 10 সেকেন্ডের মধ্যে যেন দিতে পারেন, অথবা আমরা অন্য শ্রোতা বন্ধুকে বা অন্য শ্রোতা বন্ধুদের উত্তর নেওয়ার চেষ্টা করব। সঙ্গে রয়েছেন আর একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
3: নমস্কার,
0: কে বলছেন?
3: আমি আমতলি থেকে বলছি, শঙ্কর চৌধুরী।
0: হ্যাঁ শ্রোতা বন্ধু, বলুন। একেবারে সঠিক জবাব, শঙ্কর চৌধুরী, তাই তো? শঙ্করবাবু, আপনাকে আরো একখানি প্রশ্ন করছি। আমাদের অনুষ্ঠানের নিয়ম আপনি জানেন, আপনি আমাদের নিয়মিত শ্রোতা, তাই তো? আপনার জন্য যে পরের প্রশ্নখানি, ডাল লেক কোথায় অবস্থিত?
3: ডাল লেক কাশ্মীর।
0: কাশ্মীরের ঠিক নির্দিষ্ট কোন জায়গায়?
3: শ্রীনগর।
0: একেবারে সঠিক জবাব। আপনার জন্য পরের প্রশ্ন, কোন রাজ্যকে গডস ওন কান্ট্রি বলা হয়?
3: ম্যাডাম আবার একটু বলুন,
0: কোন রাজ্যকে, আমাদের ভারতবর্ষের কোন রাজ্যকে গডস ওন কান্ট্রি বলে আমরা জানি?
3: ম্যাডাম আমি প্রশ্নটি বুঝতে পারছি না, ছেড়ে দিই।
0: ধন্যবাদ, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, এবারে যে প্রশ্নখানি রাখলাম, কোন রাজ্যকে গডস ওন কান্ট্রি বলে আমরা জানি? সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার।
4: নমস্কার, আমি সনাতন দেবনাথ।
0: হ্যাঁ শ্রোতা বন্ধু, বলুন।
4: কর্ণাটকে?
0: না, কোন রাজ্যকে গডস ওন কান্ট্রি বলা হয়, এটা কর্ণাটক নয়।
4: ও, এই প্রশ্নটা আগেরটা শেষ।
0: হ্যাঁ হ্যাঁ, আগেরটা শেষ হয়ে গেছে, শ্রোতা বন্ধু উত্তর দিয়ে দিয়েছেন। হ্যাঁ বলছি, কোন রাজ্যকে গডস ওন কান্ট্রি বলে আমরা জানি?
4: গডস ওন কান্ট্রি জম্মু কাশ্মীর।
0: না, মানে দুঃখিত, শ্রোতা বন্ধু নিতে পারলাম না উত্তরটা। ধন্যবাদ, সঙ্গে থাকুন।

0: শ্রোতা বন্ধু, আজ আমরা কথা বলছি ইন্ডিয়ার ট্যুরিস্ট স্পট অর্থাৎ পর্যটন কেন্দ্রগুলো নিয়ে। আমার এবারে যে প্রশ্নখানি রাখলাম, গডস ওন কান্ট্রি আমরা কোন রাজ্যকে জানি? সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: আমি মনিকা বলছি। ইউরোপ হবে কি?
0: আরেকবার বলবেন ম্যাডাম।
1: ইউরোপ?
0: না, উত্তরটা নিতে পারলাম না,
1: সরি।
0: সঙ্গে থাকুন শ্রোতা বন্ধু। আপনাদের জন্য প্রশ্নখানি আরো একবার রাখছি, ভারতবর্ষের কোন রাজ্যকে গডস ওন কান্ট্রি বলে আমরা জানি? সঙ্গে রয়েছেন আরো একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
2: হ্যালো ম্যাডাম, নমস্কার, আমি সুমন মোরে, গোলাবাড়ি থেকে।
0: শ্রোতা বন্ধু, রেডিও সেটটি থেকে একটু দূরে গিয়ে কথা বলুন।
2: ম্যাডাম, এটা হবে সম্ভবত কেরালা।
0: একেবারেই সঠিক জবাব। অভিনন্দন আপনাকে। আপনাকে পরের প্রশ্নখানি রাখবো।
2: বলুন ম্যাডাম।
0: কোন শহরকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়?
2: কোন শহরকে
0: সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়? শ্রোতা বন্ধু, আপনি দয়া করে রেডিও সেটটি একটু অফ করে দিন।
2: বন্ধ করে দিন। এটা ভারতের জয়পুর?
0: না, নিতে পারলাম না। সঙ্গে থাকুন শ্রোতা বন্ধু। আপনারা শুনছেন আমাদের এই আজকের সিকান্দার পর্ব। আর এই মুহূর্তে যে প্রশ্নখানি আমি রাখলাম, কোন শহরকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়? সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলতে আমরা কোন শহরকে জানি? সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? না, শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আমাদের আজকের সিকান্দার পর্ব। সঙ্গে রয়েছেন কিন্তু আরও একজন। নমস্কার, কে বলছেন?
1: সৌরভ চৌধুরী,
0: অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, অনেক অভিনন্দন।
1: আপনাকে
0: পরের প্রশ্নখানি রাখছি। আমাদের খেলার নিয়ম অনুযায়ী আপনি যেহেতু উত্তর দিয়েছেন সঠিক জবাব, পরের প্রশ্ন, ইলোরা গুহা কোথায় অবস্থিত, কোন রাজ্যে?
1: মহারাষ্ট্র।
0: একেবারেই সঠিক জবাব। পরের প্রশ্নখানি রাখছি কিন্তু। পরের প্রশ্নখানি রাখছি শ্রোতা বন্ধু আপনার জন্য, যে মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত?
1: সম্ভবত ম্যাডাম অন্ধ্রপ্রদেশ।
0: শ্রোতা বন্ধু হয়তো ফোন লাইনটা কেটে গেল, উত্তর দিতে পারলেন না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনারা এই প্রশ্নের উত্তরখানি খুঁজতে থাকুন। ততক্ষণ ছোট একখানি গান শোনাই আপনাদের।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আপনাদের এখানে বিশেষ পছন্দের পর্ব। আজকের সিকান্দার নিয়ে রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে নিবেদিতা। আর এই পর্বটি নিয়ে কিন্তু আমি থাকবো ঠিক সন্ধে 6:30 পর্যন্ত। আর আমি শেষ প্রশ্নখানি রেখেছিলাম, মীনাক্ষী মন্দির, মীনাক্ষী টেম্পল কোথায় অবস্থিত? সঙ্গে রয়েছেন এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো ম্যাডাম, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: সুমন মহরি।
0: হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু।
1: ম্যাডাম, এটা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত।
0: তামিলনাড়ুর কোথায় অবস্থিত? শ্রোতা বন্ধু, আপনি যখন ফোন করবেন রেডিও সেটটি অফ করে তারপর ফোন করবেন। সুমন মুহুরি, শ্রোতা বন্ধু আপনি ফোন করেছিলেন কিন্তু পরের প্রশ্নখানি রাখার আগে আপনি ফোনটা কেটে দিলেন। ঠিক আছে, পরের প্রশ্ন আমি রাখছি। সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। তবে এই মুহূর্তে আমি আগে প্রশ্নখানি রাখি। আমার এবারের প্রশ্নখানি হলো, সেলুলার জেল কোথায় অবস্থিত? সেলুলার জেল কোথায় অবস্থিত? সঙ্গে রয়েছেন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
2: আমি সনাতন দেবনাথ।
0: হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু।
2: তামিলনাড়ু।
0: শ্রোতা বন্ধু, আপনি বোধহয় আগের প্রশ্নটার উত্তর দিলেন, সে প্রশ্নটার সঠিক জবাব আমরা পেয়ে গেছি। আর এই মুহূর্তে আমরা প্রশ্ন রেখেছি, সেলুলার জেল কোথায় অবস্থিত?
2: ও, এটা তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে।
0: একেবারেই সঠিক জবাব, একেবারেই সঠিক জবাব। আপনি
2: ম্যাডাম আসলে কি জানেন, ওই যে মোবাইল দিয়ে শুনছি তো প্রশ্নগুলো অনেক দেরি করে আসে আমাদের এখানে।
0: ঠিক ঠিক। শ্রোতা বন্ধু, আপনার নামটা আরেকবার বলবেন।
2: সনাতন দেবনাথ।
0: সনাতন দেবনাথ, আপনাকে পরের প্রশ্নখানি রাখছি। ঠিক আছে, এবারের প্রশ্ন, রাধানগর বীচ কোথায় অবস্থিত?
2: রাধানগর বীচ, রাজস্থানের
0: কোথায় অবস্থিত? আমাকে নির্দিষ্ট নামটা বলতে হবে। রাধানগর বীচ কোথায় অবস্থিত?
2: আচ্ছা, তাহলে তো বোধহয় ঠিক বলতে পারবো না ম্যাডাম, রাজ্যটা আন্দাজ করে বললাম রাজস্থান।
0: ঠিক আছে শ্রোতা বন্ধু, কোনো অসুবিধা নেই, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধু, এবারে প্রশ্ন রাখলাম, রাধানগর বীচ কোথায় অবস্থিত? সঙ্গে রয়েছেন আরো একজন। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো ম্যাডাম, সুমন মোর
0: বলুন।
1: ম্যাডাম এটা প্রশ্নটা রাধানগর বীচ না, এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হবে।
0: আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। শ্রোতা বন্ধু, আপনাদেরকে আরো একবার অনুরোধ করছি, যারা ফোন করবেন রেডিও সেটটি থেকে দূরে গিয়ে অথবা রেডিও সেট বন্ধ করে তারপর ফোন করবেন। আপনাদের কথা শুনতে আমাদের খুব অসুবিধা হয় এবং পাশাপাশি যারা শুনছেন আমাদের শ্রোতা বন্ধুরা, তাদেরও নিশ্চয়ই শুনতে এই অতিরিক্ত আওয়াজটা ভালো লাগছে না নিশ্চয়ই। আপনাদেরকে তাই আরও একবার

0: অনুরোধ যারা ফোন করছেন, রেডিও সেটটি অফ করে কিংবা রেডিও সেট থেকে একটু দূরে সরে গিয়ে তারপর ফোন করবেন। সঙ্গে রয়েছেন একজন। নমস্কার।
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: প্রশ্নটা একটু বললেন ম্যাডাম।
0: প্রশ্নটা হলো রাধানগর বীচ কোথায় অবস্থিত?
1: রাজস্থানে, জয়পুরে ম্যাডাম।
0: না, দুঃখিত, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, এবার প্রশ্নখানি, রাধানগর বীচ কোথায় অবস্থিত? সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
2: হ্যালো ম্যাডাম, সুজান মেহরি বলছি।
0: হ্যাঁ বলুন
2: ম্যাডাম। হচ্ছে কি, আমাদের একটু বিষয় কিছু আছে বলতে পারছি। এটা হলো ম্যাডাম পোর্ট ব্লেয়ার।
0: পোর্ট ব্লেয়ারে রাধানগর বীচ অবস্থিত? সঠিক জবাবটা কিন্তু পেলাম না শ্রোতা বন্ধু, আর একটু যদি নির্দিষ্ট করে বলতেন উত্তরটা।
2: ম্যাডাম এটা তো
0: ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান। শ্রোতা বন্ধু, রাধানগর বীচ উত্তরটা পাচ্ছি না, উত্তরটা আমি বলে দিচ্ছি। হ্যাভলক আইল্যান্ডে এটা অবস্থিত। রাধানগর বীচ হ্যাভলক আইল্যান্ডে অবস্থিত। রাখছি পরের প্রশ্ন। জয়সলমের কোন মরুভূমির জন্য বিখ্যাত? খুব সহজ একটি প্রশ্ন রাখলাম এবারে। জয়সলমের কোন মরুভূমির জন্য বিখ্যাত? শ্রোতা বন্ধু, আপনারা ফোন করতে পারেন। আমাদের স্টুডিওর ফোন নম্বর আপনারা জানেন, 03-81-232-6253। এছাড়া আজ আরও একখানি নাম্বার দিলাম, 9485-007-172। এই নম্বরেও কিন্তু আপনারা ফোন করে উত্তর দিতে পারেন। সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
3: হ্যালো,
0: নমস্কার।
3: নমস্কার,
0: কে বলছেন?
3: রাজস্থানে থর মরুভূমি।
0: একেবারেই সঠিক জবাব। শ্রোতা বন্ধু, আপনার নামটা বলবেন?
3: আমি লীলা কর্মকার বলছিলাম।
0: লীলা কর্মকার, অনেক অভিনন্দন শ্রোতা বন্ধু আপনাকে। আমাদের খেলার নিয়ম অনুযায়ী পরের প্রশ্নখানি রাখবো আপনার জন্য।
3: পরের আমরা একদম শোনা যাচ্ছে না।
0: আমার কথা শুনতে পাচ্ছেন?
3: একদম শোনা যাচ্ছে না। হ্যালো,
0: আমার কথা শুনতে পাচ্ছেন এবারে?
3: শুধু এইটুকু শুনছি, আর মানে খুবই মানে কম আসছে আর কি ভলিউমটা।
0: প্রশ্নখানি রাখছি আপনার জন্য। আমাদের পরের প্রশ্নখানি, ব্রহ্মা মন্দির কোথায় অবস্থিত?
3: পরের প্রশ্নটা আমি রেডিও থেকে শুনি।
0: অবশ্যই শুনুন, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, এবারের প্রশ্নখানি রাখলাম, ব্রহ্মা মন্দির কোথায় অবস্থিত? সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
4: আমি সনাতন দেবনাথ আবার।
0: হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু, কোন প্রশ্নের জবাব দেবেন? ব্রহ্মা মন্দির।
4: ও, প্রশ্ন পাল্টে গেছে।
0: হ্যাঁ, প্রশ্নের উত্তর পেয়ে গেছি, তার আগের প্রশ্নের উত্তর। এবারের প্রশ্ন, ব্রহ্মা মন্দির কোথায় অবস্থিত?
4: গুজরাট।
0: না, ব্রহ্মা মন্দির কোথায় অবস্থিত নির্দিষ্ট নামটা আমাদের দরকার সঠিক উত্তরের জন্য।
4: ঠিক আছে, পারলাম না।
0: সঙ্গে থাকুন শ্রোতা বন্ধু। ব্রহ্মা মন্দির কোথায় অবস্থিত? আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে বলছেন?
5: হ্যালো ম্যাডাম, সুমন মোড়বন্ধু জুলাঙ্কা।
0: হ্যাঁ বলুন
5: ম্যাডাম। এটা হবে পুষ্কর শহর।
0: একেবারে একেবারে সঠিক জবাব, সুমন মুহুরি বলছেন, তাই তো শ্রোতা বন্ধু? আপনার জন্য পরের শ্রোতা বন্ধু, আপনি রেডিও সেটটি অফ করে তারপর ফোন করবেন।
5: বলুন বলুন ম্যাডাম।
0: যখনই ফোন করবেন রেডিও সেটটি অফ করে তারপর ফোন করবেন। আপনার জন্য পরের প্রশ্ন, মাউন্ট আবু কোন রাজ্যে অবস্থিত?
5: মাউন্ট আবু?
0: হ্যাঁ, মাউন্ট আবু।
5: হিমালয়ে?
0: মাউন্ট আবু কোন রাজ্যে অবস্থিত?
5: কাশ্মীরে।
0: না শ্রোতা বন্ধু, দুঃখিত, এই উত্তরটা নিতে পারলাম না। সঙ্গে থাকুন শ্রোতা বন্ধু, আপনারা উত্তরটি খুঁজতে থাকুন, ততক্ষণ ছোট্ট একখানি গান শোনাই।

0: শ্রোতা বন্ধু, শেষ প্রশ্নখানি রেখেছিলাম মাউন্ট আবু। মাউন্ট আবু কোন রাজ্যে অবস্থিত? সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো,
1: প্রীতি দেব বলছি, কর্নেল জমি।
0: হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু, আপনার রেডিও সেটটি একটু অফ করে নেবেন।
1: আচ্ছা, রাজস্থানে।
0: একেবারেই সঠিক জবাব। আপনার নামটা আরেকবার বলবেন।
1: প্রীতি দেব।
0: শ্রোতা বন্ধু, আমাদের খেলা নিয়ম অনুযায়ী আপনাকে পরের প্রশ্নখানি রাখছি। চিত্তরগড় দুর্গ কোথায় অবস্থিত?
1: রাজস্থানে।
0: একেবারেই সঠিক জবাব, একেবারেই সঠিক জবাব। আরো একখানি প্রশ্ন আপনার জন্য। উটি কোন রাজ্যে অবস্থিত?
1: কোনটা বললেন?
0: উটি। উটি কোন রাজ্যে অবস্থিত?
1: বেঙ্গালোর।
0: আরো একটু নির্দিষ্ট করে যদি বলেন। কোন রাজ্যে অবস্থিত? শ্রোতা বন্ধু, আমার প্রশ্নখানি হলো কোন রাজ্যে অবস্থিত উটি। ধন্যবাদ, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, এবারের প্রশ্ন, উটি কোন রাজ্যে অবস্থিত? সঙ্গে রয়েছেন। নমস্কার শ্রোতা বন্ধু।
2: নমস্কার,
0: কে বলছেন?
2: আমি লীলা কর্মকার বলছি।
0: হ্যাঁ বলুন।
2: কর্ণাটক রাজ্যে।
0: উটি কর্ণাটক রাজ্যে অবস্থিত? শ্রোতা বন্ধু, আপনার রেডিও সেটটি একটু অফ করে ফোন করবেন।
2: কর্ণাটক রাজ্যে।
0: নির্দিষ্ট জায়গাটা যদি বলতে পারেন, উটি কোন রাজ্যে অবস্থিত?
2: কর্ণাটক রাজ্যে।
0: ঠিক আছে, আপনার উত্তরটি নিলাম। আমাদের উত্তর ছিল উটি কোন রাজ্যে অবস্থিত, তামিলনাড়ু, কর্ণাটক। সেটাই তো বলতে চাইছেন আপনি। হ্যালো
1: হ্যালো
0: শ্রোতা।

0: মধ্যেও আপনার ফোনটি কেটে গেল, শুনতে পেলাম না আপনার কথা। শ্রোতা বন্ধু, পরের প্রশ্নখানি রাখছি, বিবেকানন্দ রক মেমোরিয়াল কোথায় অবস্থিত? আপনাদের সবার জন্য এই প্রশ্নখানি, বিবেকানন্দ রক মেমোরিয়াল কোথায় অবস্থিত? অপেক্ষায় আছি আপনাদের উত্তরের। বিবেকানন্দ রক মেমোরিয়াল কোথায় অবস্থিত? আরও এখানে অনুরোধ আপনাদের সকলের কাছে, যখন ফোন করবেন দয়া করে রেডিও সেটটি থেকে একটু দূরে গিয়ে কিংবা রেডিও সেটটি সাউন্ড একটু কম করে দিয়ে তারপর ফোন করবেন, কারণ আপনাদের সেই রেডিও সেটের আওয়াজের জন্য আমাদের কথা বলতে খুব অসুবিধা হয় এবং আমাদের শ্রোতা বন্ধুদেরও নিশ্চয়ই এই অসুবিধাটি হচ্ছে, আপনারা বুঝতে পারছেন, যখন অন্য কেউ এরকম রেডিও সেট অন করে তারপর ফোন করছেন। তাই সবার কাছে একটু অনুরোধ রইল, যখন ফোন করবেন রেডিও সেটটি থেকে একটু দূরে গিয়ে কিংবা একটু সাউন্ড কমিয়ে তারপর ফোন করবেন। এবারে প্রশ্নখানি রাখলাম, বিবেকানন্দ রক মেমোরিয়াল কোথায় অবস্থিত? সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু, নমস্কার, কে বলছেন?
1: আমি সনাতন দেবনাথ।
0: হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু,
1: প্রশ্নটা যদি আরেকবার রিপিট করতে।
0: বিবেকানন্দ রক মেমোরিয়াল কোথায় অবস্থিত?
1: এটা পশ্চিমবঙ্গ হবে মনে হয় আর কি।
0: পশ্চিমবঙ্গের বিবেকানন্দ রক মেমোরিয়াল? না শ্রোতা বন্ধু, উত্তরটা নিতে পারলাম না, ধন্যবাদ, সঙ্গে থাকুন। বিবেকানন্দ রক মেমোরিয়াল কোথায় অবস্থিত, এই প্রশ্নখানি এবারে রাখলাম আপনাদের জন্য, অপেক্ষায় আছি আপনাদের উত্তরের, সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 MHz FM প্রচার তরঙ্গে এফএম জয়ন্ত।

0: শ্রোতা বন্ধু, এফএম উজ্জয়ন্তের এই মুহূর্তের বিশেষ পর্ব আজকের সিকান্দার পর্ব আপনারা শুনছেন। আর এই সিকান্দার পর্বে শেষ যে প্রশ্নখানি আমি রাখলাম, বিবেকানন্দ রক মেমোরিয়াল কোথায় অবস্থিত? সঙ্গে রয়েছেন উত্তর দেওয়ার জন্য একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: ভারত মহাসাগরে, যেখানে স্বামী বিবেকানন্দ তপস্যা করেছিলেন, ওইখানে দুইটা রক এখন দুটো রক হয়েছে, আগে একটা ছিল।
0: শ্রোতবন্ধু আরো একবার বলবেন, উত্তরটা বুঝতে পারিনি।
1: ভারত মহাসাগরে, ইন্ডিয়ান ওশেন, ওই ভারত মহাসাগরে সে ভারতের শ্রেষ্ঠ মাছ যে বিবেকানন্দ রক, যেখানে স্বামী বিবেকানন্দ তপস্যা করেছিলেন, ধ্যান করেছিলেন, ওইখানে ওইটা তো হলো। এরপরে পরবর্তী পাশের রক্তা তো আবার করা হয়েছে, বিবেকানন্দ স্মারক ছিল ওইটাকেই বলে, এখানে আবার কন্যাকুমারীর পায়ের ছাপও আছে।
0: হ্যাঁ, শ্রোতা বন্ধু আপনার উত্তরটা হয়তো আপনি অনেকটা বিস্তারিত বলছেন। উত্তর
1: দক্ষিণ ভারতে,
0: সঠিক উত্তর কন্যাকুমারী,
1: তামিলনাড়ু।
0: আপনার নামটা বলবেন একবার শ্রোতা বন্ধু।
1: স্নিগ্ধা
0: দাশগুপ্ত। আপনাকে পরের প্রশ্নখানি রাখছি, জুনাগড় দুর্গ কোথায় অবস্থিত?
1: বলতে পারবো না।

ধন্যবাদ, ধন্যবাদ, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আজকের সিকান্দার পর্ব। আর এই মুহূর্তে যে প্রশ্নখানি রাখলাম, জুনাগড় দুর্গ কোথায় অবস্থিত? জুনাগড় দুর্গ

0: উত্তর দেওয়ার জন্য সঙ্গে রয়েছেন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার ম্যাডাম, আমি সুমন মোরে বলছি, জুনাগড় থেকে।
0: হ্যাঁ বলুন।
1: এটা হলো রাজস্থানের ম্যাডাম।
0: একেবারেই সঠিক জবাব সুমন বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আরও একবার সঠিক জবাব দেওয়ার জন্য, অনেকটাই অভিনন্দন জানাই। পরের প্রশ্ন রাখবো আপনার জন্য।
1: বলুন ম্যাডাম।
0: পরের প্রশ্ন, পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? পেরিয়ার জাতীয় উদ্যান, একটা জাতীয় উদ্যান, তার নাম পেরিয়ার, এটা কোথায় অবস্থিত? এবারে নিয়ম অনুযায়ী আরো একখানি প্রশ্ন আপনাকে করতেই হয়। এবারে প্রশ্ন, আলাপ্পুঝা কোন রাজ্যে অবস্থিত?
1: আলাপ্পুঝা কোন রাজ্যে অবস্থিত?
0: হ্যাঁ, শ্রোতা বন্ধু দুঃখিত, এই উত্তরটা নিতে পারলাম না। সঙ্গে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, আমরা কোন জায়গাটাকে বা কোন রাজ্যটাকে আমরা বলে থাকি বা কোন শহরকে বলে থাকি, সেই উত্তরটা চাইলাম আপনাদের সবার কাছ থেকে। দেখা যাক কে উত্তর দিতে পারে। আর শেষ পর্যন্ত আমাদের এই আজকের সিকান্দার পর্বে কে সিকান্দার হতে পারে, সঙ্গে রয়েছেন কিন্তু একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: হ্যাঁ বলুন।
2: এটা উত্তরাখণ্ডের চামোলি জেলায়।
0: ভ্যালি অফ ফ্লাওয়ার্স, তাই তো?
2: হ্যাঁ,
0: একেবারেই সঠিক জবাব শ্রোতা বন্ধু। আপনার জন্য পরের প্রশ্ন রাখছি, এলিফ্যান্ট ফলস কোথায় অবস্থিত?
2: আবার বলুন।
0: এলিফ্যান্ট ফলস কোথায় অবস্থিত? কেইবুল লামজাও জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ধন্যবাদ শ্রোতা বন্ধু। আপনাদের সবাইকে আরও একবার অনুরোধ করছি, প্লিজ আপনারা ফোন করার সময় রেডিও সেটটি থেকে একটু দূরে গিয়ে ফোন করবেন, রেডিও সেটের আওয়াজটা যেন আমাদের ফোনে না আসে। এতে আমার এবং আপনাদের সকলেরই কিন্তু এই আওয়াজটা শুনতে খুব একটা ভালো লাগছে না। প্রশ্নখানি রাখলাম কিন্তু উত্তর পেলাম না। কেইবুল লামজাও জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? খুব সহজ একখানি প্রশ্ন। কেইবুল লামজাও জাতীয় উদ্যান, এই নামখানি আমরা প্রায়শই শুনেও থাকি। দেখা যাক কে উত্তর দিতে পারে এই সহজ প্রশ্নের, কেইবুল লামজাও জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের আজকের সিকান্দার পর্ব। সঙ্গে রয়েছেন কিন্তু একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
3: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী। উত্তর দিকে দেব?
0: হ্যাঁ বলুন।
3: এটা মণিপুর রাজ্য।
0: একেবারেই সঠিক জবাব। আপনাকে পরের প্রশ্ন করছি, ডোজুকো ভ্যালি কোন দুই রাজ্যের সীমান্ত?

0: ভ্যালিতে অবস্থিত।
1: ম্যাডাম আবার বলুন।
0: একটা ভ্যালি রয়েছে ডোজুকু ভ্যালি, সেই ভ্যালিটা কোন দুই রাজ্যের সীমান্তে অবস্থিত?
1: ডোজুকু ভ্যালি
0: কোন দুই রাজ্যের সীমান্তে অবস্থিত? এটা দুটো রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত, কোন দুই রাজ্যের সীমান্তে অবস্থিত?
1: ম্যাডাম ছেড়ে দিচ্ছি।
0: ধন্যবাদ। শ্রোতা বন্ধু, এবারের প্রশ্নখানি রাখলাম, ডোজুকু ভ্যালি কোন দুই রাজ্যের সীমান্তে অবস্থিত? আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আর এই আজকে আমরা কথা বলছি, বা আজকে আমরা এই যে খেলার নিয়ম বা যে খেলার বিষয় তা রাখলাম টুরিস্ট স্পটস অফ ইন্ডিয়া। আপনারা যারা আমাদের ফেসবুক পেজ আকাশবাণী FM উজ্জয়ন্ত ফলো করে থাকেন, তারা নিশ্চয়ই আমাদের অনুষ্ঠানের অনেকটা আগেই জেনে গেছেন যে আমাদের আজকের এই অনুষ্ঠানের বিষয় ঠিক কী হতে চলেছে। আর যারা আমাদের এই অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করে থাকেন, তারা নিশ্চয়ই এই বিষয়খানি নিয়ে একটু একটু চর্চা তো করেইছেন, এটা আমাদের বিশ্বাস আপনাদের প্রতি। আর ঠিক তাই আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা অনুষ্ঠানে এরকম বিভিন্ন বিষয় নিয়ে আসি আপনাদের জন্য। আপনাদের এই সহজ প্রশ্নের উত্তরগুলো, সুন্দর প্রশ্নের উত্তরগুলো আপনাদের থেকে পাওয়ার জন্য। এবারে যে প্রশ্নখানি করেছি, ডোজুকু ভ্যালি, একটা ভ্যালি রয়েছে দুটো রাজ্যের সীমান্তে অবস্থিত, কোন দুটো রাজ্যের সীমান্তে এই ভ্যালিটি অবস্থিত? আরও একবার বলি, ডোজুকু ভ্যালি কোন দুই রাজ্যের সীমান্তে অবস্থিত? সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। না, ফোনটি কেটে গেল। শ্রোতা বন্ধু, আপনি ফোন করতে পারেন। আমাদের জানিয়ে দিয়ে আজকে কিন্তু আপনারা আমাদের দুটো নম্বরে ফোন করতে পারেন, একটা হলো 9485007172, এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন, কিংবা আমাদের 03812326253 এই নম্বরেও কিন্তু আপনারা ফোন করতে পারেন। সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, তাপস মজুমদার?
2: হ্যাঁ
0: হ্যাঁ, শ্রোতা বন্ধু বলুন।
2: মণিপুর এবং নাগাল্যান্ড রাজ্যের মধ্যে,
0: মণিপুর এবং নাগাল্যান্ড রাজ্যের মধ্যে, একেবারে সঠিক জবাব। শ্রোতা বন্ধু, খেলার নিয়ম অনুযায়ী আপনাকে পরের প্রশ্নখানি করতে হয়। কুর্গ কোন রাজ্যে অবস্থিত? শ্রোতা বন্ধু, আপনি একটু দয়া করে রেডিও সেটটি অফ করে নিন। শ্রোতা বন্ধু, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, রেডিও সেট অফ করে কিংবা রেডিও সেট থেকে একটু দূরে গিয়ে ফোন করবেন। এবারে প্রশ্নখানি রাখলাম, কুর্গ কোন রাজ্যে অবস্থিত? কুর্গ কোন রাজ্যে অবস্থিত, এবারে প্রশ্নখানি আপনাদের জন্য, আপনাদের সবার জন্য। ফোন করতে পারেন আমাদের স্টুডিওর ফোন নম্বর 03812326253, এছাড়াও আজ আরও একখানি নাম্বার দিলাম 9485007172, এই নম্বরেও কিন্তু আপনারা চাইলে আমাকে ফোন করে এই উত্তরখানি দিতে পারেন। সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: হ্যাঁ শঙ্করবাবু বলুন।
1: এটা কর্ণাটক রাজ্য।
0: একেবারেই সঠিক জবাব শঙ্করবাবু, অনেক অভিনন্দন আপনাকে আরও একখানি সঠিক জবাব দেওয়ার জন্য। আপনার জন্য পরের আরও একখানি প্রশ্ন করব আমাদের খেলার নিয়ম অনুযায়ী। হ্যালো, বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থিত?
1: ম্যাডাম আবার বলুন।
0: বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থিত?
1: আসলে ম্যাডাম প্রশ্নগুলো বুঝতে পারছি না, বাইরে মানে বাতাস বইছে, তারপরে আওয়াজ, আমি ছেড়ে দিচ্ছি।
0: সঙ্গে থাকুন, শুনতে থাকুন। শ্রোতা বন্ধু, এবারে যে প্রশ্নখানি রাখলাম, আপনাদের সববার উদ্দেশ্যে, শঙ্করবাবু তো উত্তর দিতে পারলেন না, শুনতে পেলেন না আমার প্রশ্নখানি, এবারে এই প্রশ্নখানি তাহলে আপনাদের সকলের জন্য, বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থিত? দেখা যাক কে উত্তর দিতে পারে, সঙ্গে রয়েছেন কিন্তু একজন। নমস্কার, কে বলছেন? না শ্রোতা বন্ধু, নিতে পারলাম না, কথা হলো না, আপনি আরও একবার চেষ্টা করুন। আজ আমরা কথা বলছি টুরিস্ট স্পট নিয়ে, ইন্ডিয়াতে যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেগুলো নিয়ে। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরও একজন।

0: নমস্কার, কে বলছেন?
1: ম্যাডাম, আমি সুমন মিত্র আগত জেলাগড় থেকে বলছি।
0: বলুন।
1: এটা ম্যাডাম তামিলনাড়ু।
0: শ্রোতা বন্ধু, আপনাকে অনেকবার বলেছি রেডিও সেটটি অফ করে তারপর ফোন করবেন।
1: ম্যাডাম শোনা যাবে তো, বৃষ্টি হচ্ছে তাই রেডিও শুনতে।
0: সঠিক জবাব দিয়েছেন, তার জন্য পরের প্রশ্ন আপনার জন্য। মহাবলীপুরমের প্রাচীন মন্দিরের নাম কি?
1: মহাবলী মন্দিরে,
0: মহাবলীপুরম এর যে প্রাচীন মন্দির রয়েছে সেই মন্দিরটির নাম কি?
1: এটা হলো ম্যাডাম মহাবলী মন্দিরটার নাম, এটা এটা মহা ম্যাডাম এটা তো ঠিক মনে হচ্ছে না,
0: পারছেন না তাই তো? ঠিক আছে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। শ্রোতা বন্ধু, পর্যটন কেন্দ্রগুলো নিয়ে আজ আমাদের এই খেলা, আমাদের এই কুইজ পর্ব। আপনারা শুনছেন আমাদের এই আজকের সিকান্দার পর্ব। খেলার নিয়ম অনুযায়ী আমাদের এই অনুষ্ঠান থেকে

0: ম্যাডাম এটা তো ঠিক মনে হচ্ছে না,
1: পারছেন না, তাই তো? ঠিক আছে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। শ্রোতা বন্ধু, পর্যটন কেন্দ্রগুলো নিয়ে আজ আমাদের এই খেলা, আমাদের এই কুইজ পর্ব। আপনারা শুনছেন আমাদের এই আজকের সিকান্দার পর্ব। খেলার নিয়ম অনুযায়ী আমাদের এই অনুষ্ঠান থেকে একজনকে সিকান্দার ঘোষণা করতেই হয়। তবে হ্যাঁ, আপনারা অনেকেই ফোন করছেন, সঠিক জবাব দিচ্ছেন, তার জন্য আপনাদের সকলকে এফএম উজ্জয়িনীর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ। আপনারা সবসময় এভাবে আমাদের পাশে থাকেন, আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করেন। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু। নমস্কার।
2: নমস্কার,
1: বলুন।
2: আমি শঙ্কর বলছি।
1: হ্যাঁ বলুন শঙ্করবাবু।
2: হ্যাঁ, এটা প্রাচীন নাম হলো সৌর মন্দির।
1: কি মন্দির?
2: সৌর,
1: সৌর টেম্পল, তাই তো?
2: হ্যাঁ,
1: একেবারেই সঠিক জবাব। আপনার জন্য পরের প্রশ্নখানি রাখছি। লোকতাক লেক কোথায় অবস্থিত?
2: এটা মণিপুরে।
1: একেবারেই সঠিক জবাব, মণিপুরে লোকতাক লেক অবস্থিত। পরের প্রশ্ন, নন্দা দেবী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
2: নন্দা দেবী, এটা আপনার উত্তরাখণ্ড।
1: ঠিক, একেবারেই সঠিক জবাব, আরও একখানি সঠিক জবাব। এবারে আরও একখানি প্রশ্ন, স্কটল্যান্ড অফ দ্য ইস্ট কোন শহরকে বলা হয়?
2: আবার বলুন।
1: স্কটল্যান্ড অফ দ্য ইস্ট কোন শহরকে বলা হয়?
2: স্কটল্যান্ড অফ দ্য ইস্ট, হ্যাঁ আমরা শিলং, শিলং বলি।
1: একেবারেই সঠিক জবাব, আরও একখানি প্রশ্ন আপনার জন্য। শ্রোতা বন্ধু, আপনাকে অনেক অনেক অভিনন্দন, আপনি পরপর আমাদের প্রশ্নের উত্তর দিতে পারছেন। এবারে যে প্রশ্নখানি রাখব, কুম্ভলগড় দুর্গ কোথায় অবস্থিত? কুম্ভলগড় দুর্গ কোথায় অবস্থিত? শ্রোতা বন্ধু, প্রশ্নখানি রাখলাম, কুম্ভলগড় দুর্গ কোথায় অবস্থিত? সঙ্গে থাকুন, আর এই উত্তরখানির অপেক্ষায় আমি রইলাম। ততক্ষণ ছোট করে একখানি গান আপনাদের শোনাই।

0: শ্রোতা বন্ধু, আজকের সিকান্দার পর্বে যে প্রশ্নখানি এবারে রেখেছিলাম আপনাদের জন্য, কুম্ভলগড় দুর্গ কোথায় অবস্থিত, সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: ম্যাডাম নমস্কার, সুমন মোড়ে বলছি, ধুলাবাড়ি থেকে।
0: বলুন।
1: ম্যাডাম রাজস্থান।
0: একেবারেই সঠিক জবাব, ধন্যবাদ এবং অভিনন্দন আপনাকে। পরের প্রশ্নখানি রাখছি। পরের প্রশ্নখানি হলো, তাওয়াং মঠ কোথায় অবস্থিত?
1: তাওয়াং মঠ?
0: হ্যাঁ,
1: তাওয়াং মঠ না, মঠ,
0: তাওয়াং মঠ।
1: তাওয়াং মঠ ম্যাডাম, এটা হলো, তাওয়াং মঠ এটা হলো কুণ্ডল, এটা কুণ্ডলগড়
0: না? শ্রোতা বন্ধু, দুঃখিত নিতে পারলাম না উত্তরটা, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, এবারের প্রশ্নখানি, তাওয়াং মঠ কোথায় অবস্থিত, তাওয়াং মঠ কোথায় অবস্থিত, এই প্রশ্নখানির উত্তর আপনাদের সবার কাছে চাইলাম, দেখা যাক কে উত্তর দিতে পারে। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, আমি পঙ্কজ বলছি।
0: বলুন।
2: হ্যাঁ, এটা অরুণাচল প্রদেশ।
0: একেবারেই সঠিক জবাব। আপনার জন্য পরের প্রশ্ন, জিরো ভ্যালি কোন রাজ্যে অবস্থিত?
2: জিরো ভ্যালি বলছেন না?
0: ঠিক, জিরো ভ্যালি বলছি।
2: এটা অরুণাচল প্রদেশ।
0: ঠিক। এবারে আরো একখানি প্রশ্ন, খেলার নিয়ম অনুযায়ী আপনাকে করতে হয়। হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয়?
2: হর্নবিল উৎসব সম্ভবত নাগাল্যান্ড।
0: সম্ভবত?
2: হ্যাঁ।
0: কনফিউজড?
2: হ্যাঁ।
0: নাকি শিওর? কোনটা?
2: শিওর।
0: একেবারেই সঠিক জবাব। পরের প্রশ্নখানি, ভারতের পর্যটনের একটা সরকারি স্লোগান রয়েছে, আমাদের যেগুলো টুরিস্ট স্পট রয়েছে সেই সমস্তর জন্য একটা সরকারি স্লোগান রয়েছে, সেই স্লোগানটা কি?
2: স্লোগান মানে পর্যটন কেন্দ্রকে নিয়ে নাকি?
0: ঠিক ঠিক। আরেকবার বলবেন। ইনক্রেডিবল ইন্ডিয়া। একেবারেই সঠিক জবাব, খুব সুন্দর এই প্রশ্নটির উত্তর দিতে পেরেছেন, তার জন্য আরো অনেকটা বেশি অভিনন্দন আপনাকে। এবারে যে পরের প্রশ্নখানি করব, মেহরানগড় দুর্গ, একটা দুর্গ রয়েছে মেহরানগড় দুর্গ, এই দুর্গটা কোথায় অবস্থিত? মেহেরগড় দুর্গ না, মেহরানগড় দুর্গ।
2: রাজস্থান?

0: হ্যাঁ,
1: নির্দিষ্ট কোন জায়গায়?
0: রাজস্থানে
1: সম্ভবত। আপনার উত্তরগুলি এরকম সম্ভবত কেন?
0: অনেকটা আন্দাজ করে বলছি তো।
1: সঠিক উত্তর দিয়েছেন, তার জন্য আরো একবার অভিনন্দন জানাই। তবে এইবারে যে প্রশ্নখানি, এই যে দুর্গটি রয়েছে, এই দুর্গটি কে তৈরি করেছিলেন? এই দুর্গটি কে তৈরি করেছিলেন? কে তৈরি করেছিল?
0: মানে ওখানকার মানুষ বলে দানবরা তৈরি করেছে।
1: মেহেরানগড় ফোর্ট কে তৈরি করেছিলেন?

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আজকের সিকান্দার পর্ব নিয়ে আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি আপনাদের সঙ্গে। এই সিকান্দার পর্বের শেষ যে প্রশ্নখানি রেখেছিলাম, মেহরানগড় দুর্গ, মেহরানগড় ফোর্ট কে নির্মাণ করেছিলেন, সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। একেবারেই সঠিক জবাব, অভিনন্দন আপনাকে। এবারে পরের প্রশ্নখানি খেলার নিয়ম অনুযায়ী আপনাকে রাখছি। কন্যাকুমারী, কন্যাকুমারীতে তিনটে সাগরের মিলন ঘটেছে, কোন তিনটে সাগর? সাগর
1: কন্যাকুমারীতে তিনটে সাগর,
0: কোন তিনটে সাগর মিলন ঘটেছে কন্যাকুমারীতে?
1: এটা হলো ম্যাডাম, কন্যাকুমারীতে তিনটি সাগর, এটা হলো একটা হলো ভারত মহাসাগর, আর একটা হলো আরব সাগর, আর একটা হলো সম্ভবত বঙ্গোপসাগর, বঙ্গোসাগর।
0: একেবারেই সঠিক জবাব, খুব সুন্দর উত্তর দিলেন এটা। এবারে আরো একখানি প্রশ্ন আপনার জন্য। ভারতপুর পাখি অভয়ারণ্য, এর একটা সরকারি নাম রয়েছে, এই সরকারি নামটি কি? একটা অভয়ারণ্য রয়েছে যার নাম হচ্ছে ভারতপুর পাখি অভয়ারণ্য, এর একটা সরকারি নাম রয়েছে, এই নামটি কি? ধন্যবাদ, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, এই আজকের সিকান্দার পর্বটি নিয়ে আমি আছি আপনাদের সঙ্গে। আর কিছুটা সময়, ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে সন্ধ্যে 6:07 হয়ে 37 সেকেন্ড, অর্থাৎ সন্ধ্যে 6:30 পর্যন্ত এই আজকের সিকান্দার পর্বটি নিয়ে আমি থাকব। আমাদের এই আজকের প্রশ্নোত্তর পর্বে, কুইজ পর্বে, অনেকজন শ্রোতা বন্ধুই ফোন করে সঠিক জবাব দিয়েছেন, সবাইকে অভিনন্দন জানাই এফএম উজ্জয়ন্তের পক্ষ থেকে। তাও তো খেলার নিয়ম অনুযায়ী, যেহেতু এটা খেলা, হার জিত তো রয়েছে, তাই খেলার নিয়ম অনুযায়ী কোনো একজনকে সিকান্দার বলে ঘোষণা করতে হয়, আর খেলার শেষ মুহূর্তে তাই করব আমি। তবে দেখা যাক এই মুহূর্তে আমার এই প্রশ্নের উত্তর।

0: সেটাই ঠিককে দিতে পারে। এবারে যে প্রশ্নখানি রাখলাম, ভরতপুর পাখি অভয়ারণ্য এর সরকারি নাম কি? সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু, নমস্কার, কে বলছেন?
1: আমি সম্পদ
0: বলুন।
1: হ্যাঁ,
0: একেবারেই সঠিক জবাব, আরো একবার অভিনন্দন আপনাকে। আরো একখানি প্রশ্ন আপনার জন্য, হেমিস জাতীয় উদ্যান একটা বিরল প্রাণীর জন্য বিখ্যাত, সেই প্রাণীটির নাম কি?
1: ম্যাডাম বলতে পারছি না।
0: ধন্যবাদ। শ্রোতা বন্ধু, একটা প্রাণী রয়েছে, বিরল প্রাণী, যার জন্য হেমিস জাতীয় উদ্যানটা বিখ্যাত, ঠিক কোন প্রাণীর জন্য এই জাতীয় উদ্যানটা বিখ্যাত রয়েছে তার নাম আপনাদের বলতে হবে। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু, নমস্কার, কে বলছেন?
2: আমি সনাতন দেবনাথ।
0: বলুন।
2: ভারত মহাসাগর, বঙ্গোপসাগর আর আরব সাগর?
0: শ্রোতা বন্ধু, আপনি বোধহয় আগের প্রশ্নের, অনেকটা আগের প্রশ্নের উত্তর দিলেন, এই প্রশ্নটা নয়, এখন প্রশ্ন অনেকটা এগিয়ে গেছে।
2: প্রশ্নটা তো শুনতে পাইনি, কারণ আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি।
0: ঠিক আছে, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, যে প্রশ্নখানি করলাম এবারে, একটা বিরল প্রাণী রয়েছে যার জন্য হেমিস জাতীয় উদ্যানটা বিখ্যাত, ঠিক কোন প্রাণী, কোন প্রাণীর জন্য এই উদ্যানটি বিখ্যাত রয়েছে তার নাম আমি আপনাদের কাছ থেকে জানতে চাইব। স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধ্যে 6:07, অর্থাৎ আমি আর খুব অল্প সময় এই সিকান্দার পর্বটি নিয়ে আছি আপনাদের সঙ্গে। আশা রাখছি শেষ পর্যন্ত আমার সবকটা প্রশ্নেরই উত্তর আপনাদের কাছে পেয়ে যাব। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু, নমস্কার, কে বলছেন? কোন বিখ্যাত মন্দিরে মোবাইল ফোন প্রবেশ নিষিদ্ধ? কলকাতাতে? আমি তো মন্দিরের নাম জিজ্ঞেস করলাম। দক্ষিণেশ্বর কালী মন্দিরে কেউ ফোন নিয়ে যায় না? ধন্যবাদ, সঙ্গে থাকুন, এই প্রশ্নের উত্তরটা নিতে পারলাম না। শ্রোতা বন্ধু, এবারে যে প্রশ্নখানি করেছি, কোন বিখ্যাত মোবাইলে মন্দিরে মোবাইল ফোন নিষিদ্ধ? সঙ্গে রয়েছেন আরো একজন শ্রোতা বন্ধু, নমস্কার, কে বলছেন?
3: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: বলুন।
3: এটা অযোধ্যা রাম মন্দিরে?
0: না, নিতে পারলাম না উত্তরটা।
3: কয়েকটা মন্দিরে ঢোকা যায় না মোবাইল নিয়ে। হ্যাঁ, তারাপীঠ মন্দিরেও ঢোকা যায় না, এরকম আরো আছে।
0: ঠিক আছে, আমার কাছে যে তথ্যখানি রয়েছে সেই তথ্যখানিতে যে উত্তর রয়েছে সেটার উত্তর মিলল না, তাই দুঃখিত। শ্রোতা বন্ধু, আমার কাছে যে উত্তরটি রয়েছে জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরে মোবাইল ফোন নিষিদ্ধ বলে উল্লেখ করা রয়েছে। ঠিক আছে, আমি এবারে পরের প্রশ্নখানি আপনাদের জন্য রাখছি। কোন মন্দিরে একটা অন্যতম বৃহৎ কমিউনিটি কিচেন রয়েছে? একটা মন্দির রয়েছে, যে মন্দিরে কমিউনিটি কিচেন রয়েছে সেই মন্দিরটার নাম আপনাদের কাছে জানতে চাইব। কোন মন্দিরে কমিউনিটি কিচেন রয়েছে? আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আর FM উজ্জয়ন্তে আমি আজকের সিকান্দার পর্বে যে প্রশ্নখানি রাখছি, এই মুহূর্তে কমিউনিটি কিচেন রয়েছে একটি মন্দিরে, খুব অন্যতম বিখ্যাত একটি মন্দির, আমরা সবাই তার নাম শুনেছি, মন্দিরের নামটি আমি আপনাদের কাছে জানতে চাইব। সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু, নমস্কার, কে বলছেন?
4: নমস্কার ম্যাডাম, আমি সুমন বলছি, জেলা থেকে।
0: বলুন।
4: এটা হলো ম্যাডাম গোল্ডেন টেম্পল?
0: একেবারে, একেবারেই সঠিক জবাব। আপনার জন্য আরো একখানি প্রশ্ন, আমাদের খেলার নিয়ম অনুযায়ী

চার ধামের মধ্যে সবচেয়ে উঁচুতে অবস্থিত মন্দির কোনটি? আমরা চার ধাম বলে যে মন্দিরগুলোকে চিনি তার মধ্যে সব থেকে উঁচুতে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরটার নাম কি? কোন মন্দিরটি বছরে মাত্র কয়েক মাসই খোলা থাকে? আসামের কামাখ্যা মাত্র কয়েক মাস খোলা থাকে? একটি মন্দির রয়েছে যে মন্দিরটি মাত্র কয়েক মাসই খোলা থাকে, বাকিটা সময় বছরে বন্ধ থাকে, সেই মন্দিরটার নাম কি? একেবারেই সঠিক জবাব। এবারে পরের প্রশ্নখানি করব আপনাকে। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি হিল স্টেশন রয়েছে? সবচেয়ে বেশি হিল স্টেশন রয়েছে কোন রাজ্যে? রাজ্যটির নাম বলতে হবে কিন্তু। আমি তো রাজ্যের নাম জানতে চেয়েছি। একেবারেই সঠিক জবাব। এবারে পরের প্রশ্নখানি আপনার জন্য রাখতেই হয়, আপনি পরপর অনেকগুলো প্রশ্নের সুন্দর উত্তর দিচ্ছেন। ভারতের বৃহত্তম লোনা জলের হ্রদ রয়েছে, সেই হ্রদটির নাম কি? হ্রদের নাম বলতে হবে, হ্রদটির নাম বলতে হবে, জায়গা নয়। শ্রোতাবন্ধু খুব সহজ একখানি প্রশ্ন, ভারতের বৃহত্তম লোনা জলের হ্রদ কোনটি? উত্তরটি আশা করছি আপনারা সবাই দিতে পারবেন, তবে দেখা যাক কার কাছে আমি ফোনেই উত্তরটি পাই। ততক্ষণ খানি গান চলুন আপনাদের শোনাই।

শ্রোতা বন্ধু, আজকের সিকান্দার পর্বে এই মুহূর্তে যে প্রশ্নখানির উত্তর আমি আপনাদের কাছে চাইছি সেটা হলো, ভারতের বৃহত্তম লোনা জলের হ্রদ রয়েছে, সেই হ্রদটির নাম কি? সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। না, ফোনটা কেটে গেল। শ্রোতা বন্ধু, আপনি আরও একবার চেষ্টা করতে পারেন। শ্রোতা বন্ধু, আজকের জন্য জানিয়ে দিই, আমাদের কিন্তু আরও একটি ফোন নম্বর রয়েছে আজকে, 9485007172। এই নম্বরেও আপনারা চেষ্টা করতে পারেন। এছাড়া 0381232623 এই নম্বরটি তো রয়েছে আপনাদের জন্য। সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। রাজস্থানের না, আমার প্রশ্নটি ছিল ভারতের বৃহত্তম লোনা জলের হ্রদ কোনটি? শ্রোতা বন্ধু, উত্তরটা নিতে পারলাম না, দুঃখিত, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, উত্তরটি পেলাম না, আর একটু সময় অপেক্ষা করছি আপনাদের উত্তরের। সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? বলুন। না, এটা হলো চিল্কা লেক। উত্তরটা আমি বলে দিলাম, উত্তরটা হলো চিল্কা লেক। ধন্যবাদ, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, আমরা রয়েছি আজকের সিকান্দার পর্বে, আর এই পর্বে খুব বেশি একটা সময় আমার হাতে নেই। আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি ঠিক সন্ধ্যে 6:30 পর্যন্ত। এবারে এই পর্বের বলতে পারেন প্রায় শেষ প্রশ্নখানি রাখছি। মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া নামে পরিচিত স্থান কোনটি? একটি স্থান রয়েছে যাকে আমরা মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া বলে চিনি বা জানি, তার নাম কি? সে প্রশ্নের উত্তর এবং এই উত্তরটির মাধ্যমে এই প্রশ্নের দিয়ে আমরা আজকের এই আজকের সিকান্দার পর্ব তার শেষ প্রশ্ন রাখলাম। আশা করছি তার উত্তর খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব।

0: শ্রোতা বন্ধু, আজকের সিকান্দার পর্বে আপনাদের জন্য বলেছিলাম সেই যে প্রশ্নখানি রেখেছি, মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন স্থানটি? উত্তর দেওয়ার জন্য সঙ্গে রয়েছেন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, সুমন মুরুজি
0: বলুন। শ্রোতা বন্ধু,
1: হিমাচল প্রদেশের কাজিয়াং।
0: একেবারেই সঠিক জবাব, একেবারেই সঠিক জবাব। এবং এই প্রশ্নটির উত্তর আমি বিশেষভাবে আপনাদের কাছে চেয়েছিলাম, তার জন্য অনেক অনেক অভিনন্দন আপনাকে, অনেক ধন্যবাদ। আরও একখানি প্রশ্ন রাখছি আপনার জন্য, আমাদের খেলার নিয়ম অনুযায়ী আপনি উত্তর দিতে পেরেছেন। লোকতাক হ্রদ রয়েছে আমাদের, তার মধ্যে কিছু দ্বীপ রয়েছে যেগুলো ভাসমান দ্বীপ, সেই দ্বীপগুলোকে আমরা কি বলে জানি? না, লোকতাক হ্রদ রয়েছে, একটা হ্রদ রয়েছে লোকতাক, তার মধ্যে কিছু দ্বীপ ভাসতে থাকে, সেই ভাসমান দ্বীপগুলোকে আমরা কি নামে জানি? ধন্যবাদ, ধন্যবাদ, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, আমরা কিন্তু আমাদের আজকের এই আজকের সিকান্দার পর্বের সিকান্দারকে পেয়ে গেছি। আমাদের এই পর্বে অনেকেই ফোন করেছেন, সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ জানাই সবাইকে আমাদের এই অনুষ্ঠানে এত সুন্দরভাবে পাশে থাকার জন্য। তবে খেলার নিয়ম অনুযায়ী যে কোনো একজনকে তো আমাদের এই সিকান্দার ঘোষণা করতেই হয়, তাই আমাদের আজকের এই আজকের সিকান্দার পর্বে যিনি সিকান্দার হয়েছেন তিনি হলেন আমাদের একনিষ্ঠ শ্রোতা বন্ধু সুমন মোহরি। সুমন মোহরি শ্রোতা বন্ধু, আপনি অনেকগুলো প্রশ্নের খুব সুন্দর জবাব দিয়েছেন, খুব সুন্দর উত্তর দিয়েছেন, একেবারেই সঠিক জবাব। আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাই এফএম উজ্জয়ন্তের পক্ষ থেকে। আশা করছি শ্রোতা বন্ধু আপনারা সকলেই এভাবেই আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে পাশে থাকবেন। এবং আমাদের আজকের সিকান্দার পর্ব এখানেই আমি তার ইতি টানছি। এতক্ষণ আমি আপনাদের জন্য ছিলাম আপনাদের বন্ধু আর যে নিবেদিতা।

আমার সময় এই মুহূর্তে এই পর্বে এই পর্যন্তই। আর আপনাদের বিভিন্ন আরও পর্ব নিয়ে কিন্তু আপনাদের আরও একজন শ্রোতা, আরও একজন বন্ধু, আর যে চিন্ময়দা কিন্তু ইতিমধ্যেই আমার সঙ্গে রয়েছেন, আপনাদের সঙ্গে থাকবেন ঠিক রাত 11টা পর্যন্ত আপনাদের বিভিন্ন প্রিয় পর্বগুলো নিয়ে। তাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে আমার আপনার সবার প্রিয় FM উজ্জয়ন্ত।

0: শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহের আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর যে চিন্ময়ের সাথে এবার রাতটা কাটাবেন, রাত 11টা অবধি থাকছি আমি আপনার সাথে। টিউন করে থাকুন 101.6 মেগাহের আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর কিছুক্ষণের মধ্যেই উড়ান নিয়ে আসছি। আজকের উড়ানে বলি দিই, প্রসঙ্গটা হবে শিক্ষায়তনে উদ্ভাবনী কী কী রয়েছে, নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন সব কিছু নিয়ে। মানে সোজা কথায় আজকের প্রসঙ্গ শিক্ষায়তনে নতুন উড়ান। বলবেন, ফোনের ও প্রান্তে থাকবেন আমার সাথে বিশিষ্ট শিক্ষক দীপ্তনু গুপ্ত। সঙ্গে থাকুন, টিউন করে থাকুন। একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়,
2: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
1: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

শিক্ষায়তনে নতুন উড়ান, এ নিয়ে আজকের উড়ান পর্বে দীপ্তনু গুপ্তা স্যারকে আমরা ফোনের উপরান্তে ধরব। শ্রোতা বন্ধু, ওনার সঙ্গে কথা বলব আজকের শিক্ষাক্ষেত্রে নতুন নতুন কী কী উদ্ভাবনী হচ্ছে, নতুনভাবে কী পরিচালিত হচ্ছে শিক্ষা ব্যবস্থায়, বা যে বৈজ্ঞানিক নতুন আবিষ্কার সেগুলো কিভাবে কাজে লাগানো হচ্ছে, সে সমস্ত বিষয়গুলো নিয়ে কথা হবে এবং ছাত্রছাত্রীরা কিভাবে উপকৃত হচ্ছে এটা নিয়েও তিনি বিস্তারিত বলবেন। আপনি টিউন করে থাকুন 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জ্বল।

0: আছেন?
1: হ্যাঁ চলছে ভালোই।
0: আচ্ছা, উড়ান পর্বে আপনাকে স্বাগত জানাই স্যার। আপনার সঙ্গে যেমনটা কথা হয়েছিল শিক্ষায়তনে নতুন উড়ান নিয়ে কথা বলবো, তো আপনি একটু বলবেন বিস্তারিত। এখন আপনি বিশেষ করে শিক্ষাক্ষেত্রে আছেন বহুদিন যাবৎ, তো তো এখন নতুন নতুন উদ্ভাবনী কী হচ্ছে, মানে শিক্ষা পদ্ধতি এবং সিলেবাসও এগুলো আসছে, এটা নিয়ে যদি আপনি একটু আমাদের ধারণা দেন।
1: আমি প্রথমে আমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই। আমি দীপ্তনু গুপ্ত বলছি। আমি একটা কোচিং সেন্টার চালাই আগরতলাতে, গুপ্তাস ক্লাসেস, এবং আই এম আর্টস প্রফেশনাল। তো আজকে আমার নিউ ন্যাশনাল এডুকেশন পলিসি, মানে যেটাকে আমরা বলছি শিক্ষার নতুন উড়ান নিয়ে কিছু কথা বলার ছিল। এগুলোর মধ্যে থেকে আমি প্রথম বলতে চাই যে আমাদের যে নিউ এডুকেশন সিস্টেম অর এডুকেশন পলিসি, সেটাতে একটা খুব পজিটিভ ইম্প্যাক্ট ছড়ছে, দ্যাট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ পলিসি, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা দেখি যে আজকে আমাদের সোসাইটিতে, না ইন এভরি সোসাইটি, সব সোসাইটিতে দেখা যায় যে অ্যাটলিস্ট হিন্দি বা ইংলিশ এ দুটো সাবজেক্ট লিটারেচারকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়, রাইট? কিন্তু এই এডুকেশন

0: সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি যে নিজের নিজেদের মাতৃভাষাটাকেও ইম্পর্টেন্স দেওয়া শুরু করেছে, রাইট?
1: একদম,
0: বিকজ মাতৃভাষা জানাটা আমাদের নৈতিক শিক্ষা হওয়া দরকার এবং এটাকেই এক্সিকিউট করা হচ্ছে ফ্রম দিস এডুকেশন পলিসি। এবং এই মাতৃভাষায় পড়াশোনা করাটা এবং শিক্ষার্থীদের জন্য অনেক একটা আনন্দদায়ক শিক্ষা তুলে দিয়েছে বা মূল লক্ষ্য হিসেবে যাচ্ছে। যেমন আমি বলি যে আমরা প্রাইমারি যে শিক্ষাস্তর রয়েছে বা উচ্চ যে শিক্ষাস্তর রয়েছে সব জায়গাতেই মাতৃভাষাকে জোর দেওয়া হচ্ছে এই এডুকেশন পলিসির মাধ্যমে, যাতে শিক্ষার্থীদের ভাষা নিয়ে কোনো সমস্যা না হয়। দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। কারণ অনেকেই আছে যে অনেক স্ট্যান্ডার্ড, বাট স্টিল হি অর শি ডজ নট টক উইথ দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, তো তারা নিজেরাই নিজেদের ভাষায় কথা বলতে পারছে না। সাপোজ সামওয়ান ইজ বিলং টু ইনি হিন্দি মিডিয়াম স্কুল, কিন্তু সে বাংলা বলতে পারছে না, ঠিক না? তো সেটা সোসাইটির মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে, রাইট? তো সেজন্য এই যে এডুকেশন সিস্টেমের যে ল্যাঙ্গুয়েজ পলিসিটা সেটা অনেকটা পজিটিভ ভাবেই এগোচ্ছে বা ভবিষ্যতে আরো এগোবে, এটা হলো আমার ধারণা। আরেকটা হলো গিয়ে আমাদের এবারের মানে এডুকেশন পলিসির মধ্যে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হলো, আগে কি ছিল, টেক্সট বুক রিড আউট করা, লাইন বাই লাইন পড়া, ঠিক আছে? কিন্তু ডে বাই ডে বই পড়ার যে একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু কমে যাচ্ছে। সেটা কমে যাওয়ার পিছনে অনেক কারণ আছে, সেটা হলো গিয়ে আমাদের সোশ্যাল মিডিয়া, যেটার মধ্যে আমরা সমস্ত ধরনের ডিফারেন্ট জিনিস উইথ এ ফ্র্যাকশন অফ সেকেন্ড আমরা জেনে যাই। আমরা কোন একটা জিনিসকে বইয়ে সার্চ করার থেকে বেটার মনে করি যে আমরা গুগলে সার্চ করে নেই, রাইট? তো সেভাবেই কিন্তু আমাদের জেনারেশন টু জেনারেশন এভাবেই এগোতে লাগবে। আমি বলছি না যে টেক্সট বুক পড়াটা ইজ নট ইম্পর্টেন্ট, অলওয়েজ ইম্পর্টেন্ট, কারণ বুকিশ ল্যাঙ্গুয়েজ অলওয়েজ প্রেফার দ্য মোস্ট আমার মনে হয়। কিন্তু আমাদের কাছে এখন টাইমটা অনেকটা স্বল্প হয়ে গেছে, আমরা শর্ট টাইমের মধ্যে ব্রড ভাবে বুঝতে চাই, সেজন্য আমাদের এখন চ্যাপ্টার গুলোতে ইন্টেলেকচুয়াল প্যাটার্ন সমস্ত ধরনের সমস্ত ধরনের সেগমেন্ট করা হয়েছে। মানে ধরুন আজকে আমি বলি সিবিএসসি ক্লাস 9 যে এসএসসি আসলো, পুরোপুরি ভাবে দ্যাট ইজ স্টোরি বেসড, ঠিক আছে? তো স্টোরি বেসড হওয়াতে কি হচ্ছে, তারা অনেক আনন্দ ভাবে পড়তে পারছে এন্ড দে আর গেটিং ইন্টারেস্টেড অন দোজ পয়েন্ট যেগুলো আলোচনা হচ্ছে, যেগুলো ওরা আগেও পড়েছে বাট এখন এলাবোরেটলি পড়ছে, বাট এগুলো ভিজুয়ালাইজ পড়ছে। যেমন আমাদের মতো যারা টিচার রয়েছে তারা ভিজুয়ালাইজ পড়ায়, কারণ কেন আপনাদের আমাদের সবারই অ্যাকর্ডিং টু জেনারেশন পরিবর্তন করে করেই চলতে লাগবে, রাইট? এখন আর ওই বই পড়াটা অবশ্যই দরকার, এটা হলো ফার্স্ট প্রায়োরিটি। এছাড়াও কিন্তু আরো অনেক ক্রাইটেরিয়া আছে, লাইক ভিজুয়ালাইজিং লিটারেচার বা ভিজুয়ালাইজিং এডুকেশন সিস্টেম, যেটা আমরা স্মার্ট বোর্ডের মাধ্যমে বা প্র্যাকটিক্যালের মাধ্যমে করানো হয়ে থাকে, রাইট?
1: এটা আসছে,
0: এর থেকে বাচ্চারা অনেক অনেক বেশি ইন্টারেস্ট পায়। ইভেন কি যারা ব্যাক বেঞ্চার্স রয়েছে তারাও কি হয় তখন ইন্টারেস্ট অটোমেটিকলি কি চলে আসে, এটা হলো আরেকটা পজিটিভ। ইভেন গল্পের মাধ্যমে পড়ানোটা একটা কিন্তু আর্টিস্টিক ব্যাপার, কারণ কেন আমাদের ক্লাস 9, 10, 11, 12 বা কিছু ক্লাসে থাকে যে চ্যাপ্টার গুলো অনেকটা এব্রড থাকে, অটোমেটিকলি কি হয় তখন বাচ্চারা বোরিং ফিল করে। আমরা আমরা আমরা নর্মালি আমাদের ক্ষেত্রেই দেখি না, যদি আমাদেরকে কেউ একটা গল্প বলতে থাকে আর এটা যদি অনেকক্ষণ পর্যন্ত বা অনেক লেংদি হয়ে যায় তখন অটোমেটিকলি কিন্তু আমাদের এটা বোরিং ফিল হয়, রাইট? ইভেন এক্সাম্পল ওয়েন উই ওয়াচ সিনেমা, আগের সিনেমাগুলো কতক্ষণ ছিল, আজকে থেকে 50 to 60 years back if we see cinemas maximum 3 hours, 3.5 অনেক মানে নিয়ার বাই 4 hours এর মতো থাকতো। এখন সিনেমাগুলো কি হচ্ছে, শর্ট ফিল্মে কনভার্ট হচ্ছে, ছোট্ট ছোট্ট স্টোরিতে কনভার্ট হচ্ছে না, বিকজ উই আর গেটিং সো মাচ ইন্টারেস্টেড অন দোজ কাইন্ড অফ থিং। আমাদের এডুকেশন সিস্টেমও কিন্তু এরকম, মানে অল্প সময়ে অ্যাব্রডলি জানতে পারা, ঠিক না? সেটা আমাদের বইয়ের মধ্যে পুরোপুরি ভাবে এনাক্ট করা আছে, যেটা মানে স্টুডেন্টের জন্য অনেকটা পজিটিভ ভাইব ক্রিয়েট করে। আরেকটা হলো কি, আমার মনে হয় যে ফাউন্ডেশন অ্যাকর্ডিং টু দ্য স্টেজ, হ্যাঁ, আমাদের এখন আমরা ক্লাস 6 যা পড়বো, সরি 7 যা পড়বো তা 9 গিয়ে পড়ছি, 9 যা পড়ছি আবার 11 গিয়ে সেটাকে ইলাবোরেটলি আমরা পড়ছি, তাহলে কি হচ্ছে মানে বাচ্চাদের প্রেশারটা কম হচ্ছে, তারা আগের থেকে টপিকটা নিয়ে অনেকটাই জানা থাকে। যেমন একটা এক্সাম্পল, যেমন আমি নর্মালি একটা এক্সাম্পল দিই অ্যাকর্ডিং টু মাই সাবজেক্ট।

যেমন আমরা এবার 9 এর যে সিলেবাস রয়েছে, লাইক এজ ডিফারেন্ট এজ সম্পর্কে জানা, পেলিওলিথিক ম্যাসোলিথিক এগুলো আমরা 6 7 আগেই পড়েছি, এগুলো এখন আবার ইলাবোরেটলি মানে হাউ ডিড আ ফায়ার কাম, ঠিক আছে, কিভাবে ফায়ার আসলো, তো দিস কাইন্ড অফ থিংস আর অলসো ইন্টারেস্টিং থিংস লাইক ইভলিউশন অফ হিউম্যান বিং, রাইট, এগুলো আমরা 6 7 এ হয়তো বা আমরা সবাই পড়েছি, আবার এটা 9 এ পড়ছি, আবার 11 এ গিয়ে পড়বো, তখন কি হয় টপিকটা তাদের জন্য ডিফারেন্ট সেগমেন্ট হয়ে যায় এবং তারাও অনেক ইন্টারেস্ট পায়, কারণ আমি তখন ইন্টারেস্ট থাকবো ওয়েন আই নো সামথিং বিহাইন্ড দ্যাট টপিক, ঠিক না, আমি আজকে কোনো

0: তখন কি হয় টপিকটা তাদের জন্য ডিফারেন্ট সেগমেন্ট হয়ে যায় এবং তারাও অনেক ইন্টারেস্ট পায়। কারণ আমি তখন ইন্টারেস্ট থাকবো ওয়েন আই নো সামথিং বিহাইন্ড দ্যাট টপিক, ঠিক না? আমি আজকে কোনো কিছু একটা শুনছি, সেটা যদি আমার নিউলি হয় আর এটা যদি অনেক বড় একটা এক্সপ্লেনেশন হয়, তখন বাচ্চাদের মধ্যে অটোমেটিকলি একটা মানে ইন্টারেস্ট আস্তে আস্তে কমতে থাকবে, রাইট? তো আর একটু একটু যদি টপিক সম্পর্কে জানা থাকে ফ্রম দ্য প্রিভিয়াস পার্ট, তখন অটোমেটিকলি ইন্টারেস্ট আরো বেশি বাড়তে থাকবে, রাইট? এবং বাচ্চারাও টিচারের সাথে কোশ্চেনিং করতে পারবে। তো দ্যাট ইজ দ্য পজিটিভ ফিডব্যাক অফ টুডেজ এডুকেশন সিস্টেম,
1: একদম।
0: এগুলো আমার ধারণা।
1: আচ্ছা, এবার আসছি আমাদের যে নতুন নতুন যে উদ্ভাবন হচ্ছে বা এই যে নতুনভাবে যে পরিচালনা হচ্ছে এখন, বিশেষ করে এই কৃত্রিম বুদ্ধিমত্তা, তারপর আপনি বললেন ভার্চুয়াল এবং এই অ্যাগমেন্টেড রিয়েলিটি নিয়ে কথা, তারপর স্মার্ট ক্লাসরুমের কথাও একটু এসছে আপনার কথার মধ্যে দিয়ে, যে এখন নতুন নতুন উদ্ভাবন হচ্ছে। তো এইগুলো বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা কতটা বেশি উপকারী সুবিধা করে দিচ্ছে ছাত্রছাত্রীদের জন্য, মানে যেটা একদম লেটেস্ট বলা যায়, একদম নতুন বলা যায় শিক্ষাক্ষেত্রে?
0: আমার আমার যতটুকু মনে হয় দেখুন, এটার মধ্যে নেগেটিভও আছে পজিটিভও আছে, ঠিক আছে? নেগেটিভ বলছি কি, তখন কিন্তু তার মধ্যে অনেক কিছু লেখ থাকবে। এই জন্য ভিজুয়ালাইজ ক্লাস করেও প্রবলেম ফাইন্ডিং সেশন নামক আরেকটা সেশন করা অত্যন্ত প্রয়োজন বাচ্চাদের জন্য। আমার মনে হয় যে প্রবলেম ফাইন্ডিং সেশন এন্ড গ্রুপ ডিসকাশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর টুডেজ জেনারেশন, আমি মনে করি। দেখা যায় পুরোপুরি ভাবে একটা স্টোরি মেকিং টাইপ অফ চ্যাপ্টার, তখন তার কি হয়, তখন তার কিন্তু গ্রুপ ডিসকাশন না করলে বা পার্সোনাল যদি আমি স্টুডেন্টদেরকে না ওয়াচ আউট করি, তাহলে দে আর আনএবল টু রাইট দ্য অ্যানসার। কোন টিচারে যখন কোশ্চেন করবে, উনি ওনার টেন্স থেকে কোশ্চেনটা করবেন দ্যাট হি ইজ নট গোয়িং টু ওয়াচ ইন এ কাইন্ড অফ গাইড বুক অ্যান্ড অল। আমাদের সময় কি ছিল যে আমাদের টেক্সট বুকের সাথে একটা গাইড বুক ছিল যেটা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন অ্যান্সার চলে আসতো, বাট নাওডেজ এটা অনেকটা পরিবর্তনশীল, পরিবর্তন হয়ে চলে ব্যাপারটা। আর এটা একটা পজিটিভ সাইন আছে, বাট নেগেটিভও আছে যদি বাচ্চারা ঠিকভাবে এটাকে এক্সিকিউট না করতে পারে এবং ম্যাক্সিমামে কিন্তু এক্সিকিউট করে না, অনেকে কি করে না বুঝেই বোঝার একটা ওয়ে করে। তো যেটা বাচ্চাদের জন্য এটা তারা যেটা পরীক্ষার মধ্যে এটা নেগেটিভ ইম্প্যাক্ট পাওয়া যায় সেটা আমিও ফলো করি, কারণ আমি মনে করি যে বাচ্চারা শুধু বোঝালে হবে না, এটা তাদের সাথে আমার একটা গ্রুপ ডিসকাশন করতে লাগবে এবং আমাদের অবশ্যই বাচ্চাদেরকে প্রেশার দিতে লাগবে, রাইট? বিকজ প্রেশার আজকেকার যে মানে 50-60 বছর আগে যে প্রেশার টিচাররা দিত, ওইটাতে এখন আমাদের রুল অফ ল তে নেই, কিন্তু তবু আমি মনে করি যে কিছু কিছু ক্ষেত্রে দেওয়া দরকার আছে, তাহলে কি হয় সেটার পজিটিভ ইম্প্যাক্ট আমরা সোসাইটিতে পাবো, রাইট? কিন্তু এডুকেশন শিখলেই হবে না, তার সাথে কিন্তু শিক্ষা এবং মানে দীক্ষা দুটোই দিতে লাগবে, রাইট? তো এটাই আমার মনে হয় যে এডুকেশন সিস্টেম হ্যাজ চেঞ্জ দ্য ল, বাট মানে এটার পজিটিভ ওয়ে বেশি আছে ইফ ইউ অ্যাকসেপ্ট লাইক দ্যাট, বাট তার অনেক নেগেটিভ সেগমেন্টও আছে যেটা টিচারদেরকে ফলো করে এটাকে আপগ্রেড করতে লাগবে।
1: আচ্ছা স্যার, এবার এই যে টেকনিক্যাল বিষয়গুলো তো একটা উদ্ভাবনের বিষয় রয়েছে, প্রতিনিয়তই নতুন নতুন উদ্ভাবন হচ্ছে, সেগুলো বিভিন্ন ক্ষেত্রে হেল্পফুলই হচ্ছে, যেটা আপনি বললেন একটা এই দেশের জন্য নতুন হলেও বিদেশে কিন্তু অনেক আগে থেকে প্রচলিত হয়ে

0: হচ্ছে শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে থিয়েটার ইন এডুকেশন, এই পলিসিটা হ্যাঁ থিয়েটার ইন এডুকেশন, হ্যাঁ এটা ইংল্যান্ডে 1965 থেকেই শুরু, যদিও এরপর জার্মান তারপর রাশিয়া হয়ে ভারতবর্ষে এসে পৌঁছেছে 90s প্রায়, 90s দশকে। এখন আমাদের রাজ্যেও থিয়েটার ইন এডুকেশন একটা স্কুল রয়েছে যেখানে টিচারদের তৈরি করা হয়। তো যাই হোক, হ্যাঁ এই কনসেপ্টটা কতটা প্রয়োজনীয়, মানে যেখানে আপনি নিশ্চয়ই জানেন থিয়েটার ইন এডুকেশন যেটা পলিসি, আবার এখন দেখা যায় যে স্কুল লেভেলের ছাত্র ছাত্রীদের মধ্যে এটা এই থিয়েটার ইন এডুকেশনের একটা পার্ট, রোল প্লে কম্পিটিশন বাচ্চাদের, হ্যাঁ স্টুডেন্টদের, তো এই রোল প্লে কম্পিটিশন হয়, জাতীয় স্তর পর্যন্ত এই কম্পিটিশন যায়। রোল প্লে একটা ওয়ান অফ দ্য বেস্ট পার্ট অফ থিয়েটার ইন এডুকেশন, তো এটা এটা কতটা কিভাবে হেল্পফুল মানে আপনার মতে থিয়েটার ইন এডুকেশন?
1: আমাদের অ্যাকচুয়ালি এডুকেশন ছাড়াও বাকি অনেক সেক্টর থাকে যেগুলো দিয়ে অনেক লাইফে অনেক এগোনো রাইট। আমরা এটা সিম্পল আমরা এটা এক্সাম্পল দিই, ধরুন কোন একটা অনেক অনেক সময় দেখা যায় অনেক অনেক ছাত্র ছাত্রী দে আর নট আমি বেস্ট মার্কস প্রোভাইডেবল টু দে এডুকেশন রাইট, তাদের আরেক তারা অনেকটাই ডেভেলপ করে, যেমন স্পোর্টসিপ দেখতে পারেন ঠিক আছে, যেমন কি ফিজিক্যাল এডুকেশনের দিক থেকে আমরা দেখতে পারি অনেক অনেক ডিফারেন্ট সেগমেন্ট থাকে। তাই আমার মনে হয় যে এডুকেশন সিস্টেমের সাথে সাথে আদার যে ক্রাইটেরিয়া গুলো থাকে সেগুলো যেরকম ভাবে এখন ইমপ্লিমেন্ট হয় বা হচ্ছে, আগে কিন্তু সেরকম ভাবে হয়নি ঠিক আছে, তো সেটা আমাদের সোসাইটির জন্য অনেকটাই ভালো। সেকেন্ড পয়েন্ট হলো টিচারের যে একটা ট্রেনিং ব্যাপার থাকে ঠিক আছে,
2: কতটুকু কোয়ালিটি এক্সপিরিয়েন্স রয়েছে সেটাই হলো এক্সপিরিয়েন্সের মধ্যে আমি ধরি তাহলেই মানে টিচাররা নিজেদেরকে আপগ্রেড করতে পারবে। আজকে সোসাইটির মধ্যে আমরা দেখি টিচারের তো অভাব নেই, আপনি দেখুন আপনি যেখানেই যাবেন সব শ্রেণী টিচার, আমি যেখানে থাকি এখানে অনেক টিচার সব শ্রেণী টিচার, বাট কম্পিটিশন কম্পিটিশন যেহেতু জেনারেশন টু জেনারেশন বাড়ছে, তো টিচারদের কেউ কিন্তু অনেক বেশি আপগ্রেড হওয়া প্রয়োজন ঠিক আছে। এখন আমি পাঠশালা খুলে বসে রইলাম, ওই এডুকেশন সিস্টেম যদি আমি এখন আবার ফলো করি তাহলে কিন্তু মডার্ন জেনারেশন কোনো ইন্টারেস্টই পাবে না
0: ঠিক
2: কথা। আপনার টাইম টু টাইম শুধু স্টুডেন্ট আপগ্রেড করলেই হবে না বা হলেই হবে না, এটা টিচারের অনেক বেশি অ্যাডভান্স থাকতে লাগছে, মানে এই পিওর স্টিপেন্ডিং আমার মনে হয়। তাই টিচারদের ট্রেনিং এবং টিচারদের প্রপার গাইডলাইন দেখেই তাদের পড়ানো উচিত আমার মনে হয়, কারণ শুধু আমি আসলাম আমি বকবক করে জাস্ট এক্সপ্লেন করে দিয়ে গেলাম হবে না, আপনার স্টুডেন্টকে টিচ করতে লাগবে যে স্টুডেন্টের মাইন্ডে কি চলছে, স্টুডেন্ট কত এটা এটা এটা অবশ্যই করতে লাগবে। আর এটা আমরা
0: এটা এটা খুব একটা দারুণ বললেন, এবং যে দরকার হলে একটু কম স্টুডেন্ট, কিন্তু ওই যে আমাদের মধ্যে তো একটা লোভ লালসা সব আসে না, তাই হয়তো বা এরকম। যাই হোক,
2: আমি আমার ক্ষেত্রে একটা নরমাল কথা বলি ঠিক আছে, মানে লাইক আমি আজকে টিউশন করছি নিয়ারবাই 10 ইয়ার্স হবে, বাট 10 ইয়ার্স এর এক্সপেরিয়েন্সে দেখা যায় যে রেজাল্ট নো ডাউট অফ দ্যাট রেজাল্ট আই এম গেটিং, আমি রেজাল্ট পাচ্ছি এবং আমি

0: অ্যাকর্ডিং টু দ্য মানে আদার্স, মানে আমাকে সবাই স্ট্রিক্ট টিচার হিসেবে দিচ্ছে না, সেই জন্য অনেক অনেক স্টুডেন্ট অনেক সময় কি হয় পড়তে আসে না বা ভর্তি হয় কদিন পরে আবার চলে যায়। কেন? দ্যাট ইজ দ্য রিজন, শুধু একটাই রিজন, বিকজ হি ইজ স্ট্রিক্ট পার্সন। আর যেটা ভালো স্টুডেন্ট এরকম করে না, যারা একটু ব্যাক বেঞ্চার থাকে তারা এরকম করে, বাট স্টিল আই হ্যাভ নো ইচ্ছে। ঠিক আছে, সে ভালো রেজাল্ট করার, সে কষ্ট করেই তার মানে ভালো রেজাল্ট করতো, ঠিক না কথাটা? যখন আমি ক্লাসরুমে ঢুকবো তখন অল আর ইকুয়াল টু মি, যারা ভালো তার তো ভালো থাকবেই, দে ডোন্ট নিড এনি কাইন্ড অফ গাইডেন্স, রাইট? বাট আদার দে নিড প্রপার গাইডেন্স, বাট প্রপার গাইডেন্স পেতে গেলে সবকিছু অ্যাডেড লাগে, শুধু পড়ালেই হবে না, শুধু পড়া মানে যাই হোক, এটা গান্ধীজির ল ছিল না, দেয়ার ইজ নন ভায়োলেন্স, কি হলো এটা যে এক্সেপ্ট করে, ঠিক না? তো সামটাইমস ইউ শুড বি ভায়োলেন্ট, বাট শোষণ তো না, মানে শাসন করতে লাগে শোষণ না, তো উইথই ডিস্টেন্স আর কিছু না।
1: ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক। তো স্যার, আপনি মানে যদি বলেন যে আপনি একজন টিচার হিসাবে পার্সোনালি, হ্যাঁ, যে এই যে এখন নতুন সিলেবাসের কথা বললেন, নতুন শিক্ষা পলিসির কথা বললেন, এডুকেশন পলিসির কথা বললেন, এবং পড়াচ্ছেন, পড়াতে হবে, এটা প্রফেশনাল, এটা জানি, হ্যাঁ একদম, এটা করতেই হবে, যেটা মানে গভর্নমেন্ট থেকে করা হয়, ঠিক। কিন্তু এই যে নতুন সিলেবাস নিয়ে আমরা প্রায় সময় মানে বিভিন্ন কন্ট্রাডিকশন, বিভিন্ন কথাবার্তা দেখি বা পত্রপত্রিকায় পড়ি, এই এটার মধ্যে কতটা উদ্ভাবনী শক্তি রয়েছে, কতটা মানে কি বলবো, নতুন নতুন ইনভলভমেন্ট বা ইনভেনশন, কত কতটা নতুনত্ব রয়েছে, আপনার কি মনে হয়? একদম ব্যক্তিগতভাবে বলছি, কিন্তু
0: আমিও বইগুলো দেখছি, পড়ছি, ঠিক আছে। একটা জিনিস কি, বইটা এখনো বাচ্চারা হাতে পায়নি, দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম, ঠিক আছে? তো আশা করি বইটা যখন বাচ্চারা পাবে তখন অনেকটাই ফ্রুটফুল হবে ওদের জন্য, মানে যতক্ষণ পর্যন্ত ওদের হাতে বইটা আসছে না ততক্ষণ পর্যন্ত সেটা ইনফ্যাক্ট বোঝা যাবে না আমার মনে হয়। বাট অ্যাজ এ টিচার হিসেবে ওয়েন আই রিড অল দ্য থিং, যা যা পিডিএফ আমি দেখলাম বা পড়লাম বা আরো কিছু দেখছি, আমার অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে মনে হয় যে স্টুডেন্ট মানে ইন্টারেস্টেড থাকবে, যদি সে গ্রামের ইন্টারেস্ট পায়, আর এটা যদি ইন্টারেস্টিং ভাবে বোঝানো যায় তাহলে এরকম এরকম অনেক টপিক থাকে যে কোনো মানুষ এটা আলোচনা করলে ইন্টারেস্ট পাবে, বাট এটা এরকম না, এটা হলো ডিপেন্ড করে যে লিসনার কিরকম হয় সেটাও ডিপেন্ড করে, টিচার কিরকম হয় সেটাও ডিপেন্ড করে,
1: একদম একদম একদম একদম, ঠিক ঠিক ঠিক ঠিক কথা বললেন। তাহলে দীপন স্যার, প্রায় অনেকটা সময় দিলেন আপনার এই ব্যস্ততম মুহূর্তে, এই সময় নিশ্চয়ই ক্লাসেস থাকে আপনার, এফ এম উজ্জয়ন্ত পরিবারের পক্ষ থেকে অনেকটা সময় আপনার নিয়ে নিলাম, অনেক অনেক ধন্যবাদ, হ্যাঁ ধন্যবাদ, আবারও
0: ডিসকাশনের জন্য আসলে সত্যি করে বলি এগুলো ডিসকাশন করা অত্যন্ত প্রয়োজন। এখন দেখা যায় যে বাচ্চারা আগের যে সেন্সিবিলিটি আর এখনের বাচ্চা যে সেন্সিবিলিটির মধ্যে অনেক ডিফারেন্স, ইভেন দে আর টেকিং এভরিথিং ইজ ক্যাজুয়ালি এন্ড দে আর টেকিং সাম নেগেটিভ স্টেপস অলসো, তো বিকজ অফ একটা জিনিসের জন্য হচ্ছে, দ্যাট ইজ মোবাইল ফোন, দ্যাট উই অল নো, ঠিক আছে? মানে পজিটিভ করতে করতে নেগেটিভের দিকে কনভার্ট হয়ে যাচ্ছে, সেগুলোর জন্য বাচ্চাদের সাথে সবসময় আমার মনে হয় দ্যাট ট্রাই টু গিভ দেম স্পেস, আমি কিছুটা স্পেস দেওয়া দরকার, আবার কিছুটা স্ট্রিক্টনেস থাকা দরকার, মানে বোধ দুটো ব্যালেন্সিং করলেই আমার মনে
1: হয়। স্যার, এবার একদম শেষ করার আগে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বা প্যারেন্টসদের, অভিভাবকদের উদ্দেশ্যে কি বলবেন, মানে এই নতুন নতুন যে উড়ান হচ্ছে শিক্ষায়তনে, নতুন নতুন চেঞ্জেস হচ্ছে, কিভাবে সেগুলোকে এক্সপেক্ট মানে তারা গ্রহণ করবে? একটা সাজেশন,
0: কিছু কিছু স্টুডেন্ট থাকে মানে তারা স্কুল টিচার ডিপেন্ড হয়ে যায়, আমি একটা স্কুল টিচার থাকি, আমি সে কথাটা বলছি, স্কুল ডিপেন্ড হয়ে যায়, তো স্কুল ডিপেন্ড যখন হয়ে যায় অটোমেটিকলি কি হয় যে সমস্ত স্টুডেন্টরা হয়ে যায় আর কি, ঠিক আছে, যে স্যার ইম্পর্টেন্ট, যে স্যার ওইটা দেবে ওইটা দেবে, অ্যাকচুয়ালি আমি ধরলাম যে 80% 70% স্কুল টিচার ইম্পর্টেন্টলি পড়ায় টু গেট দ্য রেজাল্ট, কিন্তু

0: ইট ইজ নট দ্য আলটিমেট সলিউশন। আমি আমি অনেক স্কুলের ক্ষেত্রে দেখছি যে স্কুলের টিচাররা একটু নাম্বার কমিয়ে দেয়, ঠিক আছে, এর জন্য আপসেট থাকে। নাম্বার যদি কমিয়ে দেয় দ্যাট ইউ শুড টক উইথ দ্যাট কনসার্ন টিচার, আমার মনে হয়, ঠিক আছে। মানে আগে চার দিনের পড়াশোনার ওয়ে আর এখন পড়াশোনার ওয়ের মধ্যে অনেকটাই ডিফারেন্স, এবং এটা গার্জিয়ানদেরকেও বুঝতে লাগবে এবং বাচ্চাদেরকেও স্পেস দিতে লাগবে এটাকে নিয়ে। অনেকে কি আছে যে তোমার স্কুল মাস্ক থেকে কি লাগবে, স্কুল টিচারের কাছে পড়তেই লাগবে, দিস ইজ নট দ্য ওয়ে টু আলটিমেট সলিউশন আমার মনে হয়, ঠিক আছে। আমি যার কাছে কমফোর্টেবল আমি তার কাছে করবো, এবং স্কুলের টিচার ম্যাক্সিমাম কি হয় প্রাইভেট স্কুলের টিচাররা মাস্ক কমিয়ে দেয়, এটার মধ্যে অনেক কিছু আছে, এটা আমি আর ওপেনলি বলতে পারছি, বাট এটা কিন্তু আলটিমেট সলিউশন না। গার্জিয়ানরা যদি মনে করে যে ঠিক আছে ও যদি এক দু নাম্বার কম পায় তা তার প্রপার গাইডেন্স দরকার যাতে মাধ্যমিকটা ভালো হয়, এমন অনেক স্টুডেন্ট আছে এইট থেকে নাইন অব্দি টেন অব্দি পুরো স্কুলের টিচারের কাছে পড়ে মাধ্যমিকে বা টুয়েলভে গিয়ে কম নাম্বার পেয়ে নিয়েছে, ঠিক আছে। দিস ইজ নট দ্য সলিউশন আমার মনে হয়। তো বাচ্চাদের গার্জিয়ানদেরকেও একটু টেন্স দিতে লাগবে এবং বাচ্চাদেরকে সামটাইমস একটু বিলিভও করতে হবে। আবার অনেক সময় মানে অন্ধের মতো বিশ্বাস না করলেই হয়, এটা
1: ধন্যবাদ স্যার, একদম শেষ মুহূর্তে অনেকটা খুবই গুরুত্বপূর্ণ সাজেশন দিলেন, এবং আশা করি যারা শুনছেন, যে সমস্ত অভিভাবকরা শুনছেন আমাদের অনুষ্ঠান, যে সমস্ত ছাত্রছাত্রীরা শুনছে অনুষ্ঠান, তারা নিশ্চয়ই অনেক অনেক উপকারী হবেন।
0: কেন আজকে একটা ক্লাসের মধ্যে আউট অফ 50-60 স্টুডেন্ট কেন 10-12 জনই খালি এগিয়ে যায়, 10-20 জন দে আর ওয়েটিং টু গেট সাকসেস, আর বাকিরা কোনো সাকসেস পাচ্ছে না। ওয়াই? আমার একটাই প্রশ্ন, বিকজ স্টুডেন্ট শুড বি কমিউনিকেটিভ উইথ অল দ্য টিচার।
1: যাই হোক, এটা এটা অনেকটা এটা আরেকটা যদিও প্রসঙ্গ, মানে আমাদের আজকের যে প্রসঙ্গটা হচ্ছে একদম শিক্ষাক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনী নিয়ে, এটা নিয়ে আপনি অনেক কিছু বললেন, যেমন এই ক্লাসরুমের সম্পর্কে বললেন, এই নতুন কি বলবো এই শিক্ষাক্ষেত্রে যে ভার্চুয়াল ক্লাসরুম, স্মার্ট ক্লাসরুম এগুলোর কথা বললেন, অনলাইনে শিক্ষা, তারপর গেম ক্লাসিফিকেশন বা এই থিয়েটার এডুকেশন, থিয়েটার নিয়ে পড়া বা
0: থিয়েটার, যেমন যেমন জিওগ্রাফি নিয়ে যদি আমি বলি, জিওগ্রাফি এরকম একটা সাবজেক্ট, ঠিক আছে, তো এটার মধ্যে অনেক প্র্যাকটিক্যালও করানো যায়, লাইক টেলিস্কোপ, টেলিস্কোপ ক্লাসেসও করানো যায়, বহুত মানে এক্সপ্রেশন অনেক ক্রাইটেরিয়া থাকে যেটা এবার মানে বইয়ের মধ্যে পাওয়া যাচ্ছে আর কি, নতুন চলে গেছে, বই আসলে সেটার পারফেকশন আরো বেশি বোঝা যাবে।
1: আচ্ছা আচ্ছা, তাছাড়া এখন এআই এর একটা যুগ রয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা একটা, এটা একটা বিশাল হয়তোবা, কিন্তু অবশ্যই যেটা আপনারাই বলেন বলেছেন যে এআই সর্বস্ব নির্ভর না হওয়াই ভালো, কিছু কিছু ভুল তো আছে এখানে, ত্রুটিপূর্ণ শেখার থেকে না শেখা ভালো, এটা ঠিক। তো ধন্যবাদ, ধন্যবাদ স্যার, অনেকটা সময় নিলাম আপনার, এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন। শ্রোতা বন্ধু, এতক্ষণ গুপ্তা ক্লাসেসের স্যার দীপ্তনু গুপ্তা ছিলেন আমাদের সঙ্গে, অনেকটা সময় দিলেন উনি, স্যারকে অনেক অনেক ধন্যবাদ, আবারও আরেকদিন কথা বলবো স্যারের সঙ্গে। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো শ্রোতা বন্ধু, আজ উড়ান পর্বে এতক্ষণ কথা বললাম দীপ্তনু গুপ্তা স্যারের সাথে, স্যার অনেকটা বেশি অনেক বিস্তারিতভাবে বেশ কিছু আলোচনা করলেন, তো আশা করি আমাদের স্যারের কথা ভালো লেগেছে আপনাদের, সঙ্গে থাকুন, টিউন করে থাকুন 101.6 মেগাহার্টজ আকাশবাণী FM উজ্জ্বল।

শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্টজ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে উড়ান পর্বে রয়েছেন। উড়ান পর্বে আজ শিক্ষায়তনে নতুন উড়ান নিয়ে হলো কথা। শিক্ষাক্ষেত্রে বর্তমানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নতুন উদ্ভাবন বা ইনোভেশন এসেছে আমরা জানি, যা শেখানো ও শেখার পদ্ধতিকে অনেকটা বদলে দিচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য যেমন আলোচনা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এটা ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের সক্ষমতা অনুযায়ী পড়াশোনা, প্রশ্নের উত্তর, তার মূল্যায়ন এবং শেখার সহায়তা করে। তারপর এসছে ভিআর বা এআর, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি বা অগমেন্টেড রিয়েলিটি, যেখানে ইতিহাস, বিজ্ঞান বা ভূগোলের বিষয়গুলোকে বাস্তবসম্মতভাবে এক্সপিরিয়েন্স করা যায়, ছাত্রছাত্রীরা সেটা করতে পারে। এছাড়াও রয়েছে স্মার্ট ক্লাসরুম, এখন স্কুলে স্কুলেই সে বিষয়টা রয়েছে। ইন্টার অ্যাক্টিভ স্মার্ট বোর্ড, ডিজিটাল কন্টেন্ট আর অনলাইনে সেগুলোর মূল্যায়ন করা। তারপর নতুন উদ্ভাবনের মধ্যে সে অনলাইন ও হাইব্রিড শিক্ষা। তাছাড়া রয়েছে গেম ভিত্তিক, মানে খেলাধুলা ভিত্তিক শিক্ষা, খেলার মাধ্যমে শেখার আগ্রহ

ও অনেকটা বাড়ে, এবং লার্নিং বাই ডুইং একটা প্রসেস এর মধ্যে রয়েছে। তারপর অ্যাডাপটিভ লার্নিং, যেখানে শিক্ষার্থীরা শেখার গতি ও দুর্বলতা অনুযায়ী তাদের পাঠ্যবস্তুগুলোকে চেঞ্জ করতে পারে। তাছাড়া ডিজিটাল লাইব্রেরি বা ই বুক, যে কোনো সময় যে কোনো স্থান থেকে এখন শিক্ষা সামগ্রী ব্যবহারের সুযোগ, এটা একটা বিশাল দিক। মানে একটা সময় ছিল ভাবুন, আমাদের একটা বিশেষ বই যদি লাগতো সেটা শহরের আপনার কাছাকাছি দোকানে পাওয়া যাচ্ছে না, সেটা আনতে হলে কত কাঠখড় পোড়ানো হতো, দেশের অন্যান্য রাজ্য থেকে আনানো হতো। আমার বিশেষ করে আমার নিজের মনে আছে, আমাদের কোর্সের সময় আমি অডিটের একটা বই মানে পাচ্ছি না কোথাও পাচ্ছি না, মানে কলকাতা থেকে আনানো হয়েছিল বেশ অনেকটা দাম দিয়ে, বেশি দাম দিয়ে, তাও অনেক খুঁজে বের করে দিয়েছিলেন, একজন উপকৃত করেছিলেন আমাকে। অথচ এখন সব কিছু অনলাইনে পাওয়া যায়, বা অনলাইনে যে কোনো লাইব্রেরির আমার যদি মেম্বারশিপ থাকে ছাত্রছাত্রীদের, তারা অনায়াসেই সেই লাইব্রেরির ওয়েবসাইটে ঢুকে পড়ে নিতে পারে সেই কাঙ্ক্ষিত বইটা, সেখান থেকে নোটস কালেকশন করতে পারে। এছাড়াও রয়েছে ই বুক, তো রয়েছেই, অনেক বেশি স্বাচ্ছন্দ্য এবং সুবিধা হয়ে গেছে পড়াশোনার ক্ষেত্রেও। তারপর নতুনভাবে এখন এসছে রোবোটিক্স ও কোডিং শিক্ষা, ছোটবেলা থেকে প্রোগ্রামিং, রোবট তৈরি এবং সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলা হচ্ছে। তারপর 3D প্রিন্টিং, বিজ্ঞান প্রকৌশল এবং নকশা শেখার, হাতে কলমে শেখার সুযোগ, এগুলো ভীষণভাবে শিক্ষাক্ষেত্রে প্রভাবিত করছে, ছাত্রছাত্রীদের উপকৃত করছে। তবে বর্তমানে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে আলোচিত এবং দ্রুত বিস্তৃত উদ্ভাবন হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, মানে AI ভিত্তিক শিক্ষা, যা শিক্ষার্থীদের ব্যক্তিগত চাহিদা অনুযায়ী শেখার এক্সপিরিয়েন্স করে দেয়। তবে এতটা নির্ভরশীল সেখানে না হওয়া ঠিক, আমাদের গুপ্তা স্যারও সেটা বললেন। সেক্ষেত্রেও কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেটাকে আবার স্যারদের সঙ্গে ম্যাডামদের সঙ্গে একটু ক্রস চেকিং করিয়ে নিলে খুবই ভালো। হ্যালো, কে বলছেন? হ্যালো, কে বলছেন? তো শ্রোতা বন্ধু, টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জয়ন্ত, রয়েছেন উড়ান পর্বে।

শ্রোতা বন্ধু, টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জ্বল, আর এই মুহূর্তে সেরা কথা। আজ শিক্ষা মূলক ও শিক্ষা সম্পর্কিত কিছু উক্তি আপনাদের বলব আজকে সেরা কথায়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্তই তার অধীন। তিনি এও বলেছেন, তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা, যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে।

শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। এরপরে যথাক্রমে রয়েছে ককবরক ও স্থানীয় বাংলা সংবাদ। ফিরে আসছি আবার সংবাদের পর গানে আপকে লিয়ে নিয়ে। সঙ্গে থাকুন, টিউন করে থাকুন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সেমিকন্ডাক্টর মিশনের বিষয়ে সকলের মধ্যে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তিনি আজ গুজরাটের সানন্দে সিজিসেমির আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করে বক্তব্য রাখেন। পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকট, সময়োপযোগী সিদ্ধান্ত ও যথাযথ কূটনীতির মাধ্যমে ভারত সফলভাবে মোকাবিলা করেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। তিনি আজ রাজস্থানে 1,05,000 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচিতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, কোনো বিধায়ক জনস্বার্থে প্রশ্ন তুললে সরকারের তা ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত। আইআইটি খড়গপুরের সমাবর্তনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ভারতের প্রথম এই আইআইটিকে সমস্ত আইআইটির জননী হিসেবে অভিহিত করেছেন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির 6-দিনব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্য আজ তেহরানে শুরু হয়েছে। শেষকৃত্যে ভারতের প্রতিনিধিত্ব করছেন বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 16-এ কানাডা মরক্কোর বিরুদ্ধে এবং প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সানন্দে সিজিসেমির আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করেছেন। 7,500 কোটি টাকারও বেশি অর্থ বিনিয়োগে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের অধীনে গড়ে ওঠা এই কেন্দ্রটি দেশের প্রযুক্তি উৎপাদন যাত্রায় এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করল। ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের ক্ষেত্রে এটি এক বড় অগ্রগতি। সানন্দে প্রধানমন্ত্রী অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই কারখানাটি ঘুরে দেখেন এবং উৎপাদন পদ্ধতি পর্যবেক্ষণ করেন। তিনি কর্মরত ইঞ্জিনিয়ার ও অপারেটরদের সঙ্গে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী বলেন, এই কেন্দ্র থেকে উৎপাদন শুরু হবার ফলে আগামী দিনে এখানে বহু স্টার্টআপ সংস্থা গড়ে উঠবে। এখান থেকে বহু শিল্প সংস্থা তাদের উৎপাদন শুরু করবে। আগামী দিনে এই অঞ্চলে প্রচুর কর্মসংস্থানও সৃষ্টি হবে। শ্রী মোদী আরও বলেন, বহু রাজ্যে সেমিকন্ডাক্টর ক্লাস্টার গড়ে উঠবে। ভারতের সেমিকন্ডাক্টর মিশনের বিষয়ে সকলের মধ্যে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে।
1: 5 সাল পহলে ভারত নে সংকল্প লিয়া থা কি দেশ কো সেমিকন্ডাক্টর হাব বানায়েঙ্গে। হাম ডিজাইন ইন ইন্ডিয়া, मेक इन इंडिया के मंत्र को लेकर आगे बढ़े और आज देश के तीसरे सेमीकंडक्टर प्लांट में भी चीप पैकेजिंग का कमर्शियल प्रोडक्शन शुरू हो रहा है।
0: प्रधानमंत्री आज राजस्थाने 1,05,000 कोटी टाकारो बेशी मूल्य বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এর মাধ্যমে রাজস্থানের পরিকাঠামো, জ্বালানি, পরিবহন ও

0: কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সুবিধা হবে। প্রধানমন্ত্রী যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেন। এরপর তিনি বালোতারা জেলার পাঁচপান্দ্রায় দেশের অত্যাধুনিক গ্রিনফিল্ড রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি হয়েছিল, তবে সময়োপযোগী সিদ্ধান্ত, যথাযথ কূটনীতি এবং জাতীয় সম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ভারত সফলভাবে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করছে। যখন অনেক দেশ জ্বালানি সংকটের সমস্যার সম্মুখীন, তখন ভারত পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করে কার্যকর কৌশল গ্রহণ করেছে এবং নিজস্ব কূটনীতি প্রয়োগের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছে।
1: हमने संकट शुरू होते ही रिफाइनरीज के सामर्थ्य पर फोकस किया। औद्योगिक काम के लिए जो गैस बनती थी उसकी जगह रिफाइनरीज को रसोई गैस एलपीजी बनाने के लिए कहा गया और 7 दिनों के भीतर भीतर एलपीजी के उत्पादन में बढ़ोतरी हुई। पहले जो 35,000 मैट्रिक टन एलपीजी का उत्पादन देश में होता था, संकट के दौरान वो 54,000 मैट्रिक टन बढ़ गया।
0: ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবাহো সুবিয়ান্তোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6 থেকে 8 তারিখ ইন্দোনেশিয়ায় রাষ্ট্রীয় সফর করবেন। এটি হবে ইন্দোনেশিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চতুর্থ সফর এবং 2018 সালের মে মাসে ভারত ইন্দোনেশিয়ার সম্পর্ককে সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার পর এটি হবে তার প্রথম দ্বিপাক্ষিক সফর। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, আগামী 20 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত সংসদের বাদল অধিবেশনের সরকারি প্রস্তাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুমোদন দিয়েছেন। এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিভিন্ন বিষয়ে অর্থপূর্ণ বিতর্ক, আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিধায়কদের কাজ শুধু আইন প্রণয়ন করা বা রাজনৈতিক বিতর্কে অংশ নেওয়া নয়, সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠাও তাদের অন্যতম প্রধান দায়িত্ব। একই সঙ্গে কোনো বিধায়ক জনস্বার্থে প্রশ্ন তুললে সরকারের তা ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মনে করেন। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লোকসভার অধ্যক্ষ বলেন, জনগণ বিপুল আস্থা ও বিশ্বাস নিয়ে বিধায়কদের নির্বাচিত করেন, তাই সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করা জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্ব। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে আইআইটি খড়গপুরের 72তম সমাবর্তন অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মোট 3,936 জন পড়ুয়ার হাতে তাদের ডিগ্রি তুলে দেওয়া হয়। এদের মধ্যে 539 জন পিএইচডি, 31 জন এমএস পেয়েছেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ভারতের প্রথম এই আইআইটিকে সমস্ত আইআইটির জননী হিসেবে অভিহিত করে দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা ও জাতি গঠনের যাত্রাপথে এর অনন্য অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, গত 75 বছরে এই প্রতিষ্ঠানটি আইআইটি আন্দোলনের সূতিকাগার থেকে ভারতের অন্যতম প্রধান উদ্ভাবক, উদ্যোক্তা সৃষ্টি এবং শিক্ষাগত উৎকর্ষের কেন্দ্রে পরিণত হয়েছে। যারা আজ ডিগ্রি পেয়েছেন তাঁদের ভূয়সী প্রশংসা করে মন্ত্রী 2047 সালের মধ্যে বিকশিত ভারত এর লক্ষ্য পূরণে অবদান রাখার আহ্বান জানান।
2: ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি, এইমস টু বিকাম এ ফুললি ডেভেলপড নেশন উইথিন ভারত বাই 2047, এন্ড উইদাউট দ্য কন্ট্রিবিউশন অফ দ্য গ্র্যাজুয়েটস এন্ড অ্যালুমনাই অফ দিস ইনস্টিটিউশন ইট ক্যানট বি পসিবল, সো ইউ হ্যাভ টু প্লে এ পিভোটাল রোল।
0: দিল্লির একটি আদালত আজ জাতীয় রাজধানী অঞ্চলে দাঙ্গার ষড়যন্ত্র মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। কারকাট্টুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক সমীর বাজপেয়ী দুজনের জামিন আবেদনই নাকচ করে দেন। বিচার প্রক্রিয়া শুরু না হওয়া সত্ত্বেও দীর্ঘ সময় ধরে তাদের কারাবন্দী করে রাখা ব্যক্তিগত স্বাধীনতার মৌলিক অধিকারের লঙ্ঘন, এই যুক্তিতে তারা জামিন চেয়েছিলেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে শান্তিরক্ষা মিশনে ভারতের দীর্ঘদিনের অবদান এক বিশেষ স্বীকৃতি লাভ করেছে। কঙ্গোর পার্মানেন্ট অপারেটিং বেস সাকেতে অনুষ্ঠিত এক কুচকাওয়াজে জাতিসংঘের অধীনে কর্মরত ভারতীয় সেনাবাহিনীর 651 জন সদস্যকে মর্যাদাপূর্ণ জাতিসংঘ পদক বা ইউনাইটেড নেশনস মেডেল দেওয়া হয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আওতায় পেশাদারিত্ব, কর্মদক্ষতা এবং নিষ্ঠাপূর্ণ সেবার স্বীকৃতিস্বরূপ ভারতীয় কন্টিনজেন্টকে সম্মান জানাতে গতকাল অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়দ আলী খামেনির 6 দিন ব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্য

আজ তেহরানে শুরু হয়েছে। প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে লক্ষ লক্ষ শোকার্ত মানুষ সমবেত হয়েছেন। তারা খামেনেয়ির কফিন এবং সেই বিমান হামলায় নিহত তার পরিবারের সদস্যদের কফিনের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করেন। ভারতের প্রতিনিধিত্ব করছেন বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মার্ঘেরিটা জানান, তারা ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সাম্প্রতিক সংঘাতের ঘটনায় নিহতদের পরিবারের প্রতিও তারা গভীর সমবেদনা জানিয়েছেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেব, চীনের প্রবীণ প্রতিনিধি হে ওয়েই, আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা। 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান অভিযানে খামেনির প্রাণ হারানোর পর এই শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে। আগামী কয়েকদিন ধরে এই শেষকৃত্য অনুষ্ঠান হবে। 9 তারিখে পবিত্র শহর মাশহাদে তাকে সমাহিত করার মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে। এরপর 40 দিন ধরে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। আর এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16-এর প্রথম খেলায় কানাডা মরক্কোর বিরুদ্ধে খেলবে। হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। অন্য ম্যাচে প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30। ওল্ড ট্রাফোর্ডে আজ 5 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করছে। শেষ পাওয়া খবরে 7 ওভার 2 বলে 2 উইকেট হারিয়ে ভারত 79 রান করেছে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সেমিকন্ডাক্টর মিশনের বিষয়ে সকলের মধ্যে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তিনি আজ গুজরাটের সানন্দে সিজিসেমির আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করে বক্তব্য রাখেন। পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকট, সময়োপযোগী সিদ্ধান্ত ও যথাযথ কূটনীতির মাধ্যমে ভারত সফলভাবে মোকাবিলা করেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা ককতমা পরিব বাণী দেববর্মা তিনি নি ককতমা বুবাক রকংখা মঞ্চিবকরক যোধপুরনি বীরখুং খলানি কতাল টার্মিনাল ন চেঙ্গি রেখা তাই হায়ুংনি কতাল গ্রিনফিল্ড রিফাইনারি তাই পেট্রোকেমিক্যাল তাংবতাং হাকতর নিবুখা ইয়াফারখা মুসকাং নৈচি সালমারিনি সিমি সংসদনি ওয়াতৈমলনি অধিবেশন চেঙ্গজাগানো সালচি সালকা আরি রেলওয়ে সালচি সালকা হাস্তে রকনি বিশিঙ্গ অবন পুইলা মেমু ট্রেন স্যাপসাপ তিনি আগরতলানি সিমি চেং রেজাখা হায়ুংকা ফুটবল নি রাউন্ড 16 ন এবা প্রি কোয়ার্টার ফাইনাল নি পুইলা ম্যাচ কানাডাবে মরক্কো থংলায়ানো তাবুক ককতমা শুক্রবই রাষ্ট্রবক্ষরক ইয়াকচু সিপি রাধাকৃষ্ণন তাই মন্ত্রীবক্ষরক নরেন্দ্র মোদী তিনি স্বামী বিবেকানন্দনি থৈজামা সালবন খুলুমুঙ্গিয়া ফারখা হদালামনি বিশিংতৈ মচাং রাধাকৃষ্ণন স্বামী বিবেকানন্দন খড়কসা হাকতরনি হামজাকনাই ওয়ান শুকরং তাই হাকসালনি নাহার মুংকরং হনই খুরচাই শাখা বসাকা স্বামী বিবেকানন্দনি শাকন পৈতুখলাইমা চুং সাজা তাই খাইরক মুংগনাং ভারত নাম তিসানানি ইমাং তিনি বব সঙ্গন লামফুনগৈতঙ্গ বতাই বসাখা স্বামী বিবেকানন্দ নীলাংমানি নাহারমুং অ আচাই সংন খাথাংসারু মন্ত্রী বক্রক শাখা ভারতনি হুকুমু মুকুমু তাই ব সংন হামজাকমা ফুনুক থানি ও স্বামী বিবেকানন্দনি ইয়াফারমুং খুরচাজাক থতক মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি ডিজিটাল স্তাম্ভির মুংনি শ্যাপবাই শ্যাপ নাহারনাই রকনি মানকুবুই শ্যাপকরা ক্লাইমা ও হাফাংনি চেতননি কগ্ন খুরচাখা কেন্দ্রনি মন্ত্রী প্রহ্লাদ যোশীনি কক্ষাল কাইসা শেয়ার ক্লাই ই জাগৃতি প্ল্যাটফর্মনি শ্যাপবাই কনজিউমার মানকুবুই শ্যাব তাংবেখ্রেপ দেখিল ডিজিটাল স্লাইমুং অঙ্গৈ তঙ্গ হনে খুরচাখা মন্ত্রীবক্রক কক্ষাল মচাং প্রহ্লাদ যোশী খুরচাখা ই জাগৃতি কনজিউমার ককশিল চামুং পাইরেনা সামুং ন ডিজিটাল ক্লাইখ্যা আবোবাই অ সেপ্তাইব দশ হাজাক স্রাই স্রাই তাই লাইতে সাংঘা বসাখা অব হাফাংনি লুকু হামক্রাই রুকজাক নাইকল মুংনি মারি তাই কনজিউমার রকনি বাকে লাইতে সাকে মান কুবুইরি নাও নাংমা বারজাই আসা গানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি রাজস্থাননি পজপদরাও খকসা রাসাই বাসাই রেজা কবাং রাংনি হামক্রাই গনাং তাংবতাং ন চেঙ্গি হলংথং কাই রেখা অ তাংবতাং তাংবেখ্রেপ শকজাকনাই রেকালাম তাই সামুং মানথক রুমুঙ্গ নাংমা বারজাই আসা গানো মন্ত্রীবক্রক যোধপুরনি বীরখুং খলানি কতাল টার্মিনাল ন চেঙ্গি রেখা তাই হায়ুংনি কতাল গ্রিনফিল্ড রিফাইনারি তাই পেট্রোকেমিক্যাল তাংবতাং হাকতর নিবুখা ইয়াফারখা মন্ত্রীবক্রক কক নারক

অশাখা অতাংবুতাংনি সেব্বাই রাজস্থাননি স্নামঘর রাংবক সিনমুংতাই সামংমান্থক রুমুঙ্গক তাল সেব ফিয়ক জাগানো মঞ্চবক্রক তিনি গুজরাতনি সানন্দাও সিজি সেমি আউটসোর্সড সেমি কন্ডাক্টর এসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রন চেঙ্গিরঘা আব স্নামনাও রাংবাইখা খক্সনি সাইবারা রুজাকনি কবাং রাং আব চেংজাকমাবাই আরও বিশিও বারা রুজাক চিপ স্নাম মানানো আব মালখুং স্কুটারন খবই জুদা জুদা স্নামখর সামুঙ্গ ফনাংজাগানো সানন্দাও মঞ্চবক্র কতাল তাং সেব্বাই স্নামজাক ও স্নামখরন বেড়াইনাইখা তাই আরও সামুং তাং নাইরকবাই কগলাম সালাইখা কেন্দ্রী মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শাখা অর স্নামৈতি সাজাক মেড ইন ইন্ডিয়া চীন জাপান আমেরিকা তাই ইউরোপ রহর জাগানো আববাই ভারতনি তাং সেব হায়ুঙ্গ সিনিমুং মানানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তাংসালনি সিমি নখা শালদগনি ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া তাই নিউজিল্যান্ড বেড়াইমাও থাঙ্গানো বুইহা নাইখুংনি শালকা বেদিকনি তাংরা রুদেন্দ্র ট্যান্ডন শাখা জুলাই তালনি দকনি সিমি চার সালমারি মন্ত্রীবক্রক ইন্দোনেশিয়া বেড়াইমাও তঙ্গানো বেড়াইমাজরা মন্ত্রীবক্রক প্রেসিডেন্ট প্রভু সুভিয়ান্তু বাই বখাক নইনি কগলাম শালায়ানো তাই জাকার্তা

নানে মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী তাং সালনি সিমি নখা সালদকনি ইন্ডোনেশিয়া অস্ট্রেলিয়া তাই নিউজিল্যান্ড বেড়াইমাও থাঙ্গানো বুইহা নাইখুংনি সালকা বেদিকনি তাংরা রুদেন্দ্র ট্যান্ডন শাখা জুলাই তালনি দকনি সিমি চার সালমারি মন্ত্রীবক্রক ইন্ডোনেশিয়া বেড়াইমাও তঙ্গানো বেড়াইমা জোড়া মন্ত্রীবক্রক প্রেসিডেন্ট প্রভু সুভিয়ান্তো বাই বখাক নইনি ককলাম সালায়ানো তাই জাকার্তাও ভারতনি তংনাইরক বাই সংসাজাক পান্দা মানজাগানো ও তালনি চারনি সিমি চি সালমারি মন্ত্রীবক্রক অস্ট্রেলিয়া বেড়াইমাও তঙ্গানো আরব অস্ট্রেলিয়ানি মন্ত্রীবক্রক বাই জুদা জুদা নাংকুকমা বাবায় ককলাম সালায়ানো তাই ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামো মানজাক না ককতঙ্গ বেড়াইমা পাইথাগ মন্ত্রীবক্রক চি তাই চিসা সালমারি নিউজিল্যান্ড বেড়াইমাও থাঙ্গানো বুসকাং নিচি সালমারিনি সিমি সংসদনি ওয়াতিমলনি অধিবেশন চ্যাংজাগানো আব আগস্ট তালনি চিথাম সালমারি জড়া চলিওয়ানো সংসদ বেচেপনি মন্ত্রী কিরণ রিজিজু তিনি অকক্তমা রেখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খানাই তংবায় আকাশবাণী ককটমানি আপডেট মান্না বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এ আই আর এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এ আই আর নিউজ অ্যালার্টস ইউটিউব নাইডি নিউজ অন এ আই আর অফিসিয়াল আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককটমা আপডেট মান্নাখে টুইটার এবা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গানো মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা আগরতলা হা ফাংনি মেডিকেল রুংন কতর্ন সেন্টার অব এক্সিলেন্স ক্লাইস নাম তি সানানো অংখা হা ফাংনি নাহারমুং ডক্টরস দেনরিগি তিনি আগরতলা প্রজ্ঞা ভবন সংসাজাক পান্দা ককনারগম বতাইব শাখা শাখ নাইনে রগ্নি হামক্রাই খ্লাইনা ও হাস্তে হাফাং শাকথার যাক জিবি শাখাম নগ্নি শাখ নাইনে রগ্নি প্রাইভেট প্র্যাকটিস মথাকমানতি মন্ত্রী অকরা শাখা হা কতর্নি জুদা জুদা হাস্তেও ব অসেপ সামুঙ্গ ফনাংজাক্ষা তাই আবোবাই স্রাং মুং নাহারনা সেপ তঙ্গ অ কক চং মুংনতুই খা মিথিক মুং তাই এরেং কক পীর মুং খ্লাইনা চাইতকজাগী তঙ্গ হনিব কগনারেখা সালচি সালকা আরি রেলওয়ে সালচি সালকা হাস্তে রগ্নি বিশিঙ্গ অবন পুইলা মেমু ট্রেন সেপসাপ তিনি আগরতলা নিশিমি চেংরেজাখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা আগরতলা রেল স্টেশন ও বানানারে আগরতলা নিশিমি করিমগঞ্জ জোড়া মেমু ট্রেন চেংরেখা অ ট্রেন বুসকাং তাংশাল দক সালমারিনি সিমি চয়াউই চলিওয়ানো পান্দা ও মন্ত্রী অকরা শাখা হাস্তে রেল থাংলাই শুনে স্যাপ সাপ ডাকতিন চাষাউই তঙ্গ আসামনি চন্দ্রনাথপুরনি সিমি সাবরুম জোড়া রেল লাইন ডাবল খ্লাইনা বাগী সার্বে নিশামুং পাইরে যাখা সরাই সরাইকে প্রজেক্ট রিপোর্টস নাম যাখা জিরানিয়ানি সিমি বুরজুংনগর জোড়া কাইচিব্রী কিলোমিটার কতাল রেল লাইনস নামনানি সার্বে নিশামুং চলিউই তঙ্গ বশাখা হাস্তে হাফাংনি বখাক্তি আগরতলানি সিমি জম্মু পুরিতাই গয়ানি বিশিঙ্গ দাদাক সিদাক রেল চলিনানি বাগী রেল নাই খুংন কয়মুং রহর জাখা অমৃত ভারত যোজনানি ধর্মনগর কুমারঘাটটাই উদয়পুর রেল স্টেশন কতাল খেস নামনানি সামুং চলুই তঙ্গ আবনি বাগী রেল নাই খুং খক চুকুচি দগ রাজাক দকচি রাসাইরাং গসিমুং রাজাখা পান্দা মানজাখা রেকামুং মন্ত্রী সুশান্ত চৌধুরী এমপি রাজীব ভট্টাচার্য এমএলএ মিনারানী সরকার লামডিং ডিভিশন নি ডিআরএম সমীর লোহানি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়নি লাংমণি নাহার মুং তাই বসংন হামজাক মুংনি ওয়ানশুক মুং তৈ তিনি আগরতলা টাউন হল প্রদেশ বিজেপি যুব মোর্চানি চেতন বাই শ্রৃঙ্গাই রগ্নি ককমালে মুং পান্দা সংসাজাখা পান্দাওয়া মন্ত্রী অকরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়নি লাংমণি ওয়ানশুক মুংন তৈ শুক্রবী ককনারাখা বসাকা ভারত থানসা অংমানি বাগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়নি লাংমা রু লাংমা বেবাক ভারতনি লুকুরগ্নি থানি কাইসা কুথুগিয়াফার মুং পান্দাও কুবুন বিশিং ককনারাখা এমপি রাজীব ভট্টাচার্য আগরতলা পুরনাইখ মেয়র দীপক মজুমদার প্রদেশ বিজেপি কাসকু অভিষেক দেবরাই যুব মোর্চানি কাসকু সুশান্ত দেব আকশং হায়ুঙ্কা ফুটবলনি রাউন্ড অফ 32 নি পাইথাক ম্যাচ ও ঘানানো সাবুক চাগুলনি ফেলাই মুম্বাই ম্যাচেনখা কলম্বিয়া ও ম্যাচ নিয়াগুলো হায়ুঙ্কাপ তাবুক রাউন্ড অফ 16 এবার প্রি কোয়ার্টার ফাইনেলও হাফখা ভারতনি জড়া তিনি হর দামচি সতী থামচি রাউন্ড অফ 16 নি পুইলা ম্যাচ কানাডা বাই মরক্কো থংলায়ানো আবনিয়াগুলো হর দাম নই সতী থামচি উলনই ম্যাচ প্যারাগুয়ে বাই থংলায়ানো ফ্রান্স ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উল্টাম ডিভিশন লীগ ফুটবল নিয়ে সুপার লীগ নি থংমুং তিনি নিশিমি চ্যাংজাক্ষা পুইলা থংমুঙ্গ ইকফাই ফুটবল ক্লাব কুপ্লাইংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসাজাক থংমুঙ্গ ইকফাই ফুটবল ক্লাব চার নৈগুল বাই ভারতরত্ন সংঘন ম্যাচেনখা
बुस्कांग दामनै चिब्रिय हास्तेनी जतो हांखर फेरांक गै कबांखे वातै वायमान हनै हजाक मंगरखा नबर्ति बनायखुं आबनकारै करंगसा करंगसु थायो बेलायखे तुंगै मान हनै शाखा खना सालनि

মারি সাকাও থামচি দক ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নৈচিসনি ডিগ্রি সেলসিয়াস নি গানেগিনি ও তঙ্গে মান তিনি সাল নি তুংমারি সাকাও থামচি দক দশমিক ব্রই ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নৈচি দক দশমিক স্নি ডিগ্রি সেলসিয়াস পাইথাগ ককতমা বুবাগ্রক তাইসা পরিফিওয়া মন্ত্রীবক্রক জয়পুর নিয়ে বীরখুং খলানি কতাল টার্মিনাল ন চেঙ্গে রেখা তাই হায়ুংনি কতাল গ্রিনফিল্ড রিফাইনারি তাই পেট্রোকেমিক্যাল তাংবতাং হাকত নিবখা ইয়াফারখা মুসকাং নুইচি সালমারিনি সিমি সংসদনি ওয়াতৈমলনি অধিবেশন চেংজাগানু সালচি সালকা আরি রেলওয়ে সালচি সালকা হাস্তে রকনি বিশিঙ্গ অবনপুইলা মেমু ট্রেন স্যাপসাপ তিনি আগরতলা নি সিমি চেং রেজাখা হায়ুং কাপ ফুটবল নি রাউন্ড সিক্সটিন এবা প্রি কোয়ার্টার ফাইনাল নি পুইলা ম্যাচ কানাডা বে মরক্কো থংলায়ানু ককতুমা তিনি নিবাগৈ অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানু খনাফুং দামসনি সতী ব্রীজিওয়া

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা রায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, উত্তর পূর্ব রাজ্যগুলোর মধ্যে প্রথম মেমু ট্রেন পরিষেবা আজ আগরতলা থেকে শুরু করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আগরতলা সরকারি মেডিকেল কলেজকে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ছদিনের সফরে যাচ্ছেন। বিশ্বকাপ ফুটবলে আজ থেকে শুরু হচ্ছে রাউন্ড অফ 16 বা প্রি কোয়ার্টার ফাইনাল পর্ব। এবার সংবাদ বিস্তারিত। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে উত্তর পূর্ব রাজ্যগুলোর মধ্যে এই প্রথম মেমো ট্রেন পরিষেবা আজ আগরতলা থেকে শুরু করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলা রেল স্টেশনে পতাকা নেড়ে আগরতলা থেকে করিমগঞ্জ পর্যন্ত মেমো ট্রেনের যাত্রার সূচনা করেন। এই ট্রেনটি আগামী সোমবার 6 জুলাই থেকে এই ট্রেন নিয়মিত চলবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থা দ্রুত উন্নত হচ্ছে। আসামের চন্দ্রনাথপুর থেকে সাব্রম পর্যন্ত রেল লাইন ডাবল করার জন্য সার্ভের কাজ সম্পন্ন হয়েছে। বিস্তারিত প্রজেক্ট রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে। জিরানিয়া থেকে বোধজগনগর পর্যন্ত 14 কিলোমিটার নতুন রেল লাইন নির্মাণের সার্ভের কাজ চলছে। তিনি বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে আগরতলা থেকে জম্মু, পুরী ও গয়ার মধ্যে সরাসরি ট্রেন চালানোর জন্য রেল মন্ত্রকে প্রস্তাব রাখা হয়েছে। অমৃত ভারত যোজনায় ধর্মনগর, কুমারঘাট ও উদয়পুর রেল স্টেশনে আধুনিকীকরণের কাজ চলছে। এর জন্য রেল মন্ত্রক 96 কোটি 60 লক্ষ টাকা বরাদ্দ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক মিনারানী সরকার, লামটিং ডিভিশনের ডিআরএম সমীর লোহানি। আগামী 20 জুলাই থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে। তা চলবে আগামী 13 আগস্ট পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ এখবর জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বালুচরায় প্রায় 1,06,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী বালুচরার পাঁচপাত্রায় ভারতের প্রথম গ্রিনফিল্ড সমন্বিত শোধনাগার কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন, যা দেশের জ্বালানি ও পেট্রোকেমিক্যাল খাতে একটি যুগান্তকারী সাফল্য। তিনি রাজস্থান সরকারের বিভিন্ন বিভাগে নিয়োগপ্রাপ্ত প্রায় 54,000 যুবকের হাতে নিয়োগপত্র তুলে দেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, চ্যালেঞ্জ যত বড় বা অপ্রত্যাশিতই হোক না কেন, নতুন ভারত তার সংকল্প থেকে পিছু হটে না কিংবা তার গতিও কমিয়ে দেয় না। তিনি বলেছেন, আজ যোধপুরে নতুন বিমানবন্দর টার্মিনালের উদ্বোধন দেশের উন্নয়ন যাত্রাপথে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আগরতলা সরকারি মেডিকেল কলেজকে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলা রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। ডক্টর স্টে উপলক্ষে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, চিকিৎসকদের স্বার্থ সুরক্ষায় রাজ্য সরকার আন্তরিক। জিবি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন রাজ্যে এই ব্যবস্থা কার্যকর রয়েছে এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার সুযোগ আছে। এই সিদ্ধান্তকে ঘিরে অযথা বিভ্রান্তি ও অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, এনএইচএম অধিকর্তা সাজু ওয়াহিদ, স্বাস্থ্য অধিকর্তা ডক্টর দেবশ্রী দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে 10 জন অবসরপ্রাপ্ত চিকিৎসক ও বিশিষ্ট চিকিৎসকদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার হচ্ছে সাংবাদিক বান্ধব সরকার। সরকার সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় আন্তরিকতার সঙ্গে কাজ করছে। সংবাদপত্র ও সাংবাদিকদের গুরুত্ব বিবেচনা করে রাজ্য সরকার বহু প্রকল্প গ্রহণ করছে। রক্তদান সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রক্তের কোনো বিকল্প নেই। তিনি নিয়মিতভাবে স্বেচ্ছায় রক্তদানকে একটি সামাজিক

আন্দোলন হিসেবে গড়ে তোলার উপর জোর দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় পাল প্রমুখ। অনুষ্ঠানে মোট 21 জন স্বেচ্ছায় রক্তদান করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী আজ স্বামী বিবেকানন্দের মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে শ্রী রাধাকৃষ্ণন স্বামী বিবেকানন্দকে একজন মহান দেশপ্রেমিক, দার্শনিক ও আধ্যাত্মিক দূরদর্শী হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, স্বামী বিবেকানন্দের আত্মবিশ্বাসী, আলোকিত ও সহনশীলতা ভারত গড়ার স্বপ্ন আজ জাতির পথ প্রদর্শন করে চলছে। তিনি আশা প্রকাশ করেন যে স্বামী বিবেকানন্দের আদর্শ প্রত্যেককে নিষ্ঠার সঙ্গে সেবা করতে, চরিত্রের সর্বোচ্চ মান বজায় রাখতে এবং দেশ গঠনে নিজেদের অঙ্গীকারে অবিচল থাকতে অনুপ্রাণিত করবে। প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতের সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং জাতীয় চেতনাকে বিশ্বব্যাপী স্বীকৃতি এনে দেওয়ার ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের অবদান অতুলনীয়। স্বামী বিবেকানন্দের মেধা এবং অনুপ্রেরণামূলক চিন্তাধারা আজও লক্ষ লক্ষ তরুণ তরুণীকে পথ দেখায় এবং অনুপ্রাণিত করে। তিনি আরও বলেন যে স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক শিক্ষা বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নে জাতিকে নতুন শক্তি ও দিক নির্দেশনা দিয়ে যাবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ জাতীয়তাবাদী ভাবনা নিয়ে আজ আগরতলা টাউন হলে প্রদেশ বিজেপির যুব মোর্চার উদ্যোগে ছাত্র সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন দর্শন নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি বলেন, ভারতের ঐক্যের জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সর্বোচ্চ আত্মত্যাগ সমস্ত ভারতবাসীর কাছে এক গভীর অনুপ্রেরণা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব প্রমুখ। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ কুমারঘাটের পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউটে বিজেপির যুব মোর্চার উদ্দেশ্যে ছাত্র সম্মেলনী অনুষ্ঠিত হয়। বক্তারা তাদের ভাষণে শ্যামাপ্রসাদ মুখার্জির দেশপ্রেম এবং জাতীয়তাবোধ বিষয়ে আলোকপাত করেন। বক্তব্য রাখেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সন্তোষ ধর, বিজেপি ঊনকোটি জেলার সভাপতি বিমল কর প্রমুখ। এখবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার, ফেসবুক প্ল্যাটফর্মে AIR নিউজ অ্যালার্টসে এবং ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন AIR অফিসিয়ালে। এছাড়া আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে AIR নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার থেকে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ছদিনের সফরে যাচ্ছেন। নতুন দিল্লিতে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রুদ্রেন্দ্র ট্রেন্ডন একথা জানান। তিনি জানান, এটি হবে প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়ার চতুর্থ সফর। কেন্দ্রীয় সরকারের সাব মিশন অন এগ্রিকালচারাল মেকানাইজেশন এবং মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অব হর্টিকালচার প্রকল্পে আজ ঊনকোটি জেলার কুমারঘাটে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। দুটি প্রকল্পে 43 জন কৃষক বিনামূল্যে পাওয়ার উইচার পেয়েছেন। কুমারঘাট কৃষি কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৃষি তত্ত্বাবধায়ক উত্তম ধর প্রমুখ। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 ম্যাচে শেষ ম্যাচে ঘানাকে 1-0 ব্যবধানে পরাজিত করে পরবর্তী পর্বে প্রবেশ করল কলম্বিয়া। এই ম্যাচের পর বিশ্বকাপ এখন রাউন্ড অফ 16 বা প্রি কোয়ার্টার ফাইনাল পর্বে প্রবেশ করেছে। ভারতীয় সময় আজ 10:30 রাউন্ড অফ 16 প্রথম ম্যাচে কানাডা ও মরক্কো পরস্পরের মুখোমুখি হবে। এরপর রাত 2:30 দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে ফ্রান্সের বিরুদ্ধে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবলের সুপার লীগের খেলা আজ থেকে শুরু হয়েছে। প্রথম খেলা ইকফাই ফুটবল ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ইকফাই ফুটবল ক্লাব 8-2 গোলে ভারতরত্ন সংঘকে হারিয়ে দেয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেটে আজ 6টি খেলা হয়। নরসিংগড়ে পিটিএ মাঠে দুটি খেলায় মৌচাক ক্লাব 6 উইকেটে মডার্ন ক্রিকেটে একাডেমিকে এবং ব্লাড মাউথ ক্লাব 9 উইকেটে স্পুলিঙ্গ ক্লাবকে পরাজিত করে। এমবিবি স্টেডিয়ামে দুটি খেলায় এগিয়ে চলো সংঘ 129 রানে রামনগর স্পোর্টিং ক্লাবকে এবং নিউ প্লেস সেন্টার 8 উইকেটে ইউনাইটেড বিএসটিকে হারিয়ে দেয়। টিআইটি মাঠে দুটি খেলায় তরুণ সংঘ কোচিং সেন্টারকে 10 উইকেটে রয়্যাল কোচিং সেন্টারকে হারায়। এছাড়া চাম্পামারা কোচিং সেন্টার ও ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারের খেলা টাই হয়। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টা রাজ্যে সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া কিছু জায়গায় তীব্র গরমের সম্ভাবনা বলে জানিয়েছে দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস। এখনকার বিশেষ বিশেষ খবরগুলো আবারও। উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে প্রথম মেমু ট্রেন পরিষেবা আজ আগরতলা থেকে শুরু করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আগরতলা সরকারি মেডিকেল কলেজকে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলা হবে।

নরেন্দ্র মোদী আগামী সোমবার ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ছদিনের সফরে যাচ্ছেন। বিশ্বকাপ ফুটবলে আজ থেকে শুরু হচ্ছে রাউন্ড অফ সিক্সটিন বা প্রি কোয়ার্টার ফাইনাল পর্ব। স্থানীয় সংবাদ আজকের মধ্যে এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

0: শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে রয়েছেন আপনার প্রিয় অনুষ্ঠান গানে আপকে লিয়েতে। হ্যাঁ শ্রোতা বন্ধু, অনুরোধের আসর, ফোন করুন 2326253। আরেকটা নাম্বার দিচ্ছি আপনাদের, 9485007172। আবারও বলছি 9485007172, অর্থাৎ 9485007172, এই নাম্বারটিতেও ফোন করতে পারেন, অথবা 0381-232-6253 এই নাম্বারটি তো রইলই। সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও জানা আছে আপনাদের, হোয়াটসঅ্যাপেও কল করতে পারেন আপনারা, বা হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন কোন গান শুনতে চান। তো এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু রয়েছেন ফোনের প্রান্তে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? না, এই মুহূর্তে আপনার কথা শোনা যাচ্ছে না। শ্রোতা বন্ধু আরেকবার চেষ্টা করবেন। নমস্কার, কে রয়েছেন?
1: আমি আগরতলা থেকে রিনা পল বলছি, চিত্তরঞ্জন রোড থেকে।
0: চিত্তরঞ্জন রোড থেকে রিনা পল, বলুন।
1: অনুরোধ করব?
0: হুম হুম, নিশ্চয়ই অনুরোধ করার আসরই তো।
1: দুটোই চলবে না, হিন্দি বাংলা?
0: হ্যাঁ হ্যাঁ।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: হ্যালো,
0: বলুন, শুনতে পাচ্ছি।
1: হিন্দি না বাংলা,
0: আপনি কোনটা শুনতে চান সেটা বলুন, আমি শোনাবো।
1: আমি তো হিন্দি শুনবো।
0: তাহলে শোনাবো, বলুন। অনুষ্ঠানের নামই গানে আপকে লিয়ে, তাহলে
1: রাম তেরে গঙ্গা মেলি।
0: হ্যাঁ, রাম তেরে গঙ্গা মেলি, কোন গানটা?
1: সোন
0: সাহেবা সোন। বাহ, খুব দারুণ গান বেছেছেন। আপনিও ভালো থাকবেন।
1: সঙ্গে থাকলে গরম অনুভূতি কম হয় আমার মনে হয়।
0: ভালো ভালো ভালো ভালো থাকবেন, আপনিও আমাদের সাথে এইভাবেই থাকবেন, জুড়ে থাকবেন সব সময়।
1: এফএম কাছে থাকলে গরম গরমটা একটু কমই মনে হয় আমার।
0: শুনুন আপনার পছন্দের গান।

Son sawa son pyar ki son son sahiba son. Ram tere ganga mele ranobodho ei gaan Lata Mangeshkar er konthe shunlam etokkhon amra ar ei gaantir jonno onurodh korechilen Rina Pal. Onek onek dhonnobad eto sundor ekta gaan diye shuru korte parlam ajker ei ashor. To shrota bondhu ekjon royechen phoner oprante. Namaskar, ke royechen? Hello. Hello. কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? কে বলছেন বলুন। হ্যাঁ বলুন কিশোরবাবু, কি গান শুনতে চান? কি গান শুনতে চান সেটা বলুন না। হ্যালো বলে নামটা বললেন, তারপর আর কথা বলছেন না। কি অবাক কাণ্ড বলুন তো।

0: ফোন লাইনটা রাখছেন ব্যস্ত করে। তো শ্রোতা বন্ধু, আপনি ফোন করতে পারেন 9485007172 এই নম্বরে, অথবা 2326253 এই নম্বরে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন কী গান শুনতে চান জানিয়ে। একজন শ্রোতা বন্ধু লিখেছেন, বিশু রায় উনি শুনতে চেয়েছেন বড়ে ঘর কি বেটি মুভি থেকে তেরে পায়েল বাজে। শোনাচ্ছি আপনাকে এই গানটি, অবশ্যই শুনতে থাকুন, টিউন করে থাকুন। আরেকজন শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার নমস্কার, কে রয়েছেন এই মুহূর্তে, কে বলছেন, আপনার কথা কিছুই শোনা যাচ্ছে না। হ্যাঁ বলুন বলুন।
1: আচ্ছা আচ্ছা, নমস্কার, আমি বীরেন্দ্র বর্মা বলছিলাম।
0: হ্যাঁ বলুন।
1: ছবির নাম হলো দিল মে ফের ইয়াদ কিয়া। দিল মে ফের ইয়াদ কিয়া,
0: কি ছবির নামটা একটু বলবেন পরিষ্কার করে?
1: দিল মে ফির ইয়াদ কিয়া।
0: আচ্ছা, দিল মে ফির ইয়াদ কিয়া। হ্যাঁ, কোন গানটা বলুন, গানটা বলুন।
1: আচ্ছা, ও মে সুরিয়া তু হে মেরি কিরণ, মে সুরিয়া তু হে মেরি কিরণ।
0: আচ্ছা বুঝেছি,
1: ধন্যবাদ,
0: থাকুন সঙ্গে থাকুন, শুনতে পাবেন।

0: কে বলছেন শ্রোতা বন্ধু? হ্যালো, কে রয়েছেন?
1: সুমন বলছি, সুমন।
0: সুমন বাবু বলুন, সুমন কি?
1: মিলনসঙ্গ থেকে দাদা।
0: সুমন কি
1: আরে কি টাইটেল?
0: হ্যাঁ,
1: দাস দাস।
0: আচ্ছা বলুন কি গান।
1: হ্যাঁ দাদা, হাত করে দিয়ে আপনি থেকে মুঝে কুছ তুমসে হে কেহনা, এই গানটা শুনিয়ে দিন।
0: আচ্ছা, কাকে কাকে বলবেন, কাকে কিছু শোনাতে?
1: যারা শুনুনের হে শুনছে দাদা।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: ভালো থাকবেন।
0: ভালো থাকবেন আপনিও, ধন্যবাদ ফোন করার জন্য। শ্রোতা বন্ধু, একটা লাইন যদি বিজি থাকে তাহলে আরেকটা লাইনও রয়েছে আমাদের, মানে ফোন নাম্বার 9485007172। হ্যাঁ, এই নাম্বারও একটা ফোন এসে গেছে। নমস্কার, কে রয়েছে?
2: হ্যালো,
0: কে বলছেন?
2: আমি কোয়াই থেকে বলছি, কাজী বাড়ি হচ্ছে।
0: কোয়াই থেকে? বলুন।
2: আমি নসিব আপনা আপনার গান থেকে শুনতে চাই।
0: নসিব আপনা আপনা কোন কোন গানটা?
2: বাবা হে বুড়া হে যে ছাতি হে মেরা পতি মেরা দেবতা হে, এই গানটা আমি শুনতে চাই।
0: ও আচ্ছা, ধন্যবাদ, সঙ্গে থাকুন।
2: আচ্ছা, গুড নাইট।
0: শোনাবো আপনাদের পছন্দের গানগুলো অবশ্যই।

শ্রোতাবন্ধু, গানে আপকে লিয়ে চলছে 101.6 মেগাহার্টজ আকাশবাণী এফএম মজ্জায়ন্ততে। ফোন নম্বর দুটো হলো 9485007172, আরেকটা তো আপনারা জানেনই 2326253। ফোন করবেন আপনার পছন্দের গান শোনার জন্য। তবে অনুরোধ আমার তরফ থেকে একটা, গানের মাঝখানে ফোন করলে আমি কিন্তু ফোনটা নিতে পারবো না, কারণ কোনো একজন শ্রোতাবন্ধু একটা গান শুনতে চেয়েছেন, সেই গানটা বন্ধ করে দিয়ে ফোন নেওয়াটা ঠিক নয়, ঠিক না? তাই গানটা শেষ হলেই অবশ্যই ফোন করবেন।

শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্টজ আকাশবাণী এফএম মজ্জয়ন্ত। আর এই মুহূর্তে গানে আপকে লিয়েতে রয়েছেন, এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু জিরানিয়া থেকে ঝর্ণা ভট্টাচার্য মেসেজ করলেন, ঘর এক মন্দির সিনেমার যে কোনো একটি গান শোনাতে। শ্রোতা বন্ধু, একদম সময় এগিয়ে এসছে, বেশি একটা সময় আমাদের হাতে নেই, তো এই সময়ে যেটাই হয় আমি শুনিয়ে দিচ্ছি। খুব পছন্দের গান আপনাদের শোনাচ্ছি এই মুহূর্তে, স্টুডিওতে থাকলেও একটা আন্দাজ করতে পারছি স্টুডিওর বাইরে অর্থাৎ কি ধরনের অবস্থা রয়েছে। আকাশ গুড়ু গুড়ু, বৃষ্টি ঝিরিঝিরি। এই মুহূর্তে আশা করি এই গানটা ভালো লাগবে, আর এই গানটা দিয়েই শেষ করব আজকের গানে আপকে লিয়ে। বিখ্যাত সেই গান শ্রোতা বন্ধু, বৃষ্টির দিনের সবার মনের খুব কাছের গান এটা, আশা করি ভালো লাগবে, শুনুন।

আপনি টিউন করে আছেন 101.6 মেগাহের্টজ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। এবার সংবাদ শিরোনাম। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে এই প্রথম মেমু ট্রেন পরিষেবা আজ আগরতলা থেকে শুরু করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলা রেল স্টেশনে পতাকা নেড়ে আগরতলা থেকে করিমগঞ্জ পর্যন্ত এই মেমু ট্রেনের যাত্রা সূচনা করেন। এই ট্রেনটি আগামী সোমবার 6 জুলাই থেকে নিয়মিত চলবে। আগামী 20 জুলাই থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হবে, তা চলবে আগামী 13 আগস্ট পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু আজ এ খবর জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বালোট্রায় প্রায় 1,06,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার থেকে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে 6 দিনের সফরে যাচ্ছেন। নতুন দিল্লিতে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন একথা জানান। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আগরতলা সরকারি মেডিকেল কলেজকে সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে গড়ে তোলা রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। ডক্টরস ডে উপলক্ষে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এছাড়াও বলেন, চিকিৎসকদের স্বার্থ সুরক্ষায় রাজ্য সরকার আন্তরিক। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলার প্রেস ক্লাবে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রক্তদান শিবিরেরও উদ্বোধন করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বামী বিবেকানন্দের মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে শ্রী রাধাকৃষ্ণন স্বামী বিবেকানন্দকে একজন মহান দেশপ্রেমিক, দার্শনিক ও আধ্যাত্মিক দূরদর্শী হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, স্বামী বিবেকানন্দের আত্মবিশ্বাসী, আলোকিত ও সহানুভূতিশীল ভারত গড়ার স্বপ্ন আজও জাতির পথ প্রদর্শন করে চলছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ ও জাতীয়তাবাদী ভাবনা নিয়ে আজ আগরতলা টাউন হলে প্রদেশ বিজেপি যুব মোর্চার উদ্যোগে ছাত্র সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন দর্শন নিয়ে বিস্তারিত বক্তব্য হয়। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 ম্যাচে ঘানাকে 1-0 ব্যবধানে পরাজিত করে পরবর্তী পর্বে প্রবেশ করল কলম্বিয়া। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবলের সুপার লীগের খেলা আজ থেকে শুরু হয়েছে। প্রথম খেলায় ইকফাই ফুটবল ক্লাব জয়লাভ করেছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালিত মেয়েদের ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেটের আজ 6টি খেলা হয়। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া কিছু জায়গায় তীব্র গরমের সম্ভাবনা বলে জানিয়েছে দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধু, বন্ধুত্ব আর প্রেম দুটি শব্দ আলাদা, কিন্তু আলাদা হলেও দুটোর ভিত্তি একই, বিশ্বাস।

সম্মান আর আন্তরিকতা। বন্ধুত্ব হলো এমন একটি সম্পর্ক যেখানে মানুষ নিজেকে কোনো মুখোশ ছাড়াই প্রকাশ করতে পারেন, আর সেখানে থাকে না কোনো শর্ত, থাকে না কোনো হিসাব নিকাশ। একজন সত্যিকারের বন্ধু আমাদের আনন্দে হাসে, দুঃখে পাশে দাঁড়ায়, ভুল করলে শাসন করে, আবার ভেঙে পড়লে সাহসও জোগায়। আর অন্যদিকে প্রেম হলো অনুভূতির আরও গভীর এক রূপ। প্রেমে থাকে টান, যত্ন, একসঙ্গে ভবিষ্যতের স্বপ্ন দেখার ইচ্ছা। কিন্তু শুধু ভালোবাসা থাকলেই প্রেম টিকে থাকে না। অনেকে বলেছেন প্রেমের সবচেয়ে সুন্দর রূপ হলো বন্ধুত্ব, আর বন্ধুত্বের সবচেয়ে গভীর রূপ হলো নাকি প্রেম। যাই হোক, এ নিয়ে চলবে কথা। আজ রাত 11টা অবধি রয়েছে আর যে চিন্ময়, আমি আজ রাতের প্রসঙ্গ আজকে বন্ধুত্ব নাকি প্রেম, কি বলবেন আপনি? ফোন করতে পারেন 2326253 আমাদের ফোন নাম্বার। এছাড়াও রয়েছে আরেকটি নাম্বার 9485007172। শ্রোতা বন্ধু, শুনছেন আজ রাতের আসর।

বন্ধুত্বের সেই অমর অ্যান্থাম বলা যায় এই গানটিকে। যাই হোক, শ্রোতা বন্ধু, টিউন করে আছেন 101.6 MHz আকাশবাণী FM উজ্জয়ন্ত। আর প্রতি শনিবারের মতোই আজকের শনিবারেও আজ রাতের আসর একটু এগিয়ে এসছে, 9:02 থেকে শুরু করেছি। ফোন নাম্বার 03-81-232-6253 অথবা আরেকটা নাম্বার রয়েছে 9485-007172, 9485-007172 অথবা ফোন করতে পারেন 03-81-232-6253। আমাদের আজকের প্রসঙ্গ, প্রেম নাকি বন্ধুত্ব, বন্ধুত্ব নাকি প্রেম। আজ রাতের আসরে আর যে চিন্ময়ের সঙ্গে থাকছেন আপনিও, যেটা বলছিলাম যে প্রেমের সবচেয়ে সুন্দর দিক, সুন্দর রূপ হলো বন্ধুত্ব, আর বন্ধুত্বের সবচেয়ে গভীর রূপ হলো প্রেম। তবে সব বন্ধুত্ব যে প্রেমে পরিণত হবে এমনটা নয়। অনেক বন্ধুত্ব শুধুই বন্ধুত্ব হয়ে থাকারকেই সবচেয়ে সুন্দর মনে করেন, কারণ প্রতিটি সম্পর্কের নিজস্ব সৌন্দর্য রয়েছে, তাই না শ্রোতা বন্ধু? একটা ভালো প্রেমের সম্পর্কে যেমন বন্ধুর মতো খোলামেলা কথা বলা যায়, তেমনি একজন ভালো বন্ধু আমাদের জীবনে ভালোবাসার অভাব অনেকটাই পূরণ করে দেয়।

তাই বন্ধুত্ব ও প্রেমকে কখনো প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, বরং পরিপূরক হিসেবে দেখা যেতে পারে। জীবনের এই পথে যে মানুষটি আপনার হাসির কারণ জানে, কান্নার ভাষা বোঝে, সাফল্য গর্ব করে এবং ব্যর্থতায় হাত ছেড়ে যায় না, সে বন্ধু হোক বা প্রিয় মানুষ, তিনিই আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সঙ্গী। সম্পর্কের নামের চেয়ে সম্পর্কের গুণটাই বেশি গুরুত্বপূর্ণ, তাই না শ্রোতা বন্ধু? আর সেখানে যদি বিশ্বাস, সম্মান, সততা আর পারস্পরিক বোঝাপড়া থাকে, তবে সেই সম্পর্কই সবচেয়ে সুন্দর, সে বন্ধুত্ব হোক বা প্রেম হোক। তো শ্রোতা বন্ধু, ভালোবাসা আর আন্তরিক শুভেচ্ছা রইল আর যে চিন্ময়ের তরফ থেকে। আপনাদের প্রিয় অনুষ্ঠান আজ রাতে রয়েছে আমি আর যে চিন্ময়, আর আজকের এই আজ রাতের আসরে আমরা কথা বলছি এমন দুটি অনুভূতি নিয়ে যেগুলো ছাড়া মানুষের জীবন যেন কখনোই পূর্ণ হয় না। খুব ছোট্ট শব্দ দুটি, বন্ধুত্ব আর প্রেম। এই দুটি শব্দের মধ্যে রয়েছে হাজারো গল্প, হাজারো হাসি, হাজারো কান্না, হাজারো না বলা অনুভূতি। তো এগুলি নিয়েই হোক না কথা, ফোনের এ প্রান্তে রয়েছে আমি আপনার ফোনের অপেক্ষায়। আপনিও কথা বলুন প্রিয় শ্রোতা বন্ধু, ভাবুন আর যদি শেয়ার করেন আপনার জীবনের প্রথম বন্ধু শেষ কবে কথা হয়েছে তার সাথে, বা এমন কেউ কে আছেন যার সঙ্গে কথা না বললেও তিনি আপনার মনের খবর ঠিক বুঝে ফেলেন। বা আপনার মতে প্রেম টিকিয়ে রাখতে বন্ধুত্ব বেশি জরুরি নাকি ভালোবাসার প্রকাশ, কি বলবেন আপনি?

0: নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? হ্যাঁ, কে বলছেন? শ্রোতা বন্ধু, ফোন করার আগে আপনার নেটওয়ার্কটা একটু দেখে নেবেন, আর যদি এই নাম্বারটিতে ফোন করতে অসুবিধা হয়, আরেকটা নাম্বার তো বললামই, 9485007172। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার।
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: বলুন বলুন।
1: হ্যাঁ, দেখুন, বন্ধুত্ব না প্রেম, প্রেম না বন্ধুত্ব, দেখুন, হ্যাঁ, দুটোই কিন্তু একে অপরের পরিপূরক বলেই আমি মনে করি। কারণ প্রেম সেখানেই থাকে যেখানে বিশ্বাস, ভরসা, ভালোবাসা, বন্ধুত্ব থাকে। আর বন্ধুত্ব এটাই যেটা নিঃস্বার্থভাবে সুখ দুঃখে একে অপরের পাশে দাঁড়ায় এবং কোনো অবস্থাতেই তাকে ছেড়ে চলে যায় না। হ্যাঁ, সেটাই হলো বন্ধুত্ব। তো আবার সব প্রেম যে মানে কি বলবো, স্বীকৃতি পায় বা সেই প্রেমের যে একটা পূর্ণতা পায় তাও কিন্তু নয়।

0: অনেক সময় দেখা যায় যে প্রেমটা হয় থাকে, সেটা আবার বন্ধুত্বের একটা ব্যাপার থাকে, মানে পুরোটাই একটা বন্ধুর মতন সম্পর্ক থেকে যায়। এখানে হয়তো দুটো মানুষের পরিচয় হয়, কিন্তু তারা সারা জীবন বন্ধু হয়েই থেকে যায়, এরকমও অনেক দেখা যায়। মানে কেউ কাউকে কিন্তু ছেড়ে চলে যায় না, বা কোনো অবস্থাতেই কেউ কাউকে ভুল। আর বিশ্বাস আর ভরসা, এটা কিন্তু অবশ্যই দরকার। যদি বিশ্বাস আর ভরসা না থাকে, সেখানে কিন্তু বন্ধুত্বই বলুন আর প্রেমই বলুন, কোনোটাই কিন্তু টেকে না। হ্যাঁ, এই দুটো মানে উপর মানে নির্ভর করতেই হবে, বিশ্বাস আর ভরসা এই দুটো মানে উপর দাঁড়িয়ে তবেই কিন্তু বন্ধুত্ব বা প্রেমটা কিন্তু গড়ে ওঠে বলেই আমার মনে হয়। এটুকুনি বললাম, ভালো থাকবেন, নমস্কার নেবেন, শুভরাত্রি।
1: ভালো থাকবেন আপনিও। আরেকটা নতুন নম্বর কিন্তু রয়েছে শ্রোতা বন্ধু, 9485007172, এই নাম্বারটা দিয়েও আপনি ফোন করতে পারেন। নমস্কার, কে রয়েছেন এই মুহূর্তে, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? আমি বারবার অনুরোধ করছি শ্রোতা বন্ধু, ফোন করার আগে আপনার নেটওয়ার্কটা দেখে নেবেন, কারণ এই সময়ে বর্ষাকাল আর নেটওয়ার্ক ইস্যু একটা হতেই পারে, এটা না হওয়ার কোনো কারণ নেই। তাই ফোনটা করার আগে অন্তত আপনার ফোনটা, মুঠোফোনে ফোন করছেন জানি, একটু চেক করে নেবেন নেটওয়ার্ক ঠিকঠাক মতো রয়েছে কি না, আর রেডিও সেটটা দূরে রেখেই ফোনটা করবেন। নমস্কার, কে রয়েছেন? কি নামটা বললেন? ঈশান।
2: বন্ধুত্ব আর প্রেম, হ্যাঁ দেখুন, আমি যে যে বন্ধুর সঙ্গে কয়েকজন বন্ধু মনে করতাম, তাদেরকে একটা দিনে দেখেছি, তারা যখন বিয়ে করেছে তখন বন্ধুকে ভুলে গেছে। এটা কিরকম বন্ধু আমি বুঝতে পারি নাই, কিন্তু আমি ভুলে যাই কাছে গিয়ে লেব দেখি একটু অন্যরকম।
1: প্রেমটাকে বেছে নিলেন বন্ধুর থেকে, ওনার প্রেমটাকে বেছে নিলেন।
2: প্রেমটাকে কিভাবে বেছে নিব, প্রেম তো আমার ভিতর আছে, কিন্তু সে যে প্রথম প্রথম যে উঠে দিয়ে অভিনয় করলো, এটা তো
1: না না অভিনয় নয়, মানে তার জীবনে জীবন সঙ্গিনী এরকম একজন এসছে, হয়তো বা একটু পজিটিভলি যদি ভাবেন, হয়তোবা ও ভালো বন্ধু হলো, ওর বেস্ট ফ্রেন্ড হলো ওনার স্ত্রী, এরকমও হতে পারে, এটাও ভাবতে পারে। এটা স্বাভাবিক, এটা আপনার জীবনে নয় ঈশানবাবু, এটা আপনার জীবনে নয়, আমাদের মানে 99% মানুষের জীবনেই এটা হয়েছে, হবে। আর বন্ধুত্ব বারবার আসে আমাদের জীবনে, সেই শৈশবের স্কুল ব্যাগ ভাগ করে নেওয়া বন্ধু, টিফিন শেষে সেই বিস্কিট বা লুচি এগুলো নিয়ে যাকে দেওয়া যায়, তারপর পরীক্ষার কথা বলছি, আসে বারবার, সেই স্কুল কলেজ থাকে না সবসময়, সবাই পাশে থাকে না। আজ মানে যদি আমার কথাই বলেন ব্যক্তিগতভাবে, অনেক বন্ধুত্ব ছিল, সারা রাত ভোর আড্ডা দিয়েছি, সেই পেছনে গান বেজেছে, আমরা আড্ডা দিয়েছি, ক্যারাম খেলেছি, কখনো তাস খেলেছি, যাই হোক পড়াশোনা করেছি, অঙ্ক কষেছি একসঙ্গে। এই বন্ধুরা কিন্তু আজ ভারতবর্ষের বিভিন্ন স্থানে রয়েছে, আবার কেউ কেউ একসঙ্গে এক পাড়াতেই থাকি কিন্তু মানে কথা হয় না বছরের পর বছর, হয়ে যায় এটা। তো এইগুলো নিয়ে ভাববেন না, দেখবেন আবার নতুন নতুন বন্ধুও এসে যাবে জীবনে, এমন নয় যে সেই পুরনো নস্টালজিয়াতেই থাকতে হবে আমাদের। তো শ্রোতা বন্ধু,

0: আপনারাও আমার বন্ধু, আমাদের বন্ধু। আজ এই ছোট্ট দুটো শব্দ, বন্ধুত্ব আর প্রেম নিয়ে হচ্ছে কথা। এ দুটি শব্দের মধ্যে রয়েছে হাজারো গল্প, হাজারো হাসি, হাজারো কান্না, হাজারো না বলা অনুভূতি। কেউ বলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক বন্ধুত্ব, আবার কেউ বলেন প্রেমের মতো গভীর অনুভূতি আর হয় না। কিন্তু কখনো ভেবেছেন কি যে এই দুটোর মধ্যে আসল পার্থক্য কোথায়? বন্ধুত্ব কি একদিন প্রেমে বদলে যেতে পারে? আর প্রেম কি বন্ধুত্ব ছাড়া টিকে থাকতে পারে? আজকের পুরো অনুষ্ঠান জুড়েই আমরা খুঁজব সেই উত্তর। সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন। নমস্কার, কে রয়েছেন?
1: আমি আগরতলা থেকে, এখন গোলাঘাটি থেকে আজকে আগরতলা আসি।
0: আপনার নামটা বলতে হবে।
1: আমার নাম নীলমণি দেব। আমার ছেলেদের বাড়ি, ছেলেদের কোয়ার্টারে আছে বাড়িতে।
0: বলুন।
1: বন্ধুত্ব হলো কয়েক বছরের জন্য বা কিন্তু কোন কোন বন্ধুত্ব বিশেষ করে কয়েক বছর ভাগটা থাকতে পারে বন্ধুত্ব, কিন্তু বন্ধুত্ব চিরকাল থাকে না। আর প্রেম কিন্তু চিরস্থায়ী থাকে, চিরদিন থাকে। এমন অবস্থা থাকে প্রেম মধ্যেও কোনো না কোনো ক্ষেত্রে বা কিছু নিজের প্রেমের বারবার বিবাহ করে আবার বিশেষ হয়ে যায় মধ্যে। এবং বন্ধুত্ব সেটি কয়েক বছর থাকে আবার বিশেষ হয়ে যায় বন্ধুত্ব।
0: যদি বলি যে এটাই সিদ্ধান্ত, এটাই সঠিক, এটা বলা যায় না। তো বিভিন্ন মানুষের বিভিন্ন মত থাকবে, সে অনুযায়ী চলবে। আমি আগেই বলেছি, আপনার ফোনের আগেই বলেছি যে আজকের পুরো অনুষ্ঠান জুড়েই আমরা খুঁজব এই প্রশ্নের উত্তরগুলো। আপনারাই বলবেন, আপনাদের মতামত রাখবেন, বন্ধুত্ব নাকি প্রেম। তবে শ্রোতা বন্ধু, আরেকটা ফোন নম্বর জানাই, 9485007172। আমাদের স্টুডিওতে আরেকটা ফোন রয়েছে এই মুহূর্তে, এই ফোনটাতেও ফোন করতে পারেন। 0381-232-6255-53 এই নাম্বারে যদি ফোন না লাগে, অসুবিধা হয়, তাহলে 9485007172 এই নাম্বারটাতেও ফোন করতে পারেন।

0: নমস্কার।
1: নমস্কার, কে রয়েছেন?
0: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে শেখ আতিয়ার রহমান বলি।
1: হ্যাঁ বলুন।
0: দেখুন, জল বিনা মাছ আর প্রেম বিনা জীবন, নৈব নৈব চ। জল ছাড়া যেমন মাছ বাঁচে না, প্রেম ছাড়াও মানুষ বাঁচে না। তবে প্রেম আর বন্ধুত্ব সমর্থক শব্দ। একজনের প্রতি আকর্ষণ, প্রেম, ভালোবাসা না থাকলে বন্ধুত্ব গড়ে ওঠে না। আবার বন্ধুত্ব প্রেম দিয়ে একমাত্র গড়ে ওঠে, প্রেম ছাড়া বন্ধুত্ব হয় না। এরপর এমন এমন জিনিস আছে, যেমন সমুদ্রের সব ঢেউ ভূভাগকে চুম্বন করে না, তেমনি জীবনে সব প্রেম সফলতা পাবে এটাও হয় না। কখনো সেটা বন্ধুত্বে হয়, কখনো মাঝপথে সে প্রেম বিরহে পরিণত হয়, তাতে কিছু যায় আসে না। আর মূল কথা হচ্ছে প্রেম। প্রেম যদি জীবনে কাউকে থাকে, ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায়, প্রতিটি মানুষের হৃদয় জয় করা যায়। তাই প্রেম ই হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সম্পদ। প্রেম ছাড়া মানুষ বাঁচতে পারে না। এটুকুই বললাম, ভালো থাকবেন, নমস্কার।
1: ভালো থাকবেন আপনিও। নমস্কার, শ্রোতা বন্ধু কে রয়েছেন?
2: নমস্কার।
1: বলুন।
2: প্রসেনজিৎ সরকার আগরতলাতে বলছি।
1: প্রসেনজিৎ
2: সরকার?
1: সরকার, বলুন।
2: বলছিলাম যে ভালোবাসা আর বন্ধুত্ব দুটা ওই
1: দুটাই। হ্যালো, হ্যালো, আরেকবার চেষ্টা করবেন। কে রয়েছেন? হ্যালো, কে বলছেন?

0: হ্যাঁ, কে বলছেন?
1: নমস্কার স্যার।
0: হুম,
1: আমি আজকে বহু বছর পরে আজকে আপনার নাম্বার পাইলাম।
0: আচ্ছা আচ্ছা, বলুন।
1: চেষ্টা করি কিন্তু আপনারা যে ফোন করতে পারে বলেন আমি নাম্বারটা লিখতে পারি।
0: হুম,
1: নমস্কার স্যার।
0: হ্যাঁ, আপনি কে বলছেন স্যার? আপনি কে বলছেন?
1: হ্যাঁ, আমি আগরতলা থেকে রাজীব দাস বলছি। এখানে আমার বাড়ি হলো অভয়নগর।
0: হুম, রাজীব বাবু বলুন, আজকের প্রসঙ্গ নিয়ে বলুন এবার।
1: আবার প্রসঙ্গ নিয়ে বললাম যে আপনারা যে অনুষ্ঠানটা বললাম যে খুব ভালো লাগবে, বন্ধুত্ব এবং ভালোবাসা খুব ভালো লাগবে অনুষ্ঠানটা।
0: আপনি প্রসঙ্গে কিছু বলবেন?
1: হ্যাঁ হ্যাঁ
0: বলুন বলুন বলুন।
1: বন্ধুত্ব এবং ভালোবাসা কোনোটাকে ছাড়া যাও। বন্ধুত্ব একজন খুব প্রিয়, ভালোবাসা এবং মনের প্রিয়, খুব একদম কাছের মনের। বন্ধুত্ব ছাড়া যায় না, ভালোবাসা ছাড়া যায় না। তাই ছোটবেলার বন্ধুত্ব করলাম, করলাম মনে অনেক আঘাত। কিন্তু আমার ওই যে আপনি একটা কথা বললেন আরেকজনের সাথে, পাশে আপনিও করছেন, পাশের এলাকার কথা বলে না, কথা বলেন না, আপনিও কথা বলেন না, কিন্তু অনেক কথা বলতে দুঃখ, কথা কইতে ইচ্ছা হয় কিন্তু কথা কয় না, কিন্তু কিছু কয় আর কি, তো কইতে চাই না স্যার, কিন্তু মনে কিন্তু তাও কথা কোথা কয় না, সে দুঃখ তো আবার দুঃখ দিলে আবার সে আবার আপনার খুশ নয়। কেমন আছেন, কাজ আছেন, ভালো আছেন, খবর নেই, ভালোবাসাটা এমন একটা জিনিস নতুন প্রিয়, আর বন্ধুত্ব একদম স্ট্রং, আর আপনার মানে আমার বন্ধুত্ব খুব চিরা ঘুরাবে না, কিন্তু বন্ধুত্ব ফিরে যায়, ফিরে স্থায়ী থাকে না, আর বলবো না।
0: ধন্যবাদ, ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার, শ্রোতা বন্ধু কে রয়েছেন?
2: হ্যালো, আমি জয়নগর দশমীঘাট থেকে দেবী সেন বলছি।
0: বলুন ম্যাডাম।
2: বন্ধুত্ব নাকি প্রেম?
0: হুম,
2: বন্ধুত্ব এবং প্রেম না,
0: হুম,
2: এই পাশাপাশি মানুষের জীবনে বন্ধুত্ব থাকবে বাস্তব পারে না, বন্ধুত্ব থাকতেই হবে। হ্যালো,
0: হুম বলুন।
2: একদম আস্তে শোনা যাচ্ছে। বন্ধুত্ব মানুষের সাথে করতেই হয়, কারণ একা কেউ আসতে পারে না। মানুষের মনে থাকতে হবে, মানুষকে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে আকর্ষণ করে নিজের নিজের পথের থাকতে হবে, মানুষ ছাড়া মানুষ থাকতে পারে না। প্লাস ভগবানকে প্রেম দিয়ে পূজা, ভগবান খুশি হয়, মানুষের সাথে
0: আপনার এমন বন্ধু? আচ্ছা, আমি আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আমার কথা শুনতে পাচ্ছেন? শ্রোতা বন্ধু, আমাদের আরেকটা ফোন নাম্বার রয়েছে 9485007172, এই নাম্বারটাতেও ফোন করতে পারেন। কথা হবে বন্ধুত্ব নাকি প্রেম এই প্রসঙ্গ নিয়ে। নমস্কার, কে রয়েছেন?
3: নমস্কার। ভালোবাসা লে তো
0: বন্ধুত্ব নাকি প্রেম আজকের প্রসঙ্গ?
3: বন্ধুত্ব নাকি প্রেম না? না, বন্ধুত্ব তো একরকম আর ভালোবাসা একরকম, ঠিক আছে?
0: আচ্ছা, দুটো দুরকম আপনি বললেন, ঠিক আছে।
3: বন্ধুত্ব ভালোবাসা, আমি তো ভালোবাসা করেছি।

0: আচ্ছা, চিৎকার করবেন না, আপনি কে বলছেন সেটা বলুন। আপনি কে বলছেন, আপনার নামটা বলুন। শ্রোতা বন্ধু, আপনার নামটা বলতে হবে আগে। আমি শুনতে পাচ্ছি।
1: আমার তো ছোটবেলার বন্ধু ছিল, এখনো আছে। সে ছোটবেলার বন্ধুর সঙ্গে আমি এখন অব্দি চলছি। আমার এখন অব্দি আমার বয়স হয়েছে 30 বছর।
0: আচ্ছা,
1: এখন অব্দি বন্ধু আমার সঙ্গে এখন অব্দি চলছে। বন্ধুত্ব ভালোবাসাটা ঠিক আছে জন্য ও ঠিক আমি দেখতে পাচ্ছি, দেখতে বুঝতে পারতেছি। আমার অসুবিধাটাও ও বুঝতে পারতেছে যে সঙ্গে একসঙ্গে চলছি এখন অব্দি, এখন অব্দি চলছি। আর এই ভালোবাসা করেছি আমি যে একটা মেয়ের সঙ্গে, ওর না ওর বাড়ি ছিলাম ওরা ডালসরাতে। আমি ওর সঙ্গে প্রেম করেছি, ভালোবাসা করেছি, অনেক মনের থেকে ভালোবাসা করেছি।
0: শ্রোতা বন্ধু, জীবনের প্রতিটি মানুষই কোনো না কোনো সময়ে একজন বন্ধুকে পেয়েছি। শৈশবের সেই স্কুল ব্যাগ ভাগ করে নেওয়া বন্ধু, পরীক্ষার আগে যে বলতো চিন্তা করিস না, যা পড়েছি তোকে বুঝিয়ে দেব। বন্ধুত্বের শুরুটা কিন্তু হয় খুব সহজভাবে, তাই না? কোনো প্রতিশ্রুতি লাগে না, কোনো শর্ত লাগে না, কোনো বিশেষ দিনও লাগে না। ছোট্ট একটা হাসি, একটা কেমন আছিস, আর তারপর ধীরে ধীরে একজন মানুষ আমাদের জীবনের অংশ হয়ে ওঠে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক বন্ধুত্ব বদলে যায়। কেউ দূরে চলে যায়, কেউ ব্যস্ত হয়ে পড়ে, কেউ আবার একই শহরে থেকেও অচেনা হয়ে যায়। তবু কিছু বন্ধুত্ব আছে যেখানে মাসের পর মাস কথা না হলেও দেখা না হওয়ার পর মনে হয় কিছুই বদলায়নি। এই সম্পর্কগুলি আমাদের শেখায় দূরত্ব সম্পর্ক ভাঙে না, ভেঙে যায় তখনই যখন মন দূরে সরে যায়। এবারে সেই প্রেমের কথায়। প্রেম একটি শব্দের ব্যাখ্যা হয়তো আজ পর্যন্ত কেউই সম্পূর্ণভাবে দিতে পারেননি। বলবো এ নিয়েও কথা, রয়েছেন একজন শ্রোতা বন্ধু ফোনের ওপ্রান্তে, শুনি আপনার কথা। নমস্কার, কে রয়েছেন? শুক্লাদি, কেমন আছেন?
2: ভালো আছি। তো প্রথমে কয়েকটা কথা বলেনি, তারপর প্রসঙ্গে আসছি। মাঝে মাঝে অনেক শ্রোতা বন্ধুরা যে কথা বলেন না, অসম্ভব ডিস্টার্ব, কিচ্ছু শোনা যায় না, সাউন্ডটাও কম আসে। তো সকালবেলাও নিতাই দে বারবার বলছিল যে আপনাদের কাছাকাছি মনে হয় কোনো ডিভাইস আছে বা
0: একদম। এটা এটা এটা বারবার আমরা যখন থেকে এই ফোনে কথাবার্তা শুরু করি, মানে লাইভ অনুষ্ঠান তো আজ থেকে হচ্ছে না, বহু বছর ধরে হচ্ছে। প্রতিনিয়ত আমরা শ্রোতা বন্ধুদের এই কথাটা বলি, প্রত্যেকটা অনুষ্ঠানে তা বলি। আপনি শুনেছেন
2: বলে
0: না, কয়েক হাজার বার এটা এটা হবেই, থাকলেই ডিস্টার্ব করবে। যদি আপনার ডিভাইসটা অন থাকে বা রেডিওটা চলছে কোথাও আপনার ফোনের কাছাকাছি, এটা ডিস্টার্ব হবে 100 বার। আর যন্ত্রের যন্ত্রণা একটা এটা তো থাকবেই, যেটা আপনি বললেন 100 বার। সেক্ষেত্রে আবার কেউ একটু আস্তে বলছে, কেউ অনেক জোরে চিৎকার করে বলছে, এটাও এটাও হয়।
2: যাই হোক, প্রসঙ্গে চলে আসি।
0: একদম
2: বন্ধুত্ব না প্রেম, দেখুন আমার মনে হয় প্রেম যেখানে আছে সেখানে বন্ধুত্ব নাও থাকতে পারে, কিন্তু বন্ধুত্ব যেখানে আছে সেখানে প্রেম থাকবে।

0: কেন আমি বলছি কথাটা, যে আমি আমি ব্যক্তিগত ভাবে আমি যেই মানুষটাকে নিয়ে এখন আজকে দীর্ঘ 26 বছর ধরে সংসার করছি, আমার সেই মানুষটার সাথে প্রথম প্রেম হয়েছিল, বন্ধুত্ব এখন হয়ে অনেকদিন বাদে।
1: আচ্ছা,
0: আর জীবনে চলার পথে আমি যাদেরকে বন্ধু হিসাবে পেয়েছি বা এখনো প্রতিনিয়ত পাই, তাদের মধ্যে যদি প্রকৃত বন্ধুত্ব হয়, যেখানে স্বচ্ছতা, পবিত্রতা এবং একদম গভীর আন্তরিকতা থাকে, সেই বন্ধুত্বের মধ্যে প্রেম তো থাকবে। প্রেম ছাড়া বন্ধুত্ব তো দীর্ঘায়িত হয় না, এবং সেই বন্ধুত্ব কি বলে মানে গভীরতাও পায়। বন্ধুত্ব যেখানে থাকবে আমার মনে হয়, সেটা কিন্তু আমি শুধু একটা ছেলে আর একটা মেয়ের বন্ধুত্ব বলছি না, শুধু স্বামী স্ত্রীর বন্ধুত্ব বলছি না, নারী পুরুষের বন্ধুত্ব বলছি না, একজন নারীর সাথে একজন নারীর বন্ধুত্ব বা একজন পুরুষের সাথে একজন পুরুষের বন্ধুত্ব হতে পারে। সেখানে যেই বন্ধুত্বের মধ্যে আপনার পবিত্রতা থাকবে, খুব গভীরতা থাকবে, সেখানে প্রেম আসবে। প্রেম না হলে সেই বন্ধুত্বের গভীরতাই আসবে না।
1: বাহ, দারুণ বললেন। এবার আমি যদি এই প্রসঙ্গটার একটু আপনার দিকে টেনে দিই, মনে করুন সম্পর্কটা শুধু নারী পুরুষ নিয়ে যদি বলি, শুধু নারী পুরুষের প্রেম, নারী পুরুষের বন্ধুত্ব নিয়ে কথা বলি, এবং
0: একটা জায়গায় কোনো একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন যে নারী পুরুষের মধ্যে নাকি শুধু বন্ধুত্ব হয় না কখন।
1: আচ্ছা,
0: জানি না আমি সত্যি কি না, কোনো না কোনো দিক থেকে
1: না। এটা এটা তো এটা তো আপনি ভুল প্রমাণ করে দিলেন, আপনি নিজেই বললেন কিছুক্ষণ আগেই যে মানুষটার সঙ্গে আছেন দীর্ঘ 25-26 বছর ধরে, এখন খুব ভালো বন্ধু।
0: কেন বললাম আমি বলি,
1: একদম খুব ভালো বন্ধু।
0: আমি মানুষটাকে আমাদের কি মানে সোশ্যাল মিডিয়া হয়েছে, আমি মানুষটাকে চিনতামই না আগে, বিয়ের আগে আমার লোকটার সাথে কথাই হয়নি। তো আমাদের নিয়ম মেনে, সব নিয়ম মেনে বিয়ে হলো, তারপর আস্তে আস্তে লোকটার সাথে
1: আপনারা তো অনেকটাই সিনিয়র, আমরাও মানে সিনিয়র লেভেলে যাচ্ছি এখন। এবার আপনার সঙ্গে কথা একটু বাড়াই, মাফ করবেন, এই যে এখনের যে জেনারেশন বা জেনজি বলে যাকে আমরা, যাদেরকে আমরা বলি চিনি, মানে ওদের ভাষায়তেই আর কি, আমরা তো এগুলো মানে শুনিনি বলিনি, আমরা কোন জি কোন ওয়াই, যাই হোক, তো ওদের কাছে, ওদের মানে দেখেছি ওদের সম্পর্কের মধ্যেও এবং ওদের পারিবারিক বা বিয়ের সম্পর্কেও দেখেছি, বিয়ের পরও তুই তঙ্কার করে কথা বলে একজন আরেকজনের সঙ্গে, এবং প্রথম শুরুটা কলেজ লেভেল থেকে বন্ধু কিরে চল টল, এই বন্ধুই কিন্তু একদিন দেখা যায় সে জীবন সঙ্গী সঙ্গিনী হয়ে যাচ্ছে।
0: ছাড়াও জানেন একসাথে চাকরি করতে, তারপর দুজনের মধ্যে প্রেম হলো, বিয়েও মানে বিয়ের কিছুটা মানে রিচুয়াল হয়ে গেল, একজন একজনকে তুই ডাকছে, আমি বললাম কিরে তোদের তো তোরা তো ক্লাসমেট না, তো একজন একজনকে তুই ডাকছিস, বলে এখন এরকমই চলছে। যাই হোক, তো তাদের মধ্যে যারা শুনছে আমাকে ক্ষমা করবেন, আমি সবার কথা বলছি না, তবে অধিকাংশ যাদের দেখছি তাদের যে কি বন্ধুত্ব হয় আর কি প্রেম হয়, হ্যাঁ, তাদের মানে হঠাৎ করে বললো যে না আমার আর ভালো লাগছে না, আমি এই সম্পর্কটাকে নিয়ে যেতে পারবো না। সেটা কি হলো মানে বেশ কিছুদিন ধরে ওরা একসাথে চললো, বন্ধুত্ব হলো, প্রেম হলো, বিয়ে সবকিছু ঠিকঠাক হলো, তারপর বলে যে না সম্ভব না এরকম। তারপর আমার অনেকে দেখছি যে হ্যাঁ বিয়েও হয়ে গেছে, 1 বছর 2-3 বছর দিব্যি সুন্দর ঘর সংসার করলো, তারপর হয়তো তাদের বন্ধুত্ব ছাপ পড়লো, এবার প্রেম জমার কিছু নেই। জানি না যে কি
1: এটা, এটা এটা আবার একজন বলেছিলেন আমাকে, মানে যখন এই টপিকটা রাখলাম কালকে থেকে বেশ কয়েকটা ফোন, মানে সোশ্যাল মিডিয়াতে তো আমাদের যায় কী কী প্রসঙ্গ নিয়ে হবে কথা, তো এরপর দু একজন ফোনও করলেন আমাকে, মানে ওরা এরকমভাবে রেডিওতে হয়তো বা বলেন না, ফোন করেন না, বলে এরকম একটা প্রসঙ্গ রেখেছিস আবার রেখেছো, যে মানে আমাদের জেনারেশন কিন্তু আবার অন্যরকম, মানে তোদের জেনারেশন কি, আমাদের জেনারেশন কিন্তু ওই বন্ধুত্বটাকেই প্রাধান্য দেয়, এখান থেকে যদি প্রেম হয় হলো, এটাই এটাই বন্ধুত্বের একদম শেষ সীমানা বলতে পারো, প্রেম, তোমরা যদি বলো প্রেম প্রেম ঠিক আছে, আর আর আমাদের

0: এর কাছে ওই ওইটাই
1: প্রাধান্য দেয় তাহলে সেখানে তো ব্যায়াম থাকবে,
0: ওই
1: যে উড়ে যায় কেন?
0: যে কারণে আপনার আপনার কথাটা টেনে মানে মনে হলো হঠাৎ, আমি ওকে বললাম, কারণ আমার বেশ ভালো লাগে ছোটদের সঙ্গে বন্ধুত্ব করতে, মানে ওদের থেকে অনেক অনেক কিছু জানা যায়, আপগ্রেড হওয়া যায় নিজেদের, হ্যাঁ নিজে ওই বলে না সফটওয়্যার আপগ্রেডেশন করা, এরকম নিজেদেরকে আপগ্রেড করা যায়। হ্যাঁ, তো বললাম কি রে তোদের তো এখন এরকম মানে লিভিংয়ে বেশি ভরসা বিশ্বাস করিস, এই এই কথাটা তিনিই বলছে, আপনি যে বললেন একদম সেম কথাটা এসছে। হ্যাঁ আঙ্কেল বলো, কারণ ভালো লাগে না, ঠিক আছে আমরা ক্লিয়ার থাকি আমাদের আমাদের কেরিয়ার নিয়ে, আমাদের ভবিষ্যৎ নিয়ে, আমাদের সব কিছু নিয়ে আমরা ফোকাসড, আমাদের যে যতক্ষণ ভালো লাগছে ভালো লাগছে, যখন ভালো লাগছে না ভালো লাগছে না, এত এত দায়িত্ব নেওয়া, বিশেষ করে তখন বুঝলাম যে এত দায়িত্ব নিয়ে চলাটা, দায়িত্ব নেওয়া একটা মানে এটা একটা বোঝার মতো মনে হয় একটা সময় গিয়ে, এটা বোধহয় বিশাল বোঝা।
1: দায়িত্ব নিতে ভয় পায়। আমি একদম আমার ঘরের একটা ছেলেকে আমি বলছিলাম যে দেখ

0: আমাদের যে যতক্ষণ ভালো লাগছে ভালো লাগছে, যখন ভালো লাগছে না ভালো লাগছে না, এত
1: কিন্তু আমার মনে
0: এত দায়িত্ব নেওয়া, বিশেষ করে তখন বুঝলাম যে এত দায়িত্ব নিয়ে চলাটা, দায়িত্ব নেওয়া একটা মানে এটা একটা বোঝার মতো মনে হয় একটা সময় গিয়ে, এটা বোধহয় বিশাল বোঝা।
1: দায়িত্ব নিতে ভয় পায়। আমি একদম আমার ঘরের একটা ছেলেকে আমি বলছিলাম যে দেখ এখনকার তোরা ভাবিস না আমরা পুরনো, আমাদের আধুনিকতা নেই, আমরাও আধুনিকতা জানি, তোরা যদি দায়িত্ব নিতে ভয় পাস তাহলে তোরা লিভিং কর এবং এগুলো কয়েকটা নিয়ম আছে এগুলো জেনে নে, তোরা বিয়েও করতে চাইছিস আবার ভয়ও পাচ্ছিস, এই দুটো একসাথে চলতে পারে না।
0: একদম একদম, দায়িত্ব নেওয়াটা বিশাল ব্যাপার। যাই হোক, হবে কথা, শুনতে থাকি। হ্যাঁ, ধন্যবাদ ফোন করার জন্য, ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। হ্যাঁ, বলছিলাম শ্রোতা বন্ধু, প্রেমের কথা, প্রেম এই একটি শব্দের ব্যাখ্যা হয়তো যেটা বলছিলাম কেউ আজ অবধি সম্পূর্ণভাবে দিতে পারেননি। কারো কাছে প্রেম মানে অপেক্ষা, কারো কাছে যত্ন, কারো কাছে ত্যাগ, আর কারো কাছে একসঙ্গে বুড়ো হয়ে যাওয়ার স্বপ্ন, আবার কারো কাছে একটি অসমাপ্ত গল্প। প্রেম সবসময় পাওয়ার নাম নয়, কখনো কখনো ছেড়ে দেওয়ার মধ্যেও প্রেম থাকে বন্ধু। কখনো কখনো দূরে থেকেও কারোর ভালো থাকার প্রার্থনাই সবচেয়ে বড় ভালোবাসা হয়ে ওঠে। একবার ভাবুন না, ভাবুন না একবার, আপনি খুব কষ্টে থাকেন, সবার আগে কার কথা মনে পড়ে, যার কাছে কোনো অভিনয় করতে হয় না, যার সামনে কাঁদতে লজ্জা লাগে না, যে আপনার নীরবতাও বুঝে ফেলে, কে কে কে সেই মানুষটি? তিনি কি বন্ধু নাকি আপনার ভালোবাসার মানুষ? হয়তো এই উত্তরটা আপনার মনেই লুকিয়ে আছে, চলুন খুঁজি সে উত্তরটাও। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? কেটে গেল, আরেকবার চেষ্টা করবেন। হ্যাঁ শ্রোতা বন্ধু বলুন।
2: নমস্কার স্যার।
0: নমস্কার, কে রয়েছেন?
2: কেউ কাছে কানতে লজ্জা করে না, কেউ কাছে কানতে।
0: কে বলছেন আপনি? আপনি কে বলছেন আগে বলুন।
2: রাজীব দাস বলছি।
0: রাজীব বাবু, কিছুক্ষণ আগে ফোন করেছিলেন আপনি?
2: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ, কথা বললেন তো।
2: হ্যাঁ হ্যাঁ,
0: এবার অন্যদেরকেও সুযোগ দিন।
2: আচ্ছা স্যার,
0: নমস্কার, কে রয়েছেন?

বন্ধু বলো, প্রেম বলো, নামের ভেতর কি বা হলো? যদি পাশে থাকো নীরব রাতে, যদি ভরসা হও ক্লান্ত প্রাতে, যদি চোখের ভাষা পড়তে পারো, অভিমান ছুঁয়ে হাসতে পারো, তবে সম্পর্কের পরিচয় কি? শুধু অনুভূতির আলোয় কি নয়? হাত ধরা নয়, মন ধরা চাই, সব হারিয়েও পাশে থাকা চাই। বন্ধুত্ব যদি হয় মূলের মতো, প্রেম ফোটে ফুলের মতো, আর যদি ফুল নাও ফোটে, মূলটা যেন শুকিয়ে না যেতে দেয় কেউ। তা শ্রোতা বন্ধু, আজ বন্ধুত্ব নাকি প্রেম?

0: এই প্রসঙ্গে চলছে কথা, যে বলছিলাম কয়েকটা প্রশ্ন একেবারে আসে মন থেকে এই প্রসঙ্গ নিয়ে কথা বললে। ওই যে সবার আগে কার কথা মনে পড়ে যখন আপনি খুব কষ্টে আছেন, কার কাছে কোনো অভিনয় করতে হয় না, সে কে মানুষটার, সে কি বন্ধু নাকি আপনার প্রেমের মানুষ? হয়তো উত্তরটা আপনার মনে লুকিয়ে আছে, বন্ধুত্ব আর প্রেমের সবচেয়ে বড় মিল হলো দুটোই আমাদের বদলে দেয়। দেখি কে রয়েছেন এবার। শ্রোতা বন্ধু নমস্কার, কে রয়েছেন?
1: হ্যাঁ, আমি বলছি, মণিপাল
0: বলুন।
1: প্রেমটা তো ঈশ্বরীয় জিনিস, প্রকৃত ভালোবাসার মধ্যে ঈশ্বর বিরাজ করেন। আমরা প্রকৃত মানুষের সঙ্গে মানুষ প্রকৃত ভালোবাসাটা খুব কম লোকেরই হয় দেখা যায়। তবে প্রেম করে বিয়ে করলো, সমাজ বাদে তাদের ডিভোর্স হয়ে গেল, এটা কি প্রেম বলে? এটাকে প্রেম বলে না। যাই হোক, যার যেই ভাব তার সেই লাভ, আমি ওদিকে যাচ্ছি না। তবে আমি এটুকু বুঝি, যাকে অন্তর থেকে ভালোবাসবো সেটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। এটার মধ্যে ঈশ্বর উভয়ের মধ্যে বিরাজ করেন এবং ঈশ্বরের আশীর্বাদটা পরিপূর্ণ থাকে প্রকৃত ভালোবাসার মধ্যে, ঈশ্বর এখানে আসেন। আর এখনকার ছেলে মেয়েদের কথা বাদ দিলাম, আমি আমাদের সময়ের কথা বলছি। যে আগে যে প্রেম হতো, আমার দুই দিদি তো নিজেরা পছন্দ করে বিয়ে করেছেন, ভালোই এখন তারা জীবন কাটালেন 60-70 বছর, কিন্তু তাদের মধ্যে কোনো ফাটল ধরেনি। এখনকার প্রেমের মধ্যে ছেলে মেয়েদের যে ভালোবাসা করে বিয়ে করছে, একটা দুটো বাচ্চা হওয়ার পরে তাদের মত বিরোধ হয়, এটা তারা কি করে, বাচ্চাটাকে মানে সন্তানের দিকে তাকিয়ে বাবা মা কত কিছু স্যাক্রিফাইস করে, তাদের মধ্যে সেগুলো দেখা যায় না, কিন্তু তারা ছেড়ে দিয়ে চলে গেল। কিন্তু অনেক আবার আছে প্রেম করেও আবার অপর পুরুষের সঙ্গে তারা আবার মেলামেশা করে, তাদের সঙ্গে আবার করে, এগুলোকে প্রেম বলে? প্রেম বলে না। যাক, এখন তারা ভালোবাসাটা কি জিনিস তারা উপলব্ধি করতে পারেনি, তারা যার জন্য তাদের দ্বারা এই কাজ করা সম্ভব। আমি মনে করি প্রকৃত ভালোবাসাতে ঈশ্বর বিরাজ করেন, ঈশ্বরের আশীর্বাদ নিয়েই মানুষ এগিয়ে চলছে এখন অবধি, যারা ঈশ্বর প্রদত্ত তারা চলছেন। আমি মনে করি যে ঈশ্বর যদি অহিংসা পরম ধর্ম, সত্য যদি সত্য হয়, সত্য ছেড়ে একেবারে দ্বন্দ্ব তো উচিত নয়। আমরা যাই করি না কেন, প্রেমটাকে একটা শিশুকে আমি ভালোবাসি, শুধু যুবক যুবতী প্রেম নয়, এখন মা ছেলে ভালোবাসা, স্বামী স্ত্রী ভালোবাসা, বন্ধু বান্ধবের ভালোবাসা, সব এই এই ভালোবাসা সবই তো ভালোবাসার জিনিস। ভালো অর্থ সুন্দর, বাসা অর্থ ঘর। ভালোবাসার আমাদের অন্তরটা হচ্ছে, মনটা হচ্ছে ভালোবাসার মন্দির। এই মন্দিরটাকে আমরা পবিত্র যদি রাখতে পারি, তবেই ভালোবাসার পূর্ণতা আসবে। রাখলাম, নমস্কার।
0: ভালো থাকবেন। যে কথাটা বলছিলাম সেই মানুষটির কথা, তিনি কি বন্ধু নাকি আপনার ভালোবাসার মানুষ? জানেন বন্ধুত্ব আর প্রেমের সবচেয়ে বড় মিল কোথায়? দুটোই আমাদের বদলে দেয়। একজন ভালো বন্ধু আমাদের ভালো মানুষ হতে শেখায়, আর একজন সত্যিকারের ভালোবাসার মানুষ আমাদের নিজের ভেতরের সাহসটাকে চিনিয়ে দেয়। কিন্তু একটা কথা সবসময় মনে রাখা দরকার, ভালোবাসা কখনো অধিকার নয়, ভালোবাসা মানে সম্মান। বন্ধুত্ব তাই, যেখানে সম্মান নেই সেখানে সম্পর্কের নাম যতই সুন্দর হোক, যা খুশি আপনি সম্পর্কের নাম দিন, সেই সম্পর্ক খুব বেশি দিন টেকে না। এরপর একটা গল্প বলবো, সঙ্গে থাকুন, টিউন করে থাকুন 101.6 মেগাহার্টজ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। শ্রোতা বন্ধু এই মুহূর্তে আর যে চিন্ময়ের সাথে রয়েছেন, বন্ধুত্ব নাকি প্রেম আজ রাতের আসরে?

0: হ্যালো,
1: বলুন শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
0: হ্যাঁ, আমি অরবিন্দ বিশ্বাস বলছি, কৃষ্ণনগর থেকে।
1: বলুন।
0: মনিদি যে বললেন একটু আগে, ওনাকে অনুসরণ করি বলছি যে বন্ধুত্ব প্রেম, বন্ধুত্ব আগে হয় তারপরে প্রেম হয়। প্রেম যেখানে সেখানে ঈশ্বরের আশীর্বাদ থাকে। আমরা যারা ঈশ্বর বিশ্বাস করি সেখানেই শাশ্বত প্রেম বা স্বর্গীয় প্রেমটা আমরা দেখতে পাই। ব্যক্তিগত জীবনে আমরা কিন্তু প্রেম হয় না, আলাপ আলোচনার মাধ্যমেই আমরা বিয়ে হয়েছে, একদম বন্ধুত্ব হয়েছে, তারপরে প্রেম হয়েছে, ভালোবাসা হয়েছে, সেটাকে আমরা ধরে রেখেছি এখন পর্যন্ত। কোনো কোনো সময় দ্বন্দ্ব যে হয় না, মাঝে মধ্যে হয়, কিন্তু সেটা আবার মিটে যায়। আমাদের সন্তান আছে, সন্তানের দিকে চেয়েও অনেক কিছু ভুলে যেতে হয়। অনেক আমরা তো যেহেতু রক্ত মাংসের মানুষ, অনেক সময় আমাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়, তো সেটা আমাদের মধ্যে আমরা মিটিয়ে নিই। এবং তার মধ্যে যে একটা আনন্দ, স্বর্গীয় প্রেম, ভালোবাসা আমরা দুজনের মধ্যে ওটুট আছে এখনো, ওইটাই আমি বলতে চাই যে প্রেম হলো আলাদা জিনিস, ভালোবাসা আর বন্ধুত্ব আরেকটা। বন্ধুত্ব প্রথম হয়, তারপরেই আমরা প্রেমের বন্ধনে আবদ্ধ হই, পরে সেখানে চিরন্তন বা শাশ্বত ভালোবাসা আমরা ভোগ করি, আনন্দ উপভোগ করি। এটুকুই বললাম, নমস্কার।
1: নমস্কার, নমস্কার, ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন।

0: নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? হ্যাঁ, কে বলছেন?
1: নিরঞ্জন দাস বলছি,
0: নামটা শুনিনি, আরেকবার বলবেন।
1: নিরঞ্জন দাস।
0: নিরঞ্জন দাস বলুন।

0: চতুর্থ হচ্ছে বন্ধুত্ব আর প্রেম। তো আমি একটা বিষয় বলতে চাই, বিস্তারিত না বলে শুধু একটা টপিকে বলব। আমাদের বন্ধুত্বর মধ্যে একটা ডিভোশনালি বলিদান থাকে, তার মধ্যে পাওয়ার কোনো লালসা থাকে না। ব্যক্তিটা কোনো কিছু পাবো সেই লালসাটা থাকে না, বন্ধুত্ব যদি সঠিক হয়। আর প্রেমের মধ্যে হচ্ছে আপনার পাওয়ার একটা ইচ্ছা থাকে। এদিকে বলতে চাই আমি, আর কিছু বেশি কিছু বলতে চাই না। প্রেমের মধ্যে একটা ব্যক্তিত্ব পাওয়ার ইচ্ছে আছে, আর বন্ধুত্ব সম্পূর্ণতই নিঃস্বার্থপর ত্যাগ। ঠিক আছে,
1: ধন্যবাদ, ধন্যবাদ, ভালো থাকবেন। কিছুক্ষণ আগে বলছিলাম একটা গল্প আপনাদের শোনাবো, আরেকজন শ্রোতা বন্ধু রয়েছেন ফোনের প্রান্তে। শ্রোতা বন্ধু কে রয়েছেন? নমস্কার।
2: আমি ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে রহমান বলছি স্যার।
1: কি রহমান?
2: এ রহমান।
1: এ রহমান, আচ্ছা বলুন।
2: দেখুন, দুজনের মধ্যে যখন বন্ধুত্ব মানে হয়, অর্থাৎ জানাজানি হয় দুজনের মধ্যে, একে অপরে যখন তার প্রত্যাশা কামনা করে, অর্থাৎ একে অপরে যখন চাওয়া কামনা করে, তখন কিন্তু সে ছেলেই হোক আর মেয়েই হোক, তাদের মধ্যে প্রেম কিন্তু আস্তে আস্তে সঞ্চার হচ্ছে। তারপর বন্ধুত্বটা যখন প্রেমের সঞ্চার হয়, তখন বন্ধুত্বটা কিন্তু খুব আস্তে আস্তে গাঢ় হতে থাকে। তারপরে দেখুন, মানবিভান হয় থাকবেই, তো মানবিভানের মধ্যে যে বন্ধুত্ব নষ্ট হয়ে যায় তা নয়। বড় অনেক সময় দেখা গেছে মানবিভানের মধ্যেও অনেক সময় প্রেম কিন্তু আরো বেশি জমে যায়। তো অনেক সময় আবার নীরবতাই কিন্তু আবার প্রেম খুব বেশি আরো হয়। তো দেখুন, অনেক সময় এই ভুল বুঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিংটাই সবসময় সমস্যার সৃষ্টি করে। এই যে সন্দেহ প্রবণতা বা ভুল বুঝাবুঝি পড়ে, তখন কিন্তু বন্ধুত্বের মধ্যে আমি দেখেছি চির ধরতে শুরু করে ভুল বুঝাবুঝি, এবং সেখানে মনের থেকে এই প্রেম কথাটা কিন্তু আস্তে আস্তে সেইখান থেকে বিদায় নিতে শুরু করে। তাই প্রেম এবং বন্ধুত্ব দুটোই মজবুত হতে, প্রেম এবং বন্ধুত্ব দুটোই একে অপরের পরিপূরক, একটা না থাকলে আরেকটা হয় না। তো আমি এই কথাটাই বলতে চাই, প্রেম যত খাঁটি হবে, দুজন দুজনকে যত ভালোভাবে চিনবে, তত প্রেম আরো অটুট হবে। ভালোবাসা বা বন্ধুত্ব একে অপরের জন্য অনেক কিছু করতে পারে, যদি তাদের ভালোবাসা এবং বন্ধুত্ব যদি পুরোদার থাকে, একে অপরের যদি সন্দেহ না হয়, ভুল বুঝি না হয়, তাহলে অনেক বন্ধুত্ব চিরদিনও থেকে যেতে পারে। এইটুকু বললাম।
1: ধন্যবাদ, ধন্যবাদ, ভালো থাকবেন। ভালো বললেন, ভালো বললেন। শ্রোতা বন্ধু, একটা গল্প বলবো বলেছিলাম, সেই গল্পটা কিন্তু আপনাদের কথা থেকেই এসেছে। একটা ছোট্ট গল্প। এক বৃদ্ধ দম্পতি, তাদেরকে একদিন কেউ জিজ্ঞাসা করলেন, আপনাদের এত বছরের এই যে এত বছরের যে সম্পর্কটা, এত সুন্দর সম্পর্ক, এটা রহস্যটা কি? বৃদ্ধ ভদ্রলোক একটু মৃদু হেসে দুজন দুজনের দিকে তাকিয়ে, মানে ভদ্রমহিলার দিকে তাকিয়ে দুজনে একটু মৃদু হাসলেন। ভদ্রলোক বললেন, জানো, আমরা আগে বন্ধু হয়েছিলাম, তারপর প্রেমে পড়লাম, আজও আমরা প্রেমিক প্রেমিকা নই, আমরা সবচেয়ে ভালো বন্ধু। কি অসাধারণ উত্তর, তাই না শ্রোতা বন্ধু? হয়তো এটাই সত্যি। প্রেম যদি নদী হয়, তাহলে বন্ধুত্ব

0: তার দুই তীর। তীর ছাড়া যেমন নদী পথ খুঁজে পায় না, তেমনি বন্ধুত্ব ছাড়া প্রেমও অনেক সময় নিজের গভীরতা হারিয়ে ফেলে। অনেকে মানে দুটো বিষয়কে আলাদা করে দেখেছেন, বলেছেন আপনারা নিজেদের বিবাহিত জীবনের কথা বললেন, বললেন প্রেমের কথা। একটু ভাবুন তো, আপনাদের যারা অনেকে বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠারা ফোন করলেন, আপনাদের এতদিনের বৈবাহিক জীবনের মূলে কি প্রেমই কেবল ছিল, বন্ধুত্ব ছিল না? এবং দুটো সম্পর্কের প্রধান উপাদানই কিন্তু আমি আগেই বলেছি সম্মান, দুজন দুজনের প্রতি সম্মানটা ছিল। তাই বন্ধুত্ব বলুন প্রেম বলুন, দীর্ঘদিন ধরে চলে এসছে বা চলেছে আপনাদের সম্পর্ক। শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 MHz আকাশবাণী FM উজ্জ্বান্ত। আর এই মুহূর্তে আর যে চিন্ময় রয়েছি আজ রাতের আসরে, বন্ধুত্ব নাকি প্রেম, আপনাদের কথা শুনব। ফোন করবেন। নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
1: নমস্কার স্যার, আমি সুমন মোহরি বলছি।
0: কে বলছেন?
1: সুমন মোহরি, জোলাহাটি থেকে।
0: বলুন বলুন।
1: আজকের একটু খুব ভালো প্রসঙ্গ রেখেছেন। দেখুন, বন্ধুত্ব হলো বিশ্বাস, সহযোগিতা এবং নিঃস্বার্থ ভালোবাসার উপর গড়ে ওঠা একটি সম্পর্ক। একজন সত্যিকারের বন্ধু সুখে দুঃখে পাশে থাকে, ভুল করলে বুঝিয়ে দেয় এবং সঠিক পথে চলতে সাহায্য করে। বন্ধুত্ব কোনো সাথে থাকে না। প্রেম হলো হৃদয়ের গভীর অনুভূতি, যেখানে ভালোবাসা, যত্ন, সম্মান এবং দায়িত্ববোধ একসাথে জড়িত থাকে। প্রেম মানুষকে অনুপ্রাণিত করে জীবন এগিয়ে যেতে, সত্যি দেয় এবং একে অপরের প্রতি গভীর একটা সম্পর্ক সৃষ্টি করে। এতটুকু বললাম,
0: ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা শ্রোতা বন্ধু, একটা প্রশ্ন জেগে ওঠে মনে, বন্ধুত্ব থেকে প্রেম, এটা কি সত্যি সম্ভব? কিছুক্ষণ আগে একজন শ্রোতা বন্ধু বলছিলেন, কেউ কেউ বলেন নারী পুরুষের মধ্যে নাকি বন্ধুত্ব হয় না, প্রেমই হয়। সত্যি কি, বা এদের বন্ধুত্ব থেকেই কি প্রেম হয়ে যায়? এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া কিন্তু কঠিন, কারণ প্রেম কখনো ঘোষণা দিয়ে আসে না, আর সে ধীরে ধীরে আসে, অজান্তেই আসে। হয়তো প্রথমে ছিল শুধু খুঁজে নেওয়া, তারপর প্রতিদিনের অভ্যাস, তারপর অপেক্ষা, তারপর সেই মানুষটির হাসি দেখলে নিজেরও হাসি পেয়ে যাওয়া। এভাবেই অনেক সময় বন্ধুত্ব একদিন প্রেমের দরজায় এসে দাঁড়ায়। অবশ্য মনোবিজ্ঞানীরা বলেন, দীর্ঘদিন একে অপরকে জানার ফলে বিশ্বাস তৈরি হয়, আর বিশ্বাসই গভীর সম্পর্কের সবচেয়ে শক্ত ভিত। তাই অনেক অনেক দীর্ঘস্থায়ী প্রেমের শুরু হয় বন্ধুত্ব থেকে। কিন্তু শ্রোতা বন্ধু, মনে রাখতে হবে সব বন্ধুত্বকে প্রেমে পরিণত করার চেষ্টা করা কিন্তু উচিত নয়, কিন্তু সম্পর্কের সৌন্দর্য তার বর্তমান অবস্থাতেই থাকে, তাই না? যদি মানে দুজন মানুষের অনুভূতি এক না হয়, তাহলে বন্ধুত্বকে সম্মান করাই সবচেয়ে বড় ভালোবাসা। কি বলেন আপনি?

0: নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? অনিমেষ দাশগুপ্ত। হ্যাঁ বলুন।
1: ভালো আছেন তো?
0: ভালো আছি।
1: ভালোবাসার বন্ধুত্ব নিয়ে কথা বলছেন, আমি আমার একটা ভালোবাসা, ছাত্র জীবনে আমরা একসঙ্গে পড়াশোনা করতাম, একসঙ্গে চলাফেরা করতাম, ওনাকে আমি হারিয়েছি নানা একটা কারণে। সেই লোকটাকে আমি হারিয়েছিলাম, মানে বিগত আজকে এক দেড় মাস, এক মাস এখনো হয়নি। আমার সাথে হঠাৎ দেখা হয়েছিল, তখন পরিচয় দিলাম, তখন থেকে ওর সাথে এখন মোটামুটি ভালোবাসার মতো একটা সম্পর্ক তৈরি হয়েছে। আর বন্ধুত্ব রয়েছে, বন্ধুত্ব বলতে আমার এক মামা, আমার এক বাবা, ওদের সাথে কি বলবো, মানে এক তো আমার কি, এবং মানে মানে ছেলে বাপের যে সম্পর্ক পুরো বন্ধুত্বের মতো, আমার এক মামা আছে, সেটাও আমার নিজের বন্ধুর মতো হয়ে গেছে। এই কথাটাই আমার বলার ছিল। আর একটা কথা বলবো, আজকের দিনে আমি যারা এফএম চ্যানেলে যারা সদস্য আছে, যারা আমার সোজা বন্ধু আছে, আমি প্রত্যেককে বলবো, মনোশ্রী চৌধুরীর যে শারীরিক যে অবস্থা, তাদের জন্য প্রত্যেক সোজা বন্ধু।
0: শ্রোতা বন্ধু, এবার একটা গল্প আপনাদের শোনাই। একই কলেজে পড়ত মেঘলা আর রোদ্দুর। প্রথম দিন থেকেই তারা খুব ভালো বন্ধু, একসঙ্গে পড়াশোনা, বিভিন্ন অনুষ্ঠান, পরীক্ষার প্রস্তুতি, সবকিছুতেই তারা একে অপরের পাশে। অন্যান্য বন্ধুরা প্রায়শই মজা করে বলতো, তোরা দেখিস প্রেমে পড়বি রে, আর তারা শুধুই হেসে উড়িয়ে দিত। কলেজ শেষ হলো, দুজনে চাকরি হলো আলাদা আলাদা শহরে। প্রথম কয়েক মাস প্রতিদিনই কথা হতো, তারপর ব্যস্ততা বাড়ল। একদিন রোদ্দুর বুঝতে পারল, সারাদিনে অনেক মানুষের সঙ্গে কথা হয় কিন্তু দিনটা সম্পূর্ণ লাগে না যদি মেঘলার সাথে কথা না হয়। ওদিকে মেঘলাও অনুভব করল, সুখবরটা সবার আগে রোদ্দুরকেই বলতে ইচ্ছে করে। সেদিন তারা বুঝল, বন্ধুত্বের ভেতর নীরবে জন্ম নিয়েছে অন্যরকম একটা অনুভূতি। তবে এই গল্পের সৌন্দর্য প্রেমে নয়,

সৌন্দর্য ছিল, তারা আগে একে অপরের ভালো বন্ধু ছিল। সৌন্দর্য ছিল ছিল যে তাদের সম্পর্কে, তাই তাদের সম্পর্কে কোনো অভিনয় ছিল না, ছিল না কোনো মুখোশ।

কথা যখন বলবেনই না, তাহলে ফোন করে কেন ফোনটাকে ব্যস্ত রাখা? যাই হোক, বন্ধুত্ব মানে বিকেলের আড্ডা, মন খারাপের দিনে পাশে থাকা, প্রেম মানে নীরব চোখের ভাষা, হকারণে কাউকে মনে রাখা। বন্ধুত্ব যদি হয় নদীর মতো, প্রেম তবে তার গভীর স্রোত। দুটো মিলেই জীবন সাজায় স্বপ্নে ভরা অসংখ্য রঙিন নোট। বন্ধু কিংবা প্রিয় মানুষ, নামের ভেদে কি বাসে যায়? ভালোবাসা আর বিশ্বাস থাকলে সম্পর্কই সবচেয়ে বড় পরিচয় হয়ে যায়।

জীবনের অনেক সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়, তাই না শ্রোতা বন্ধু? কিন্তু কিছু মানুষ আমাদের ভেতরে থেকে যায়, তাদের সঙ্গে হয়তো প্রতিদিন কথা হয় না, প্রতিদিন দেখা হয় না, তবু কোনো পুরনো গান, কোনো বৃষ্টির এই সন্ধ্যা, কখনো খালি রাস্তা হঠাৎ তাদের কথা মনে করিয়ে দেয়। হয়তো এটাই বন্ধুত্ব, হয়তো এটাই প্রেম, অথবা হয়তো এই দুটির মাঝখানে এমন এক অনুভূতি আছে যার কোনো নির্দিষ্ট নামই আমরা জানি না। যে মানুষটি আপনার গল্পের প্রতিটি অধ্যায় পড়েনি, তবু শেষ পৃষ্ঠায় এসে আপনার হাতটা শক্ত করে ধরে, সেই মানুষটি আপনার জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্ক। অনেক গল্পে দেখা যায় প্রেমের শুরু হয় বন্ধুত্ব দিয়ে, আবার কোথাও দেখা যায় সত্যিকারের বন্ধুত্ব প্রেমের থেকে দীর্ঘস্থায়ী হয়ে ওঠে না। কোথাও প্রেম হারিয়ে গেলেও বন্ধুত্ব শেষ পর্যন্ত থেকে যায়। এটাই তো জীবনের সৌন্দর্য, তাই না? কারণ সব সম্পর্কের শেষ তো একরকম হয় না, না? কিন্তু প্রতিটি সত্যিকারের সম্পর্ক আমাদের কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়। তো প্রিয় শ্রোতারা, ভাবুন তো আপনার

জীবনের প্রথম বন্ধুকে? প্রশ্নগুলো আগেও রেখেছিলাম, আবারও রাখছি। শেষ কবে তাকে ফোন করেছিলেন বা কথা হয়েছিল, বা এমন কেউ কি আছেন যার সঙ্গে কথা না বললেও তিনি আপনার মনের খবর ঠিক বুঝে ফেলেন? আপনার মতে প্রেম টিকিয়ে রাখতে বন্ধুত্ব বেশি জরুরি নাকি ভালোবাসার প্রকাশ? আপনাদের উত্তর আমাদের কাছে পৌঁছে দিতে পারেন 2326253 নাম্বারটিতে আছেই, আরেকটি নাম্বারও যুক্ত হয়েছে এখন স্টুডিওতে 9485007172। স্টুডিওর এ প্রান্তে রয়েছে আমি আরজে চিন্ময়। ফোন করবেন কারণ প্রতিটি মানুষের গল্পই আলাদা, আর এই গল্পগুলি আমাদের অনুষ্ঠানকে আরো জীবন্ত করে তুলবে।

বন্ধুত্ব আমাদের শেখায় কিভাবে পাশে থাকতে হয়, আর প্রেম শেখায় কিভাবে হৃদয় খুলে দিতে হয়। জীবন শেখায় সব মানুষ শেষ পর্যন্ত পাশে থাকে না, তাই যারা আছে তাদের যত্ন নিন, কারণ একদিন হয়তো সময় থাকবে এই মানুষটা থাকবে না।

পুরনো খাতার ভাঁজে যেমন শুকিয়ে থাকে একটি ফুল, তেমনি কিছু বন্ধুত্ব থাকে সময়েরও হয় না ভুল। কথা কমে, দেখা কমে, কমে না শুধু টান, দূরে থেকেও মনে হয় আজও সেই সবচেয়ে আপন প্রাণ।

প্রথম চিঠির কাঁপা অক্ষর, প্রথম দেখা, প্রথম ভয়, প্রথম বৃষ্টির ভেজা বিকেল, প্রথম ভালো থেকো কয়, সবই গেছে সময় বয়ে, তবু কেন আজ মনে হয় প্রথম প্রেমটা হারিয়ে যায় না, শুধু মানুষটাই।

শ্রোতা বন্ধু, একদম শেষ দিকেই চলে এলাম। বন্ধুত্ব আর প্রেম নিয়ে হচ্ছে কথা। আপনারা বললেন আপনাদের অনেক মনের কথা। সম্পর্কের কিছু সৌন্দর্য নিয়ে হলো কথা। শেষ করার আগে কিছু কথা আপনাদের বলতে চাই। একটু নিজের মনকে যদি প্রশ্ন করেন, এমন কোনো বন্ধু আছে যার সঙ্গে শুধু ভুল বোঝাবুঝির কারণে কথা বন্ধ? এমন কেউ কি আছে যাকে আজও ধন্যবাদ বলা হয়নি? এমন কেউ কি আছে যার কাছে শুধু একটি ক্ষমা করো বললে হয়তো সম্পর্কটা আবার ফিরে আসবে? শ্রোতা বন্ধু, যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই একটা ফোন করুন, নয়তো আপনার যদি মনে হয় যে দেরি হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, সকালে উঠেই সবার আগে ফোনটা করবেন ওনাকে। হয়তো সেও অপেক্ষা করে আছে, হয়তো একটু প্রথম অভিমান রাগ থাকতে পারে, কথা হতে পারে। তবু যদি কাছের মানুষ হয়ে থাকে, সেই হারিয়ে যাওয়া বন্ধুত্ব অবশ্যই ফিরে আসবে। কারণ জীবনের সবচেয়ে কষ্টের বিষয়গুলোর মধ্যে একটা হলো বন্ধুত্ব, বন্ধুকে হারিয়ে ফেলা। কারণ এটাই এমন একটা সম্পর্ক যেটা আমরা এই পৃথিবীতে এসে নিজেরা বেছে নেই। আমরা আমাদের মা বাবাকে বাঁচতে পারি না, আমরা আমাদের ভাই বোনদের বাঁচতে পারি না। প্রকৃতি বা ঈশ্বর যাকে বিশ্বাস করেন তারাই আমাদের করিয়ে দেয় এই সম্পর্কগুলো। কিন্তু বন্ধুত্ব এমন একটা সম্পর্ক, প্রেম ভালোবাসার এমন একটা সম্পর্ক যেটা আমরা বেছে নিই। আর বন্ধুত্ব থেকে আর প্রেম বললাম যে ঘোষণা দিয়ে হয় না, কখন কার সঙ্গে কোথায় হয়ে যাবে, ওই যে প্রথম একটা নজরেই হয়ে যায়, হয়ে যেতে পারে। তাই একদম হারিয়ে যাওয়ার আগে আরেকবার একটা চেষ্টা করবেন আশা করি। আজ বিদায় দিন, কথা হবে আবারও অন্য কোনো দিন, অন্য কোনো আসরে। বন্ধুত্ব বলুন, প্রেম বলুন, সেই প্রিয় অনেকবার শ্রুত, বহু শ্রুত এই গানটি দিয়েই আজকের আসর থেকে বিদায় নেব আমি আর যে চিন্ময়। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো।

শ্রোতা বন্ধু, জানিয়ে দিই আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া কিছু জায়গায় তীব্র গরমের সম্ভাবনা বলে জানিয়েছে দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বলে জানিয়েছে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামীকালের অনুষ্ঠান সূচি: সকাল 6:05 ককবরক অনুষ্ঠান দিয়ে শুরু হবে FM উজ্জয়ন্তের অনুষ্ঠান। 6:25 হায়ংনি খোরাং, 7:45 অভিজ্ঞাপন কচিকাঁচাদের অনুষ্ঠান কাকলি, সকাল 8:40 থাকবে। 9:12 শিশুদের জন্য সরাসরি অনুষ্ঠান তুমি অনন্যা, মহিলাদের জন্য অনুষ্ঠান। এরপর ককবরক অনুষ্ঠান থাকবে সকাল 11:00 থেকে। আবার বাংলা নাটক অতিথি 2:30, বেলা 3:00 আজকের অতিথি থাকবে আর্যে শর্মিষ্ঠার সাথে। আরাধনা পর্ব বিকেল 5:30 থেকে, আপনার পছন্দ আমার গান। সন্ধে 7:00 থেকে ককবরক অনুষ্ঠান। রাত 8:00 সমাচার সন্ধ্যা, হাত বাড়ালেই বন্ধু। রাত 9:02 আজ রাতে আরজে মানালির সঙ্গে, রাত 9:30 থেকে। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। এবার বিদায় নেব শ্রোতা বন্ধু, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে আবারও আগামীকাল সকালে আমাদের স্টুডিওর ঘড়িতে। এখন রাত 10:59 সেকেন্ড। শুভরাত্রি।